খারাপ ব্যবহার, খাওয়া দাওয়া খারাপ, তারপরেও সে যাচ্ছে না, কি মুশকিল কি মুশকিল। এখানে একটা ছোট্ট মানবিক দিক দেখাবো, সে কিন্তু নিরুপায়। হ্যাঁ, সে বিয়ে করেছে, সে ছেলেমেয়ের বাবা হয়েছে, অবশ্যই তার উচিত তার নিজের সংসার, সন্তান স্ত্রী সকলের প্রতিপালন করা। কিন্তু এক্ষেত্রে আরেকটা জিনিসও দেখা যাচ্ছে, কোথাও একটা যেন ভীষণ একটা লেজিনেস, একটা অলসতা, এটাও কিন্তু এই গল্পের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। যে এতদিন ধরে শ্বশুরবাড়িতে রয়েছে যারা, তাদের সত্যি সত্যি কাজ নেই, তাদের অলসতা, কর্মহীনতা, তাই কিন্তু তাদের দারিদ্র্যের মূল কারণ। ফলে একটা গল্প মানে কিন্তু সামাজিক বিভিন্ন রকম দিকগুলোকে ফুটিয়ে তোলা হয়। তো যাই হোক, ঘড়ি বলছে এত ব্যাখ্যান নয়, গল্পের শেষে যেতে হবে, যাচ্ছি গল্পের শেষের দিকেই যাচ্ছি। পরদিন জামাই ধনঞ্জয় শ্বশুরমশাইকে বলল, বাবা আপনার ওই গায়ের উনিটা না ভারী সুন্দর। তিনি বললেন, তাই নাকি, তা তুমি নিয়ে নাও না বাবাজি, নিয়ে নাও নিয়ে নাও। না না বাবা, এটা আপনার জিনিস, শখের জিনিস, তা কি নেওয়া যায়। আরে বাবা, তুমি আমার সন্তানের মতো, আমার জামাই মানুষ, নাও নাও নাও। তারপর সেটা গায়ে দিয়ে সে ভোরবেলা বাগানে গিয়েছে। সবই তো আগে থেকে বলে রাখা রয়েছে, যা কিছু হচ্ছে সবই তো সেই বন্ধুর পরামর্শ অনুযায়ী হচ্ছে, আগে থেকে বলে রাখা রয়েছে ওই বন্ধুদের, মানে গ্রামের লোকেদের, তারা যেই দেখবে যে গায়ের চাদরটা দিয়ে, আর ভোরবেলা অন্ধকার, তারই মধ্যে সে বেরিয়েছে বাগানে, চোর বলে তাকে এমন মার মেরেছে, সেই দিনই সে স্ত্রী পুত্র কন্যা সহ বিদায় নিয়েছে। সেই থেকেই এসেছে এই প্রবচন, প্রহারেন ধনঞ্জয়। ভাববেন না যেন কেউ, জামাই ষষ্ঠীর দিন সকালবেলা, সবাই মাত্র 5:34, এখনো ইন্দ্রাণী তাদেরকে চলে যাওয়ার কথা বলছে। আমি কিছু বলছি না, এটা গল্প বলছে। এটা এরকম একটা গল্প আমরা পড়েছিলাম জসিমুদ্দিনের, প্রহারেন ধনঞ্জয়। কিন্তু সে কেন প্রহারেন ধনঞ্জয় এই কথাটা আসার কারণটা কি, সেটাই আর কি গল্পের মধ্যে দিয়ে বলছিলাম। অ্যাকচুয়ালি কতদিন আর জামাইকে বসিয়ে বসিয়ে খাওয়ানো যায়, তাই জন্য শ্বশুরমশাই যখন লাঠি দিয়ে তাকে মেরে তাড়ানোর বন্দোবস্ত করেন, তখন থেকেই শ্লোকটা তৈরি হয়, প্রহারেন ধনঞ্জয়। কি কথাটা আছে আমি একটু বলার চেষ্টা করছি, জানি না সঠিকভাবে বলা যাবে কি না। হরি বিনা হরির জাতি মাংসেন মাধব, মৎস্য বিনা মধুরিয়াতি মিষ্টান্ন বিনা যাদব, ব্যঞ্জন বিনা তড়িত জাতি ক্রোধদীপ্ত অক্ষয়, লবণ বিনা শ্যাম জাতি প্রহারেন ধনঞ্জয়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আহা, দারুণ একটা গান শুনছিলাম মান্নাদের গলায়। সমাধান ছবিতেই গানটা ব্যবহার হয়েছিল। তবে এই গানটার মধ্যে দিয়ে একটা দারুণ ছবি ফুটে উঠল। জামাই মানে শুধুই কিন্তু সে শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া করতে যায় না, আজ আচার অনুষ্ঠানের যে ব্যাপারটা সেটা শুধুমাত্রই শ্বশুরবাড়িতে থাকে না, জামাইকেও কিন্তু এরকম ইলিশ সাথে নিয়ে যেতে হয়, বেশ মিষ্টির হাঁড়ি, ইলিশ এসব নিয়ে। এবং আমরা আজকে যতই অন্যরকম একটা লাইফস্টাইলে হ্যাবিচুয়েটেড হই না কেন, আজকের দিনে এই রকম দৃশ্য সোশ্যাল মিডিয়া ভরে যাবে। যাই হোক, আজকের গল্পটা আপনার কেমন লেগেছে জানাবেন আপনার মতামত হোয়াটসঅ্যাপ আর মেসেজে। আপনার বার্তার অপেক্ষায় রইলাম 9903653992 এই নম্বরে। আর ছোট্ট করে একটা গান একটু শুনিয়ে নিয়ে আপনাদের লেখা, আপনাদের মতামত এতে আসি। ওকে,
2: শুধু দেখলি হবে খরচা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম পাড়ায় পাড়ায় জামাই এসেছে, সনজিৎ মণ্ডল আর সোহানি ঝর্ণা, এদের দুজনে দ্বৈত কণ্ঠে। পাড়া এখন আর কোথায়, নিশ্চয় আছে, মফস্বলে এখনও পাড়া আছে, গ্রাম বাংলা এখনও পাড়ায় আছে, কিন্তু এই মজার মজার গানগুলো দিয়ে দেখছি যে যারা নিজের মতামত জানাচ্ছেন গান শুনতে শুনতে কি জানান তারা। প্রথমে লিখছেন উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী, শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভাত, পথ না চললে জানা যায় না পথ চলায় কত আনন্দ, চিরন্তনী না শুনলে জানা যায় না পথে থাকা খানা খন্দ, এক্সেলেন্ট।

খুব সুন্দর বলেছেন, সুপ্রভাত আপনাকে। জগৎপুর খানাকুল হুগলি থেকে কালীকৃষ্ণ মান্না, সুপ্রভাত চিরন্তনী। বাঙালির ভ্রমণ স্থান বলতে দীঘাংশ দীপুদা জানে, ভারতের বিভিন্ন প্রান্তে এত সুন্দর স্পট আছে যারা দেখেছে, অপূর্ব মানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বেড়াতে গিয়েছিলেন? আচ্ছা, নেটওয়ার্ক বিহীন বলে শুনতে পাইনি চিরন্তনী, প্রাণ ভরে শুনবো গান গল্প কণ্ঠে ইন্দ্রাণীর। আচ্ছা বেশ বেশ বেশ, খুব সুন্দর করে বেরিয়ে আসুন। আর আজকের এই জামাই ষষ্ঠী নিয়ে কে কী লিখেছেন পড়ছি। সুপ্রভাত, বৃষ্টিমুখের সকালে চিরন্তনী শুনতে বসলাম, সাথে গান আর গল্প থেকে কিছু শিখতে এলাম। এই রে, কী শিখলেন? লিখছেন কসবা হালতু থেকে সৌভিক সরকার। এরপরে লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেঞ্জুতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে। ললিত রাগের শরৎ শেষে মোদের চিরন্তনী মজার প্রাতে ডাকছে সাথে প্রিয় ইন্দ্রাণী। শনিবারের হচ্ছে সকাল, সুধাকণ্ঠীর সাথে জামাই ষষ্ঠীর কথা মধুর এই প্রাতে। দ্রব্যমূল্য হোক না বাড়তি তবু আবেগে ভাসি, বর্ষে বর্ষের এমন আচারে সবাই প্রাণে মিশি। লোক সংস্কৃতি জনসংযোগে আষাঢ়ের পঞ্চম দিনে, ও পঞ্চম দিন আজকে, আচ্ছা, জামাই আদরের গল্প কথায় আছি সবার সনে। প্রহারেণ ধনঞ্জয় বহুশ্রুত গল্প শুনি, খরচের বহরতে শ্বশুরের নাকানি চোপানি। চাওয়া পাওয়ার ব্যালেন্সই সত্যি আলোর দিশা, সাজুজ্য থাকলে সঠিক ঘোচে অমানিশা। পূর্ব দিগন্তে আলোর রেখা শুরু স্বপ্ন ভরা, সকালেই এমন গল্প চিরন্তনীর ধারা। মধুর আচারের শুভেচ্ছা জানাই সকল শ্রোতাজনে, চিরন্তনীর আসরে আসুন যতেক আপনজনে। বাহ, থ্যাংক ইউ, সুপ্রভাত আপনাকেও। এবার কে লিখছেন? সুপ্রভাত দিদিভাই, আজকে এই গল্প বেশ ভালো লাগলো, সকল জামাইদের জানাই শুভেচ্ছা অপূরণ, এবং হবু জামাইদেরও আগামী শুভেচ্ছা। লিখেছেন তামিলনাড়ু থেকে অর্জুন সিং। আহ, দারুণ লিখেছেন, হবুরাও পেয়ে গেল শুভেচ্ছা, বেশ বেশ। সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, শনিবারের চিরন্তনী জামাই ষষ্ঠীর গল্প সাথে সুন্দর সুন্দর গান ভীষণ ভালো লাগছে। আজ আষাঢ় মাসের 5 তারিখ, ভালো থাকবেন মাধবী শীল, রহিমপুর হুগলি। বেশ, পঞ্চম দিনে একেবারে ষষ্ঠীর কথা, জামাই ষষ্ঠীর কথা। এইবার কে লিখছেন? শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকড়াইল হাওড়া থেকে। শুভ সকাল দিদিভাই, আজ অনেকদিন পর এই গানটা শুনলাম, গল্পটা খুব ভালো লাগছে। মজার গল্প এগুলো আর কি। এবার কে লিখছেন? নতুন প্রভাতের বৈচিত্র্যে চিরন্তনী দিদিভাই, আজ 20 জুন পশ্চিমবঙ্গ দিবস, ডক্টর শ্যামাপ্রসাদের আত্মবলিদানের উপহার, তাই অনুরোধ ডক্টর শ্যামাপ্রসাদের জীবনী নিয়ে গল্প হোক। জামাই ষষ্ঠী দিদিভাই, আপনাকেও, আপনাকে সহ চিরন্তনী সব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। লিখছেন উৎপল আদক, নমস্কার আন্তে বজবজের মধ্যে, যাহার বেধুয়া বাটি ধাম, তারই মাঝে বাস আমার উৎপল আদক নাম। বেশ, সুপ্রভাত আপনাকেও। এবার কি লিখছেন? সুপ্রভাত চিরন্তনী ইন্দ্রাণীদি, আজ জামাই ষষ্ঠী, সেই নিয়ে গল্প ভালো লাগছে, সাথে গানগুলিও ভালো। আজ সকল ভালো জামাইদের আন্তরিক শুভেচ্ছা। ইস, সকল ভালো জামাইদের? না না, সবাই ভালো, সুন্দর উপস্থাপনা। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখেছেন, খুব সুন্দর লিখেছেন, সুপ্রভাত। এবার লিখছেন সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদিভাই, তপতি বর্মন হিন্দমোটর থেকে। আজকে চিরন্তনী শুনছি জামাই ষষ্ঠীর গল্প, বেশ ভালো লাগছে, সাথে মজার গান, সবাই ভালো থাকবেন। একদম, আজকে ভালো থাকার দিন, ভালো খাওয়ার দিন, ভালো আনন্দ করার দিন। আচ্ছা, এবার কে লিখছেন? আজ তো 5ই আষাঢ়, গতকাল ভুল বলা হয়েছে 3 তারিখ। ও আচ্ছা, আসলে বাংলা কথা বলি, বাংলা তারিখ মনে রাখি। আচ্ছা, বেশ বেশ বেশ বেশ, অনেক কিছু বলেছেন। অরণ্য ষষ্ঠী, স্কন্দ ষষ্ঠী, আচার বসত্ব কি জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীর গান গল্প ভালো পরিবেশন করলে দিদিভাই, তবে রাজবংশী সমাজ পালন করে না জামাই ষষ্ঠী পরব, এইমাত্র খুব বাড়ি ধরনের বৃষ্টি, এখানে দণ্ডবত, নমস্কার বন্দেগি, প্রফুল্ল কুমার সিংহ, রাঙ্গাপানি, ফাঁসি দোয়া, শিলিগুড়ি, দার্জিলিং। বেশ, ওখানে প্রবল বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি। এবার লিখছেন গুড মর্নিং ইন্দ্রাণীদি, চিরন্তনী শুনছি, খুব ভালো লাগলো, সাগিনা মাহাতো, সেন্ধ্রি চাষ রোড, পুরুলিয়া থেকে। আপনাকেও জানাই গুড মর্নিং। এবার লিখছেন, ও কী লিখেছেন, বাবা, ভাবলাম আজকে

পশ্চিমবঙ্গ দিবস, আর জামাই বাবাজিদের, জামাই বাবাজিদেরও দিবস শুনলাম। কি সবাই তেনার জামাই তো লিখছেন, কি ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে, তবে এবার থেকে জামাইরা স্ট্রাইক করলে ইন্দ্রাণীদি দায়ী থাকবেন। এ বাবা, দাঁড়ান, সাত দিন যাক, সামনের সপ্তাহে এসে খবর নেব কোনো জামাই বাড়িতে আছেন কি না। এবার কে লিখছেন, আজ বাংলা 1433 সালের পাঁচই আষাঢ়, শনিবারের সকালে চিরন্তনী সবাইকে সুস্বাগতম। অরণ্য ষষ্ঠী অর্থাৎ জামাই ষষ্ঠীর বিশেষ দিনে চিরন্তনীর গল্প শুনছি, ভাবছি মারের নাম ধনঞ্জয়। আচ্ছা যাই হোক, অনেক কিছু বিরাট লিখেছেন, ছোট্ট করে পড়ছি। হ্যাঁ, গতকাল রাতে এক পশলা বর্ষায় কদম ফুলের হালকা মিষ্টি গন্ধে মাতিয়ে রাখছে গোটা বাংলা। ধন্যবাদ আনতে উচিলদাহ কাছারিপাড়া থেকে নিখিল রাউত, মায়া রাউত, অনেক ধন্যবাদ। সুপ্রভাত। এবার লিখছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, আজ পাঁচই জ্যৈষ্ঠ জামাই ষষ্ঠীর পূর্ণ প্রভাতে দীর্ঘস্থায়ী জামাই উৎখাতের মহামন্ত্র প্রহারেণ ধনঞ্জয়েত খুব খুব খুবই উপভোগ্য। দি ভাই, ওয়েদারের হাত থেকে গলার কন্ট্রোল পূর্ণমুক্ত হয়নি বোঝা যাচ্ছে, দাঁড়ান, ওয়েদারের ফলে আমাদের সবার অবস্থাই এলোমেলো। সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন, থ্যাংক ইউ, সুপ্রভাত। এবার লিখছেন কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে, সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, খুব ভালো উপস্থাপনা, মজার গল্প ও গান, ধন্যবাদ, ভালো ও সুস্থ থাকবেন চিরন্তনী। আপনিও খুব ভালো থাকবেন, একদম সুস্থ থাকবেন। এরপর কে লিখছেন, নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ থেকে লিখছেন, সুপ্রভাতী চিরন্তনী, স্নেহের বোন ইন্দ্রাণী, ভোর 4:30 উঠে তোমার অনুষ্ঠানের পথ চেয়ে বসে আছি, আর জামাই ষষ্ঠী আজ কিন্তু আষাঢ়ের 5 তারিখ। হ্যাঁ একদম, সবার কাছ থেকে জেনে গিয়েছি, খুব ব্যস্ত, এখনই বাজারে যেতে হবে, মেয়ে জামাই আসবে, শুধু বাকি খাসির মাংস আর দই মিষ্টি, 1 কেজি ওজনের শোল মাছ আনা হয়েছে। গল্পটা আমাদের জানা কিন্তু আমরা শ্বশুর বলতে পারি না। না না, সবাইকে নিয়ে খুব আনন্দে থাকুন, গল্প তো গল্পই। গুড মর্নিং ইন্দ্রাণীদি, এখন আমি মর্নিং ওয়াক করছি আর শুনছি সপ্তাহের দ্বিতীয় চিরন্তনী, জামাই ষষ্ঠীর দিনে দারুণ এক মজার গল্প শোনালেন, খুব ভালো লাগলো, গানে গানে গল্পে অতুলনীয়। ভালো থাকবেন, ইতি মোহাম্মদ আকবর মোল্লা, ভুসোয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। একদম থ্যাংক ইউ, গুড মর্নিং আপনাকে। আপনার লেখাটা পড়তে পড়তে মনে মনে একদম টুক করে মহারাষ্ট্রে চলে গেলাম। গুড মর্নিং, শুভ সকাল জানিয়ে চলে এলাম, তোমাদের গ্রামের মেয়ে মিতালি, আর জামাই ষষ্ঠী তাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, মনে হচ্ছে কখন বাবার বাড়ি যাব সবাইকে সঙ্গে নিয়ে। বেশ, মিতালি আপনার নাম, আচ্ছা, আমাদের মতো মেয়েদেরও অনেক আনন্দ, খালি জামাই আনন্দ করে না, পরিবারের সবাই আনন্দ করে। মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে বললাম, আমার পক্ষ থেকে সকল জামাইদের শুভেচ্ছা, আর জামাই হতে এবছর পারলো না তাদের অগ্রিম অভিনন্দন, সামনের বছর হবেই হবে, চালিয়ে যাও। এক্সেলেন্ট, বিয়ে আর হলো না, জামাই হওয়ার হলো না, কি যে কষ্ট, কি মটুকপুর শোভনপুরকায় থুগলি। নতুন লিখছেন, সত্যি দুঃখ জানানোর জন্য চিরন্তনী ছাড়া কেউ নেই, ঠিক। সুপ্রভাত ইন্দ্রাণী, ভোর থেকে চিরন্তনী তোমার গল্পটা শুনলাম, এটা আমার জানা ছিল না, সমৃদ্ধ হলাম। তাই প্রহরণ ধরে যে গল্পটা আগে শোনেননি, বাহ, আমার আজকে গল্পটা শোনানো সার্থক। আচ্ছা, আগে জামাইরা শ্বশুরবাড়িতে এলে ষষ্ঠীতে বটে অন্য সময় বেশ 3-4 দিন কাটাতেন জামাই মেয়ে নাতি নাতিদের খাওয়াতে, তখন যেমন শ্বশুরমশাইদের কষ্ট হতো এখনও তাই। এখন বেশি দিন জামাইরা না থাকলেও নানান রকমের মিষ্টি ফল মাছ খাসির মাংস দই ইত্যাদি খাওয়াতে খাওয়াতে শ্বশুরমশাইয়ের অবস্থা বেশ কষ্টই হয়। মজার একটা গল্প। যাই হোক, লিখছেন তপন কুমার দলুই পূর্ব মেদিনীপুর। আরেকটু মিশে গেছে, এখন অনেকেই আছেন বিভিন্ন রকম ডিশ পছন্দ করেন, ইটালিয়ান ডিশ, চাইনিজ ডিশ ইত্যাদি প্রভৃতি, তারাও কিন্তু জামাই, তাদেরকেও কিন্তু ওইভাবেই জামাই আদর করতে হয়।
নমস্কার দিদি, সুপ্রভাত, কথায় গল্পে সুন্দর লাগছে। জামাইষষ্ঠীর শুভ লগ্নে এটুকু বলবো, শুধু মুখের স্বাদেই নয়, স্বাস্থ্যের কথা ভেবেই খাওয়া দাওয়া করবেন। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা রানাঘাট থেকে লিখেছেন। বেশ, শুভ সকাল শনিবারের।

এনজয় করা গল্পে ভরা জামাই ষষ্ঠীর চিরন্তনী। আমি শিবশঙ্কর সাত, পোয়া গড়হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে। বেশ বেশ, একদম। আর এখনও কেউ টাইপিং? 5:52 বাজে, সরি, আজকে আর পড়া যাবে না। গুড মর্নিং, আজ ফার্স্ট টাইম শুনছি, খুব ভালো লাগছে। এবার থেকে প্রতিদিন শুনব। আমি মিরাজ বাদুরিয়া থেকে, একদম প্রতিদিন শুনবেন, প্রতিদিন লিখবেন। এরে দাও, চলে এলো, আচ্ছা চট করে পড়ে নি। চন্দন কুমার মাল দমদম কলকাতা থেকে, সুপ্রভাত দিদি খুব সুন্দর গল্পটা, থ্যাংক ইউ সুপ্রভাত। গুড মর্নিং সুপ্রভাত, জামাই ষষ্ঠীতে সেলুনে অনেক ভিড় থাকে, আমি রেডি হয়ে গেছি সেলুনে যাওয়ার জন্য। তোমার কণ্ঠে জামাই ষষ্ঠী গল্প খুব ভালো লাগলো। অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে বললাম, থ্যাংক ইউ। আর কিন্তু এই রে এখনও আসছে পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর দিঘি মুর্শিদাবাদ, থ্যাংক ইউ, ভালো লেগেছে জানিয়েছেন, আপনাকেও থ্যাংকস জানালাম। আর কে লিখেছেন, চটপট চটপট, আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র লিখেছেন, ভালো লেগেছে, থ্যাংক ইউ, আর পড়ার সময় নেই, কেমন, ডোন্ট মাইন্ড। ভালোবাসার এই ঝর্ণাধারায় ভিজিয়ে দিলে তুমি, বেশ কে লিখেছেন, বেলঘরিয়া থেকে পায়েল ব্যানার্জি, থ্যাংক ইউ পায়েল, লিখেছেন গুড মর্নিং ইন্দ্রানীদি জামাই ষষ্ঠী, সুইট প্রেজেন্টেশন। ও আচ্ছা, রাজবন্ধু সরসোনা থেকে গুড মর্নিং, থ্যাংক ইউ। আর মোটামুটি মনে তো হচ্ছে সবার লেখা পড়ে ফেলেছি। আগামীকাল রবিবার আপনাদের কাছে আসবেন উজ্জ্বল ভট্টাচার্য চিরন্তনী নিয়ে। আর একটু পরে আমি চলে যাওয়ার পর, আমি ইন্দ্রানী আজকে আপনাদের সঙ্গে ছিলাম, একটু পরে আসবেন ভোরাই নমস্কার কলকাতা নিয়ে মহুয়া। আর একবার, আচ্ছা 5:54 প্রায়, একবার চট করে দেখে নিই আর কেউ কিছু লিখেছেন কি না। ও আচ্ছা, বলতে বলতে একজন চলে এসেছেন, শুভ সকাল বন্ধু ইন্দ্রানিধি, আজ বিশেষ দিনে মজার মজার গান মজার গল্প শুনলাম, শেষে মজার কবিতা শোনালে, আজকে আর মজার কবিতা শোনানোর কোনো সময় নেই। হ্যাঁ, অজিত কুমার আদক উত্তর বাউলি থেকে লিখেছেন, হ্যাঁ আপনি একবার লিখেছিলেন, বেশ, আজকে কিন্তু একদম টাইম শেষ, কেননা আর একটু পরেই আমরা, আপনারা অলরেডি জেনে গিয়েছেন, আমরা আর একটু পরেই বন্দে মাতরম দিয়ে শেষ করব চিরন্তনীর অনুষ্ঠান। এবং বাকি যারা আসবেন আসবেন বলে ভাবছিলেন, আমি দেখছিলাম টাইপিং বলে এখনও কিছু লেখা চলছে, প্লিজ আজকে আর একেবারে টাইম নেই, সত্যি সত্যি সময় নেই। বন্ধুরা যারা লিখতে চান আবার কালকে লিখবেন। আর একটা অনুরোধ, যারা প্রথম আজকে এলেন তাদের বলবো, প্লিজ আপনারা প্রতিদিন চিরন্তনীর সঙ্গে থাকুন। আর চিরন্তনীতে এসে আপনাদের ভালো লাগার কথা, আপনাদের মনের কথা এবং অবশ্যই প্রাসঙ্গিক কিছু বিষয় এই নিয়ে আপনারা জানান, আমরা পড়ব। আমরা মজার গল্প, ভালো লাগার গল্প, কবিতা নিশ্চয়ই শোনাব, কিন্তু ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হয়, তাই ঘড়ির সঙ্গে তাল মিলিয়েই আমাদের বিদায়ও জানাতে হয়। প্রত্যেক সপ্তাহে শুক্র শনি রবি আপনারা যেমন গল্পের অপেক্ষায় থাকেন, আমরাও থাকি আপনাদেরই অপেক্ষায়। আপনারা গল্প শুনবেন, আপনারা আপনাদের ভালো লাগার কথা, মনের কথা জানাবেন। হ্যাঁ, আর অবশ্যই অনেকেই অনেক অনুরোধ জানান বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠান করার। নিশ্চয়ই শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে যেমন আজকে একজন অনুরোধ জানিয়েছেন, প্রোগ্রাম করার চেষ্টা করব। আজ কিন্তু এই পর্যন্তই, আর আপনাদের অনুমতি নিয়ে শুভ সকাল জানিয়ে সারাদিন খুব আনন্দ করবেন, ভালো মজায় আনন্দে হৈহুল্লোড়ে কাটাবেন, এই বলে শেষ করছি।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

100.1 FM Gold কলকাতা শুনছেন আপনারা সকলে, সুপ্রভাত জানাই, শুভ সকাল। আজ 20 জুন 2026 শনিবারের সকালের প্রভাত বিনা নিয়ে আজ রয়েছি আমি অম্বিকা।

আসলে একটু ভেবে দেখলে হয়তো আমাদের সকলের একটা কথা ভীষণভাবে মনে হবে, একটা উপলব্ধি হবে, যে আমরা যেই অবস্থানে যেখানেই থাকি না কেন, আমরা কিন্তু সবসময় নিরাপদ নই। সব কিছু সবসময় সবার ক্ষেত্রেই নিরাপদ হয় না। হঠাৎ এই কথাটা কেন বলছি, আজকে আমরা এমন একটা দিনে দাঁড়িয়ে রয়েছি, আজকের এই তারিখে এমন একটা দিন পালন করা হয় যেটি অবশ্যই নিরাপত্তার কথা তোলে, নিরাপত্তার প্রতিশ্রুতি পরীক্ষা করে দেখে। 20 জুন, এই তারিখে খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয় আন্তর্জাতিকভাবে যা পালন করা হয়, তা হচ্ছে ওয়ার্ল্ড রেফিউজি ডে, বিশ্ব শরণার্থী দিবস। 2026 দাঁড়িয়ে এমন এক সময় এসে দাঁড়িয়েছি আমরা যখন বিশ্বের প্রতিটি অঞ্চলে নিরাপত্তার প্রশ্ন নিয়ে উঠছে নানান রকম ভাবনা চিন্তা আলোচনা, নিরাপত্তার প্রতিশ্রুতিকে পরীক্ষা করা হচ্ছে। 1951 সালের শরণার্থীদের মর্যাদা সংক্রান্ত সনদ গৃহীত হওয়ার ঠিক 75টি বছর পর সেই যে প্রতিশ্রুতি, সেটি কিন্তু আসলে আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যতম একটা অঙ্গীকার হিসেবে রয়ে গেছে এবং তা আজও আমাদের কাছে ভীষণভাবে স্পষ্ট। অনেককেই নিজেদের জায়গা ছেড়ে চলে যেতে হয়েছে, নিজেদের জমি ছেড়ে চলে যেতে হয়েছে, কেউ পালাতে বাধ্য হয়েছেন, অনেকে বিপদের মুখে পড়েছেন এবং বিপদের মুখে তাদেরকে ফেরত পাঠানো না হয়, যাতে তারা বাস্তুচ্যুত অবস্থায় তারা যেন মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারে, এটি অবশ্যই দেখা উচিত। যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে জন্ম নেওয়া একটি শিশু, একটি অঙ্গীকার, কখনো কখনো একটি অঞ্চল, একটি প্রজন্ম, একটি জনগোষ্ঠী, দরকার শুধুমাত্র মানবিকতা এবং সেটা সমগ্র মানব জাতির জন্য, আমার আপনার বলে নয়, গোটা মানব জাতির জন্য। আজ এই সুরক্ষা ব্যবস্থাটি অত্যন্ত জরুরি, যেখানে কেউ কখনো এমনটা মনে করে নেবে না যে আমরা নিরাপদ নেই, আমাদের বাসস্থান, আমাদের থাকার জায়গা, আমাদের মানুষগুলো আজ নিরাপদ নেই। বিশ্বজুড়ে যদি একটু স্ট্যাটিস্টিক্যাল ফিগার দিকে চোখ রাখি, সংখ্যা বলছে 11 কোটি 70 লক্ষেরও বেশি মানুষ এবং তারা কিন্তু প্রত্যেকে রীতিমতো জোর করেই বাস্তুচ্যুত হয়েছেন। যাদের মধ্যে সুদানের যুদ্ধ রয়েছে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের সহিংসতা রয়েছে, ইউক্রেন, আফগানিস্তান, সিরিয়া, আরব প্রজাতন্ত্র, মিয়ানমার, অনেক দেশের কথাই আসছে এখানে, অন্যান্য অনেক দেশের দীর্ঘস্থায়ী সংকট এবং সেই সংকটের কারণে পরিবারগুলি সব একে অপরের সঙ্গে আলাদা হয়ে যাচ্ছে, বাস্তুচ্যুত হচ্ছে। যখন বিপদ থেকে পালিয়ে আসা মানুষদের সুরক্ষা থেকে বঞ্চিত করা হয়, তখন কিন্তু মনে রাখবেন সেই নিরাপত্তাহীনতা আরও গভীর হয়, পরিবারগুলো বিপজ্জনক পথে পাড়ি দিতে বাধ্য হয় এবং শিশুরা তাদের পড়াশুনোর মূল্যবান বছরগুলোও হারায়, নারীরা মেয়েরা আরও বেশি ঝুঁকির সম্মুখীন হয়, আশ্রয়দাতা সম্প্রদায়গুলো তাদের প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হয়। এরা সকলেই শরণার্থী, তাই শরণার্থীদের সুরক্ষা দেওয়া কেবল একটি সহানুভূতির কাজ নয়, অবশ্যই তা একটা প্রতিজ্ঞা হওয়া উচিত, তা কর্তব্য হওয়া উচিত, যা স্থিতিশীলতা এনে দিতে পারে বহু পরিবারকে এবং তা শান্তিরও এক অঙ্গ, একটি শর্ত যা অপরিহার্য, আমরা তাকে ফেলে দিতে পারি না। যতক্ষণ না সবাই আমরা নিরাপদ হচ্ছি, ততদিন কিন্তু এই প্রতিশ্রুতির দিকে কাজ চালিয়ে যেতে হবে, এই প্রতিশ্রুতিকে বাঁচিয়ে রাখতে হবে, এমনটি হোক আজকের আহ্বান, এবং শুধু আজকের কেন, আগামী দিনের হোক আহ্বান। আমরা আহ্বানের কথা বলছি, আমরা ডাক দিচ্ছি বহু মানুষকে আজকের এই তারিখে স্পেশালি, তার কারণ আজ ওয়ার্ল্ড রেফিউজি ডে, বিশ্ব শরণার্থী।

এখানে সরকারকে যদি আলাদা করে বলতে হয়, সরকারগুলোকে ন্যায্য এবং সহজলভ্য আশ্রয় ব্যবস্থা করে দিতে হবে, দাতাদের জীবন রক্ষাকারী সহায়তা অব্যাহত রাখতে হবে, কখনো থেমে না যায়, সম্প্রদায়গুলোকে বাস্তুচ্যুতদের স্বাগত জানাতে হবে, কখনো তুচ্ছ তাচ্ছিল্য করে দূরে সরিয়ে রাখা যাবে না, এবং আমাদের প্রত্যেককে এই নীতি রক্ষা

এবং তারা তাদের জীবনও পুনর্গঠন করতে পারবে। আমার আপনার সকলের সম্প্রদায় অন্য হতেই পারে, কিন্তু অবদান আমাদের একটাই হবে যে আমরা মানবিকভাবে কতটা তাদের পাশে দাঁড়াতে পারছি। পরিস্থিতি অনুকূল হতেই পারে, সব সময় অনুকূল প্রতিকূল সব রকম পরিস্থিতি নিয়েই চলতে হয়, কিন্তু সেখানে স্বেচ্ছায় কাউকে নিরাপত্তা দেওয়া এবং তাকে মর্যাদা দিয়ে তার নিজ গৃহে ফিরিয়ে দেওয়ার কাজটা কিন্তু আমাদের হাতেই। বিশ্বজুড়ে এই বিশ্ব শরণার্থী দিবস কিভাবে শুরু হলো সেই ইতিহাসের দিকে চোখ অবশ্যই রাখবো, তবে তার আগে চলে যাচ্ছি সরাসরি একটি গানে। আমরা শুরু করেছিলাম শিল্পী জয়তি চক্রবর্তীকে দিয়ে, এবারের যে গান সে গানটি গাইছেন উন্মনা দত্ত।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Gold.
1: আজ 20 জুন 2026 দাঁড়িয়ে রয়েছি আমরা 100.1 FM Gold কলকাতা শুনছেন আপনারা সকলে। সকলকে সুপ্রভাত জানাই আবারও আরও একবার। স্টুডিও ক্লক এখন সময় বলছে 6:31 হয়ে 30 সেকেন্ড, সময়টা এখন প্রভাত বিনা, এবং প্রভাত বিনার সুরে সুরে আজ বিশ্ব শরণার্থী দিবস। শরণার্থীদের কথা আমরা মনে করে নিচ্ছি, আর এই দিনটির উল্লেখযোগ্যতার কথাও অবশ্যই বিচার করার জায়গাতে নেই আমরা। তবে কেন এই দিনটি এইভাবে আলাদা করে পালন করা হচ্ছে তার যে একটি পটভূমি সেটি একটু ছোট্ট করে এবার বলি। বিশ্বজুড়ে বহু শরণার্থীরা রয়েছেন, তাদেরকে সম্মান জানাতে কিন্তু জাতিসংঘ এই দিনটিকে নির্ধারণ করেন। অবশ্যই আন্তর্জাতিকভাবে যেটি পালন করা হচ্ছে প্রতি বছর, এবং প্রতি বছরই জাতিসংঘ যে দিনগুলি পালন করার কথা নির্ধারণ করেন প্রত্যেকটি দিনের প্রতি বছর আলাদা আলাদা থিম থাকে। এই বছর ওয়ার্ল্ড রেফিউজি ডে, বিশ্ব শরণার্থী দিবসের এক্স্যাক্টলি থিমটি কী সেটা আমরা একটু পরে জানবো। তবে তার আগে যেটি বলবো, এই দিনটি পালন করা হয়, পালিত হয় তা মূলত একটি কারণে, এই যে নিজের দেশ, নিজের খুঁটি, জায়গা, জমি ছেড়ে পালাতে বাধ্য হওয়া কিছু মানুষ, তাদের জীবনে প্রচুর সংঘাত আসে, নিপীড়ন আসে,

সংগ্রাম থেকে বাঁচতে নতুন একটা সংগ্রামের পথে হাঁটে। এবং এই যে নতুন একটা পথ ধরে হাঁটার চেষ্টা, নিজের সব কিছু ছেড়ে পালাতে বাধ্য হওয়া, সব কিছুর পরও তারা প্রত্যেকে চায় কোথাও একটু সাহস, একটু শক্তি। সেই শক্তি, সেই সাহসিকতার একটি উদযাপন। এবং অবশ্যই দুর্দশার কথা যে আমরা তাদের প্রতি সহানুভূতি দেখাতে পারি না। বিশ্ব শরণার্থী দিবস, তাদের যে দুর্দশা, সেই দুর্দশার প্রতি বোঝাপড়ার কথা বলে, সহানুভূতির কথা বলে, এবং সেই সহানুভূতি গড়ে তোলার কথা বলে, সেই মানবিকতা বোধ করে তোলার কথা বলে, যাতে করে তারা আবারও নতুন করে তাদের জীবন পুনর্গঠন করতে পারে। তাদের সহনশীলতাকে স্বীকৃতি দেবার আরও একটি দিনের নাম হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস। এটি উপলক্ষ মাত্র, প্রতি মিনিটে আমরা দেখতে পাই, এটি অবশ্যই আবারও একটি স্ট্যাটিস্টিক্যাল ফিগার বলছে, 20 জন মানুষ প্রতি মিনিটে যুদ্ধ, নিপীড়ন, সন্ত্রাস থেকে বাঁচতে সব কিছু পেছনে ফেলে চলে যায়। এবং জোরপূর্বক বাস্তুচ্যুত যারা ব্যক্তিরা, তারা বিভিন্ন ধরনের হয়ে থাকে, কিন্তু বিভিন্নভাবে তাদেরকে নামকরণ করা হয়। এই ব্যক্তিবিশেষে কেউ কেউ শরণার্থী, কেউ কেউ আশ্রয় প্রার্থী, কেউ কেউ রাষ্ট্রহীন ব্যক্তি, কেউ কেউ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তি, কেউ প্রত্যাবর্তনকারী। প্রত্যেকের কিন্তু ধরন আলাদা, তাদের ধরন আলাদা হলেও তারা প্রত্যেকে মানুষ, ধর্ম একটাই, মানবিকতার। জাতিসংঘের 1951 সালের শরণার্থী সনদ অনুসারে শরণার্থীরা হলো এমন একজন ব্যক্তি যিনি তার জাতি, ধর্ম, জাতীয়তা, কোনো নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর বা রাজনৈতিক মতামতের কারণে নিপীড়নের যে সুপ্রতিষ্ঠিত ভয়ের ফলে নিজের বাড়ি ও দেশ ছেড়ে পালিয়েছেন। অনেক শরণার্থী প্রাকৃতিক বা মানব সৃষ্ট দুর্যোগের প্রভাব থেকেও বাঁচতে নির্বাসনে গেছেন। আশ্রয় প্রার্থীরা কারা? যারা শরণার্থী এবং শরণার্থীদের মতনই নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে এসছেন, কিন্তু তারা যে দেশে পালিয়ে এসেছেন সেখানে তাদের শরণার্থী মর্যাদার দাবি এখনও চূড়ান্তভাবে মূল্যায়ন করা যায়নি, তাই তারা শরণার্থীরা, আশ্রয় প্রার্থী হিসেবে নামকরণ করা হয়েছে তাদের। আরও এক ধরনের কথা জাতিসংঘ বলছেন, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিরা, IDPও তাদেরকে বলা হয়। এমন ব্যক্তিরা, ইন্টার্নলি ডিসপ্লেসড পিপল হয়তো তাদের IDPর ফুল ফর্ম, এমন ব্যক্তিরা যারা কোনো আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেননি কিন্তু নিজেদের দেশের অভ্যন্তরে, নিজেদের বাসস্থান থেকে ভিন্ন কোনো অঞ্চলে চলে গেছেন, ইন্টার্নাল ডিসপ্লেসমেন্ট। রাষ্ট্রহীন ব্যক্তিরা কারা? রাষ্ট্রহীন ব্যক্তিদের কোনো স্বীকৃত জাতীয়তা থাকে না এবং তারা কোনো দেশের নাগরিক নন, কিন্তু রাষ্ট্রহীনতার পরিস্থিতি সাধারণত নির্দিষ্ট কিছু গোষ্ঠীর প্রতি বৈষম্যের কারণে সৃষ্টি হয় এবং তাদের পরিচয়পত্র বা তাদের নাগরিকত্বের যে সনদ না থাকার কারণে তারা স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান সহ গুরুত্বপূর্ণ যা যা সরকারি পরিষেবা রয়েছে সেগুলি থেকে বঞ্চিত হয়। তাদেরকে রাষ্ট্রহীন ব্যক্তি হিসেবে এখানে জাতীয় সংঘের যে খসড়া সেখানে বলা হচ্ছে। আরও এক ধরনের কথা আমরা জানি শরণার্থী হিসেবে, যাদেরকে আমরা মনে করিনি, প্রত্যাবর্তনকারীরা। তারা হলেন প্রাক্তন শরণার্থী যারা কিছুকাল নির্বাসনে থাকার পর নিজেদের দেশে বা আদি কোনো অঞ্চলে, পুরনো কোনো দেশ, কোনো অঞ্চলে ফিরে আসেন, তারা প্রত্যাবর্তন করেন। তাদেরকেও নিরন্তর সমর্থন করে যেতে হয়, পুনঃ একত্রীকরণ সহায়তার প্রয়োজন হয় তাদেরকে, যে তারা রিইউনাইটেড হবে, যাতে তারা নিজ দেশে তাদের জীবন আবার নতুন করে রিস্টার্ট করতে পারে, পুনর্গঠন করতে পারে, রিএস্টাবলিশ করতে পারে, শুরু করতে পারে আগেন ফ্রম দ্য স্ক্র্যাচ। জাতিসংঘের পদক্ষেপের কথা আমরা শুনলাম। 1967 সালের একটি প্রোটোকল এবং 1951 সালের একটি সনদ, সে তার কথাও আমরা বলবো। বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে অন্যতম এবং তারা প্রত্যেকে সুরক্ষা দাবি করে, সহায়তা দাবি করে। এই যে দলিল, প্রোটোকলের কথা আমরা বলছি বা সনদের কথা আমরা বলছি 51 এবং 57।

আইনি দলিল যা একজন শরণার্থীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো সুস্পষ্টভাবে বুঝিয়ে দেয়, অন্তর্ভুক্ত করে, এবং সেখানে শরণার্থীরা ন্যূনতমভাবে একটি নির্দিষ্ট দেশে অন্যান্য বিদেশি নাগরিকদের মতোই একই মানের আচরণ পাওয়ার অধিকারী, দেশের নাগরিকদের মতোই আচরণ পাওয়ার যোগ্য, সেই যোগ্যতার কথা বলে এই প্রোটোকল। 1951 সালের কনভেনশনে অধিকারগুলো হলো কাজের অধিকার, আবাসনের অধিকার, শিক্ষার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সরকারি ত্রাণ পাওয়ার অধিকার, আদালতে প্রবেশাধিকার, পরিচয় পত্র এবং ভ্রমণ নথি পাওয়ার অধিকার, ভূখণ্ডের অভ্যন্তরে অবাধ চলাচলের অধিকার, এবং সমস্ত সুরক্ষা পাওয়ার যে অধিকার তা শরণার্থীদের জন্য প্রযোজ্য। একজন শরণার্থী আশ্রয়দাতা দেশে যত বেশি দিন থাকেন তিনি অন্যান্য অধিকারেরও অধিকারী হন। আরো কিছু তথ্য এবং পরিসংখ্যানের কথা আমরা আসব, তবে তার আগে আরো একটা গানে চলে যাচ্ছি, অনেকটা কথা হলো। আমরা এর পরে যে গানটি শুনব সে গানটি গাইছেন শুভমিতা বন্দ্যোপাধ্যায়।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Gold.
1: আমরা পরিসংখ্যানের কথায় আসবো বলেছিলাম। 2025 সালের মাঝামাঝি নাগাদ বিশ্বজুড়ে যে নিপীড়ন, সংঘাত, সহিংস আচরণ আমরা দেখেছি এবং সেখানে অবশ্যই মানবাধিকারের একটা লঙ্ঘনের কথা আমরা জানি, শৃঙ্খলার গণ্ডগোল, প্রচুর জনশৃঙ্খলা গুরুতরভাবে বিঘ্ন হয়েছে, সেখানে কিন্তু প্রায় 11,73,00,000 মানুষ বাস্তুচ্যুত ছিলেন, সংখ্যাটা নেহাতই কম নয়। এবং সেখানে নিম্ন মধ্যম আয়ের, মানে লো এবং মডারেট ইনকাম যে দেশগুলো, লো ইনকাম কান্ট্রিজ, মডারেট ইনকাম কান্ট্রিজ, এই দেশগুলো বিশ্বের 71% শরণার্থীরা আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজন রয়েছে এমন অন্যান্য মানুষকে আশ্রয় দেয়। 25% মানুষকে আশ্রয় প্রদান করা গেছে। 2025 সালের মাঝামাঝি সময়ের আরও একটি পরিসংখ্যান যেখানে বলা হচ্ছে যে 1,34,00,000 সুদানি শরণার্থী, আশ্রয় প্রার্থী, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ নিয়ে সুদান বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুত পরিস্থিতির দেশ ছিল। প্রতি 4 জন শরণার্থী বা সংঘাতের কারণে বাস্তুচ্যুত মানুষদের মধ্যে 3 জন এমন দেশে বাস করেন যেখানে জলবায়ু সম্পর্কিত বিপদ রয়েছে, চরম ঝুঁকি রয়েছে। জলবায়ু সম্পর্কিত মানে বুঝতেই পারছেন, সেখানে ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস এফেক্ট সবই ইন্টারডিপেন্ডেন্ট এবং চরম ঝুঁকির সম্মুখীন। এতে কিন্তু বিপর্যয় আরও বাড়ছে এবং তারা পালাতে বাধ্য হচ্ছেন, তাতে মানুষের ঝুঁকি আরও বাড়ছে। নানান রকম কনভেনশন প্রোটোকল, ওয়েবসাইটস রয়েছে, UNHCR রয়েছে, OCHA রয়েছে, IASC রয়েছে, UNRWA আছে, অনেক কর্মসূচি, অনেক কমিটি, অনেক প্রতিবেদক, অনেক কার্যালয়, সব কিছুই রয়েছে, কিন্তু শরণার্থীদের গল্পগুলোও নিহাত কিছু কম কষ্টের নয়। বিশ্ব ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক বাস্তুচ্যুতির সাক্ষী হচ্ছে এবং 2018 সালের শেষে অভূতপূর্বভাবে 7,08,00,000 মানুষ ঘরছাড়া হতে বাধ্য হয়েছেন, তাদের মধ্যে অবশ্যই 3 কোটি শরণার্থী। এবং তাদের আরও দুঃখের বিষয় সব থেকে, যেটা এখানে পরিসংখ্যান বলে, অর্ধেকেরও বেশি কিন্তু সেই 3 কোটি শরণার্থীদের মধ্যে রয়েছে 18 বছরের কম বয়সী। তাদের ভবিষ্যৎটা কোথায় ভেবে দেখুন। রাষ্ট্রহীন মানুষ নাগরিকত্ব, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সব কিছুর স্বাধীনতার থেকে তারা বঞ্চিত। এখানে ন্যায়ের কথা আসছে, ন্যায় বিচারের কথা আসছে, শান্তিপূর্ণ সহাবস্থানের কথা আসছে। এত সংলাপ আমরা একে অপরের সঙ্গে করার চেষ্টা করি, উন্নয়নের কথা বলি, মানবিক হওয়ার কথা বলছি, ধর্ম বিশ্বাস সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ব্যক্তিদের অসুবিধা সুবিধার কথা বুঝে আর কি সহনশীল হওয়ার চেষ্টা করছি, শুধু নয়, সহমর্মিতাও একটি শব্দ। কোথায় আমরা আছি আর আমরা একলা কেন? আন্তর্জাতিকভাবে এত দিবস পালন করা হয়, তবুও বিষয়টি কিন্তু উদ্বেগজনকই রয়ে গেছে।

জনসাধারণকে অবহিত করার জন্য আমরা প্রত্যেকেই আসি, যারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি, সমস্যা মোকাবিলার কথা বলি, সদিচ্ছা প্রকাশ করি, সম্পদকে কিভাবে একত্রিত করে রেখে উদযাপন করা যায়, সুদৃঢ় হয়ে উপলক্ষের পিছনে দৌড়নো যায়। শুধু হাঁটা বলবো না, কিছু সময় এগোতে হয় খুব ব্রিস্কলি, সেখানে হয়তো দৌড়তেও হতে পারে অনেকটা পিছিয়ে পড়লে, তারপরও আমরা শক্তিশালী হতে পারছি না, তাহলে আমাদের হাতিয়ারটা কি? আমরা আজ বিশ্ব শরণার্থী দিবসে ভাবার চেষ্টা করছি যে কিভাবে একে অপরের পাশে থাকা যায়, মানুষের দুর্দশা, সংগ্রাম ও আশার গল্প আবারও স্মরণ করার দিন আজকের এই দিনটি। যুদ্ধ, সংঘাত, রাজনৈতিক নিপীড়ন, জাতিগত সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন সবই তো রয়েছে, জলবায়ুজনিত বিপর্যয়, যার জন্য নিজেদের ঘর বাড়ি ছেড়ে মানুষ অন্য জায়গায় চলে যাচ্ছেন। 2026 সালের বিশ্ব শরণার্থী দিবসের প্রতিপাদ্য বা থিম যদি আমরা বলি, প্রতি বছরই জাতিসংঘ এক একটি থিম নির্ধারণ করে দেন। 2026 সালের থিম হচ্ছে যতক্ষণ না সবাই নিরাপদ, আনটিল এভরিওয়ান ইজ সেফ। একটি গভীর মানবিক চেতনা এবং নৈতিক বার্তার কথা বলছে, এবং সেখানে জাতিসংঘের যে শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR, তারা বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিতে চায় আসলে যে নিরাপত্তা কিন্তু কখনো একলা হাতে আসে না, এবং সেটি একক নয়, বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, সবাইকে হাতে হাত ধরে চলতে হবে, সবার জন্য নিশ্চিত করতে হবে নিরাপত্তা, তবেই তা পূর্ণাঙ্গ হবে। এবং এটি একটি বিরাট সংকট, আন্তর্জাতিক প্রতিবেদনে আমরা এটাকে দেখার চেষ্টা করছি, বিশ্বের লেন্সে ধরা দিচ্ছে যে কত সংঘাত, কত বাস্তুচ্যুত মানুষরা রয়েছেন, এবং সেখানে রোহিঙ্গা রয়েছেন, সেখানে দীর্ঘস্থায়ী মানবিক সংকট রয়েছে, ইউক্রেন, সুদান, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, আফ্রিকার বিভিন্ন দেশে গৃহযুদ্ধ, জলবায়ু পরিবর্তন তো বারে বারে মনে করছি, লাখো মানুষ সেখানে প্রতিনিয়ত নিরাপদ মনে করছে না তাদেরকে, তারা বাসস্থান শুধু হারাচ্ছে না, তারা তাদের শৈশব, তাদের ভবিষ্যৎ, তাদের শিক্ষা, তাদের ব্যবস্থা সব হারাচ্ছে, তাদের জীবনটাকে হারিয়ে ফেলছে, কোনো মর্যাদা নেই যে জীবনের। সত্যিই তো এই যে থিম আনটিল এভরিওয়ান ইজ সেফ আমাদের সামনে একটা মৌলিক সত্য তুলে ধরে, কত দিকে পৃথিবীর কোন কোন প্রান্তে কত মানুষ নিরাপত্তাহীন বলুন তো, কত নিপীড়নের শিকার, জীবনে তারা বাঁচতে চাইছে কিন্তু আসলে বাঁচতে হলে তাদের পালাতে হবে, তারা জানে তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে বাঁচতে গিয়ে। মানব সভ্যতার একই দিক সত্যি জানি না, প্রশ্নবিদ্ধ হয়ে যাই মাঝে মাঝে যে মানব সভ্যতার নিরাপত্তা কোথায়, এত বৈষম্য, এত ঘৃণা, এত উদাসীনতা, কোথাও গিয়ে মূল্যবোধকে আমরা হারিয়ে ফেলছি, সেই মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা স্থিতিশীল থাকতে পারছি না, আমাদের মানবিক স্থিতি টলে যাচ্ছে, আমরা দায়িত্ব নিতে চাইছি না, গোটা বিশ্বে হয়তো আজ এসে এই নিরাপত্তার অভাব, দায়িত্বের অভাব, সহানুভূতির অভাব। বিশ্ব শরণার্থী দিবস 2026-এর আরেকটি গুরুত্বপূর্ণ দিকের কথা একটু জানিয়ে পরের গানটিতে যাব। রিফিউজি উইকের সহযোগী প্রতিপাদ্য হচ্ছে কারেজ, সাহসের কথা বলছেন। জীবনযাত্রার সঙ্গে, আমাদের প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে সাহসের কিন্তু গভীর সম্পর্ক রয়েছে। যে কোনো যুদ্ধ হোক, নির্যাতন হোক, অনিশ্চয়তা হোক, নতুন জীবন শুরু করতে হলে, নতুনভাবে শুরু করতে হলে সাহসের সঙ্গে সেই পদক্ষেপ নিতে হবে। নতুন ভাষা, নতুন সংস্কৃতি, নতুন পরিবেশ, সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার সংগ্রাম তো নিঃসন্দেহে খুব কঠিন, কিন্তু তা অনুপ্রেরণারও বটে। তাই যারা আশ্রয় দানকারী বা যারা আশ্রয় নেবেন বলে এখনও শরণার্থী হয়ে রয়েছেন, যে কোনো সম্প্রদায়ের মানুষ, সাহসিকতা কিন্তু এক উজ্জ্বল উদাহরণ। আমরা পরের গানে যাচ্ছি, তারপর গান থেকে ফিরে এসে আবারও কথা হবে। আজ বিশ্ব শরণার্থী দিবস, ওয়ার্ল্ড রিফিউজি ডে। অম্বিকার সঙ্গে, প্রভাত বিনয়ের সঙ্গে থাকুন 100.1 FM গোল্ড কলকাতায়। স্টুডিও ক্লক এখন 6:52, আমরা আরও খানিকটা সময় একসঙ্গে থাকব। 9903055992 এই নম্বরটি অবশ্যই মনে রাখবেন। 8:30

বিশ্ব শরণার্থী দিবস আমাদের মনে করিয়ে দেয় যে শরণার্থীরা কোনো পরিসংখ্যান নয়। কিন্তু আমরা অনেক তথ্য পরিসংখ্যানের কথা আজ বলেছি, সেই পরিসংখ্যানে সীমিত নয় তাদের কষ্টগুলো। তারা আমাদেরই মতো স্বপ্ন দেখেন, আশা করেন, মর্যাদা অধিকার আশা করেন, তাদের নিরাপত্তা অধিকার ভবিষ্যৎ নিশ্চিত করা মানবতার প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকার হওয়া উচিত। এবং 2026, 2025, 2027, 2028 করে বছর পিছিয়ে যাক বা এগোতে থাকুক, স্মৃতির ভাণ্ডারে চোখ রাখি না রাখি, প্রতিপাদ্য যাই হোক না কেন, থিম যাই হোক না কেন, এটা কিন্তু শুধু একটা স্লোগান হয়ে নয়, এটি একটি জোরালো আহ্বান। সত্যি তো, যতক্ষণ না পৃথিবীর প্রতিটি বাস্তুচ্যুত মানুষ নিরাপদ, আনটিল উই আর অল সেফ, মর্যাদাপূর্ণ আশাব্যঞ্জক জীবন লাভ করছি, ততক্ষণ আমাদের দায়িত্ব শেষ নয়। সত্যিকারে অর্থে একটা নিরাপদ, ন্যায়ভিত্তিক, মানবিক বিশ্ব গড়ে তুলতে হলে সবার আগে সহানুভূতিশীল হতে হবে এবং নিশ্চিত করতে হবে যতক্ষণ না সবাই নিরাপদ, ততক্ষণ আসলে কেউই পুরোপুরি নিরাপদ নই। আজকের বিশ্ব শরণার্থী দিবস নিয়ে প্রভাত বিনার এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ফিরে আসবো 8:30, তখন শুনবো 9903052992 নম্বরে কেমন লাগলো আপনাদের প্রভাত বিনা। প্রভাত বিনা জুড়ে আজ হেমন্ত মুখোপাধ্যায়, শুধুমাত্র বিশ্ববরেণ্য শিল্পী, সুরের জাদুকর। 16 জুন তার জন্মদিন গেছে, 20 জুন আজকে আমরা আজ তাকে স্মরণ করে নেব।

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: জানেন কি, ভারত সরকার ছোট ব্যবসায়ীদের 40 লক্ষ কোটি টাকারও বেশি জামানত ছাড়া মুদ্রা ঋণ দিয়েছেন। এটি কুয়েতের জিডিপির প্রায় 3 গুণ।
2: করোড়ো ছোট উদ্যমীয় কো মুদ্রা যোজনা সে লোন মিলা, উনহে আজ মহসুস হতা হ্যায় কি ডেমোক্রেসি ক্যান ডেলিভার।
1: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণ।

0: আকাশবাণী এফএম গোল খাঁটি শোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি,
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: আগে যখন কেউ বিদেশে ফিরত, তারা সবাই সেই দেশের পরিকাঠামোর প্রশংসা করত, কিন্তু এখন অটল সেতু, সুদর্শন সেতু, চেনাব রেল ব্রিজ, বগিবিল ব্রিজ, অটল টানেল, পাম্বান সমুদ্র সেতু দেখুন, এরা প্রতিটি গন্তব্যকে কাছে এনেছে, প্রতিটি যাত্রাকে করেছে আনন্দময়।
3: 21ভি সদী কা ভারত আধুনিক ইনফ্রাস্ট্রাকচার কে জিস নয়ে যুগ মে প্রবেশ কর রহা হ্যায়, ও অভূতপূর্ব হ্যায়, অকল্পনীয় হ্যায়।
1: 12 বছর বিশ্বাস, বিকাশ আর জনকল্যাণ।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold, মনের মেলোডি

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold এ মনের মেলোডি

100.1 FM Gold কলকাতা শুনছেন সকলে, আবারও আরও একবার গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল জানাই সকলকে। 9903059 এই নাম্বারটা খোলা রাখলাম। শুনছেন মনের মেলোডিতে অম্বিকাকে। আজ মনের মেলোডি জুড়ে আমরা যে শিল্পীকে নিয়ে কথা বলবো, যে শিল্পীর গান শুনবো, আশা করি আপনারা অলরেডি বুঝতে পেরে গেছেন, বাংলা গানের জগতে এক অবিস্মরণীয় নাম। একাধারে গায়ক, সুরকার, প্রযোজক এবং তার ব্যারিটন কণ্ঠে গানের জগতে সারা দেশ এক নতুন ঋতুর সন্ধান পেয়েছিল। বড় অদ্ভুত বিষয়, এত ট্যালেন্টেড একজন মানুষ, কোনোদিনও তার গানের কোনো প্রথাগত তালিম ছিল না, অথচ তার গানে রাগরাগিনীর ব্যবহার দেখলে চমকে যেতে হয়, অবাক হয়ে যেতে হয়। জন্মদিন আজকে নয়, জুন মাসেই জন্মদিন, ঠিক 3 দিন আগে অলরেডি আমরা জন্মদিন পালন করে নিয়েছি। 16 জুন বারাণসীতে জন্মগ্রহণ করেছিলেন যিনি, তার মামার বাড়িতে, এবং তারপর তার আদি বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বহরু গ্রামে ছিল। 1900 সালের শুরুর দিকে বাবা কালিদাস মুখোপাধ্যায় তাঁর পরিবার নিয়ে কলকাতার ভবানীপুরে বসবাস শুরু করেন। ভবানীপুরের নাসিরউদ্দিন স্কুল, মিত্র ইনস্টিটিউশন, সেখান থেকে প্রাথমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা। তারপর বাবার ইচ্ছে তিনি যাদবপুরের ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তিও হন। তার কারণও ছিল অবশ্য, পড়াশোনায় তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, মেধা তার গানেও ছিল তা বলা অপেক্ষা রাখে না, তবে তার একাডেমিক ইন্টেলিজেন্স, ডিলিজেন্স যাই বলি না কেন, সেটার সঙ্গে সঙ্গে তার গানের প্রতি তীব্র আকর্ষণ চলেছে। কিন্তু সেই তীব্র আকর্ষণ গানের প্রতি তাকে গানের দিকেই টেনে নিয়ে এসেছিল, আর গানের কারণেই হেমন্ত মুখোপাধ্যায়ের আর ইঞ্জিনিয়ারিং পড়া সম্পূর্ণ করা হয়নি। এই যে নামটি বলে দিলাম, আজ এই ভরা সময়টা জুড়ে, মনের মেলোডি সময়টা জুড়ে হেমন্ত কুমার অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায়, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে আমরা স্মরণ জানাবো। সময়টা হেমন্তকাল না হয়, তবে আজ মনের মেলোডি জুড়ে 100.1 FM গোল্ডে হেমন্তকালই বটে, কারণ আজ শুধুমাত্র হেমন্ত মুখোপাধ্যায় সুরকার কিংবা গীতিকার কিংবা গায়ক শিল্পী যাই বলুন না কেন, আমরা তাকে আজকে স্মরণ করে নিচ্ছি। আবারও 100.1 FM গোল্ডের পক্ষ থেকে অম্বিকা জানাবে আজকের এই শ্রদ্ধার্ঘ মনের মেলোডিতে। আবারও বলি, বার্থডে বা জন্মদিন কিন্তু আজ নয়, আমরা জন্মবার্ষিকী 2-3 দিন আগেই অর্থাৎ 20 জুনে রয়েছি, 19, 18, 17 করে 16 জুন আমরা পালন করে নিয়েছি অলরেডি। 16 জুন ওনার বার্থডে, কিন্তু হতেই পারে একটা মাত্র এপিসোড

যে আমরা পুরো জন্মদিন শ্রদ্ধার্ভাবে জানাতে পারি তা তো নয়, তাই মনে হলো আরও একটা ট্রিবিউট সাজিয়ে রাখি তার জন্য এই মনের মেলোডি জুড়ে। আমরা কথা বলছিলাম হেমন্ত মুখোপাধ্যায় ভবানীপুরের নাসিরুদ্দিন স্কুলে পড়াশোনা করেছেন, মিত্র ইনস্টিটিউশনে পড়াশোনা করেছেন। যেটা বলা হয়নি সেটা হচ্ছে স্কুলে পড়ার সময় টিফিনের সময় তিনি বন্ধুদের গান গেয়ে শোনাতেন। ওর এতই গান ভালো লাগতো, এত ভালোবাসতেন গানকে। মিত্র ইনস্টিটিউশনে পড়ার সময় তার সঙ্গে বন্ধুত্ব হয় বিখ্যাত সাহিত্যিক কবি সুভাষ মুখোপাধ্যায়। স্কুলে সর্বক্ষণ গান গাওয়ার কারণে একবার এমনও হয়েছে পরীক্ষার আগে স্কুল থেকে তার নাম কেটে দেওয়া হয়েছিল, আমরা অনেকেই হয়তো জানি না। বাবা অনুরোধ করার পর তাকে আবারও স্কুলের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়। বন্ধু সুভাষ মুখোপাধ্যায়ের অনুপ্রেরণায় গানের জগতে কিন্তু প্রবেশ ঘটে হেমন্ত মুখোপাধ্যায়ের, এবং রেডিওয় তবলাবাদক অসিত বরণের সাহায্যে অল ইন্ডিয়া রেডিওতে হেমন্ত মুখোপাধ্যায়ের অডিশনের ব্যবস্থা করেন। অডিশন দেওয়ার প্রায় তিন মাস বাদে যেটা হয় হেমন্ত মুখোপাধ্যায় রেডিওতে অনুষ্ঠান করার ডাক পান। ভাবতে অবাক লাগে, সেই অল ইন্ডিয়া রেডিও, সেই একই হট সিট, সেই একই স্টুডিও ক্যাম্পাস এবং সব কিছু একই রয়ে গেছে, হেমন্ত মুখোপাধ্যায় আজ আর নেই, তার গানগুলো রয়ে গেছে। আমরা সেই গানের সমস্ত প্লেলিস্ট একসঙ্গে করে আজকের এই গানের অনুষ্ঠানটি সাজিয়েছি। গানের প্লেলিস্টও ভীষণ সুন্দর করে সাজানো, বেশ কিছু আমার পছন্দের গান এবং আমি জানি সেগুলো প্রত্যেকের পছন্দ হবে। ভীষণ জনপ্রিয় কিছু গান যা আজও ভোলা যায় না, হেমন্ত মুখোপাধ্যায় বললেই নাম উচ্চারণ করা মাত্রই কিন্তু এই গানগুলোর কথা মনে পড়ে যায়। 1935 সালে হেমন্ত মুখোপাধ্যায় অল ইন্ডিয়া রেডিওতে জীবনের প্রথম গান রেকর্ড করেন। সেই গানটি আমরা শুনব না, এক্ষুনি শুনছি না, আমরা একটু পরে সেই গানটি শুনব। তবে এই মুহূর্তে একটি গান দিয়ে শুরু করছি আমাদের আজকের জার্নি অন হেমন্ত কুমার, যেটা অবশ্যই বার্থডে স্পেশাল ট্রিবিউট, কিন্তু একটু বিলেটেড ট্রিবিউট। মনের মেলোডিতে হেমন্ত মুখোপাধ্যায় থাকবে না, এটা হতেই পারে না। গানের স্বর্ণযুগে হেমন্ত মুখোপাধ্যায়, বাংলা ছবির জগতে হেমন্ত মুখোপাধ্যায় একজন স্মরণীয় নাম, স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার নাম। আমরা আজকের এই সম্ভার সাজিয়েছি অবশ্যই, সেখানে বিভিন্ন ধারার গান রয়েছে, সিনেমার গান যেমন রয়েছে, আধুনিক গান যেমন রয়েছে, সেখানে গান রয়েছে অন্যান্য কিছু ধরনের, অন্যান্য কিছু ধারার। এই মুহূর্তে যে গানটি আমার প্লেলিস্টে রয়েছে সেই গানটি কিন্তু রজনীকান্ত সেনের, গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়। এই গানটি শুনিয়ে ফিরে আসছি, অম্বিকার সঙ্গে থাকুন, এবং অবশ্যই 9903055992 আপনাদের কাছে যদি কোনো ট্রিভিয়া থাকে বা আপনাদের কোনো কিছু বলার থাকে হেমন্ত মুখোপাধ্যায়ের গান সম্পর্কে, আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই জানাবেন। কেমন লেগেছে আজকে প্রভাত বীণা বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে সেটি অবশ্যই জানাবেন, এবং মনের মেলোডি কেমন লাগছে সেটাও অবশ্যই জানানো চাই। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমরা সেটা গ্রহণ করব। আমাদের জানাতে থাকুন 9903055992 এই নম্বরে। অবশ্যই ভয়েস কলস এবং ভিডিও কলস কিন্তু করবেন, দ্যাটস প্রোহিবিটেড। আমরা চলে যাচ্ছি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানে।

পঙ্কজ কুমার মল্লিক তার ভীষণ পছন্দের, তাকে অনুসরণ করেই গান গাওয়া শুরু এবং ছোট পঙ্কজ বলেও বলা হতো তাকে। আত্মজীবনী ছিল একটি হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের লেখা আত্মজীবনী, সেখানে পঙ্কজ কুমার মল্লিকের প্রতি তাঁর সম্ভ্রম বোঝাতে হেমন্ত মুখোপাধ্যায় লিখেছিলেন, আমি তখন পঙ্কজদার ঢঙে গান গাইছি, আমাকে দেখে অনেকে বলে জুনিয়র পঙ্কজ, খুব বাউবা দেয়। তখনও আমার সঙ্গে পঙ্কজদার আলাপ পরিচয় নেই, খুব ইচ্ছে হলো একদিন আলাপ করবার। একদিন সাহসে ভর করে গেলাম ওর সেবক বৈদ্য স্ট্রিটের বাড়িতে। বাড়িতে পেলাম ওকে, খুব সংকোচের সঙ্গে নিজের পরিচয় দিলাম। উনি শুনে বললেন, ও তুমি হেমন্ত, বাহ বেশ বেশ ভালো গান করো। আচ্ছা আচ্ছা, ওই কটা কথা বলে উনি বেরিয়ে গেলেন। গাড়ি ছাড়বার আগে মুখ বাড়িয়ে আমাকে বললেন, আমি নিউ থিয়েটার্স যাচ্ছি, তুমি কোথায় যাবে? আমি বললাম, আমি ভবানীপুরে। উনি একাই চলে গেলেন টালিগঞ্জের দিকে। সেই সময়ের কথা হেমন্ত মুখোপাধ্যায় লিখছেন, সেই সময় থেকেই আসলে রবীন্দ্রসঙ্গীতের তরুণ যারা অনুরাগীরা ছিলেন তারা পঙ্কজ কুমার মল্লিক আর হেমন্ত মুখোপাধ্যায় দুটি শিবিরে বিভক্ত হয়ে গেছেন, কথা অনেকেই বলতেন। হেমন্ত মুখোপাধ্যায় অবশ্যই কথা স্বীকার করতেন না। দক্ষিণ কলকাতার একটি অনুষ্ঠানে পঙ্কজ মল্লিক আর হেমন্ত দুজনেই উপস্থিত। সেখানে দর্শকরা হেমন্ত মুখোপাধ্যায়কে একটি গানের অনুরোধ করেছিলেন। আমরা সকলে সে গানটি জানি, দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া। কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় দর্শকের কাছে ক্ষমা চেয়ে তখন বলেছিলেন, পঙ্কজদার সামনে ওই গান আমি গাইতে পারবো না, আমাকে মাফ করবেন। আরও একটা ট্রিভিয়া, যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে অন্তিম যাত্রা, এক নম্বর গাস্টন প্লেসের আকাশবাণীর যে পুরনো বিল্ডিংয়ের সরাসরি সম্প্রচার, সেখানে কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় গিয়ে শুনিয়েছিলেন, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, এবং কাঁদিয়ে ছেড়েছিলেন গোটা বাঙালি সমাজকে। এমন দরদি রবীন্দ্রসঙ্গীত তখন হয়তো বাঙালি প্রথম শুনল বা প্রথম ভালোবাসতে শিখল। হেমন্ত যুগের সূচনা কিন্তু সেই তখন থেকে। তারপর তো হেমন্ত মুখোপাধ্যায় থেকে হেমন্ত কুমার হওয়ার যাত্রা শুরু। একের পর এক বিভিন্ন সময় তিনি সুর দিচ্ছেন আনন্দমঠ ছবিতে, লতা মঙ্গেশকরের গলায় বন্দেমাতরম গানটি শোনানো হচ্ছে, ডাকু কি লড়কি, নাগেন, সম্রাট, বন্দেশ, আনজান, একের পর এক ছবিতে তার সুরে গান। সুরকার হেমন্তও কিন্তু একটা যুগ বটে। তারপর নাগেন সিনেমার জন্য সেরা সুরকার হিসেবে তিনি ফিল্মফেয়ার পুরস্কার পেলেন। গুলজার তাঁর স্মৃতিকথায় বলেছিলেন, বলিউডে একধারে গান গাইছেন, শুট করছেন, সিনেমা প্রডিউস করছেন, ষাটের দশকে এমন কলার তোলা বাঙালি দেখা যেত না। কলার তোলা কাকে বলে আসলে তা তিনি দেখিয়েছিলেন। ১৯৭০ সালে পদ্মশ্রী সম্মান নিতে অস্বীকার করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং সারা জীবনে অসংখ্য সম্মানে সম্মানিত হয়েছেন, এমনকি বিশ্বভারতীয় তাকে ডিলিট সম্মান প্রদান করেন। গোটা বম্বে শহরে মার্সিডিস চালিয়ে ঘুরে বেড়াতেন, হাতে সিগারেট, কখনো নস্যি, আর যার এমন ব্যারিটোন গলা তার ঠোঁটে যে প্রায় সবসময় সিগারেট জ্বলত, এটা ভাবতেই অবাক লাগে।

তাকে জিজ্ঞেস করলে, তাকে প্রশ্ন করা হলেই সিগারেট নিয়ে তিনি বলতেন তখন, সিগারেট না খেলে গলার গ্রেনটা ঠিক ভালো আসে না, গলাটা পরিষ্কার হয় না। খুব সহর্ষে বলতেন এবং সাহস নিয়ে বলতেন। আজকের দিনেও এমন কথা বলার সাহস কোনো গায়ক দেখাতে পারবেন কিনা জানা নেই, তবে সিগারেট প্রসঙ্গে শিল্পী আরতি মুখোপাধ্যায় একটি অদ্ভুত কাহিনী শুনিয়েছিলেন, যেই কাহিনীর কথা আমরা একটু পরেই শুনব। আমরা চলে যাচ্ছি আরও একটা গানে, কথা তো চলতেই থাকবে, গানও চালাতে হবে। এর পরে যে গানটি, আরও একটা খুব জনপ্রিয় গান, ভীষণ প্রিয় গান আমার।

যেতে যেতে গানে যাওয়ার আগে একটা গল্প বলছিলাম, যেখানে অবশ্যই আরতি মুখোপাধ্যায় কোথাও গিয়ে স্মৃতিচারণা করছেন হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে গান গাওয়ার সূত্রে একটি অভিজ্ঞতার কথা। তিনি বলছেন যে হেমন্ত মুখোপাধ্যায় আরতি মুখোপাধ্যায়ের একটি ডুয়েট গান রেকর্ডিং হচ্ছে স্টুডিওতে। যথারীতি স্টুডিওর মধ্যেও হেমন্ত মুখোপাধ্যায় ঠোঁটে সেই জ্বলছে সিগারেট, কারণ তিনি অ্যাডিক্টেড ছিলেন। এছাড়াও যেটা বলার সেটা হচ্ছে, কোনো কারণে গান গাইছেন বলে যদি সেই ছাড়টা পাওয়া যেত তা কখনোই না। এই ছাড় কেবলমাত্র তার ক্ষেত্রেই ছিল যে তিনি সিগারেট খেতে খেতে গান গাইতে পারবেন। গান গাইছেন বলে গলা খারাপ হয়ে যাবে বলে যে ছাড়টা দেওয়া হবে সেটা কিন্তু একেবারেই তিনি নেননি। তাই স্টুডিওর মধ্যে রাখা থাকতো একটি অ্যাশট্রে। হেমন্ত মুখোপাধ্যায় আরতি মুখোপাধ্যায়কে বললেন, নে শুরু কর। আরতি মুখোপাধ্যায় জানালেন, সিগারেটটা নেভান। আরে সিগারেটের সঙ্গে গানের কি আছে? আরতি মুখোপাধ্যায় তো রীতিমতো অবাক। যাই হোক, রেকর্ডিং শুরু হলো, আরতি মুখোপাধ্যায় গাইতে শুরু করলেন। আরতি মুখোপাধ্যায় নিজের অংশটুকু যখন গাইছেন তখনও কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় সিগারেটের সুখ টান দিচ্ছেন আর ধোঁয়া ছাড়ছেন। কিন্তু যখনই হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়ার পালা, ঠিক সেই আগের মুহূর্তেই তিনি সিগারেটটি অ্যাশট্রের উপর রেখে অনায়াসে গিয়ে দিচ্ছেন। ফের আবার গান শেষে সিগারেটটি তুলে সুখ টান। অন্যদিকে পাশের শিল্পী তাঁর সহশিল্পীকে দেখে শিউরে উঠছেন, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় তার নিজের অংশটুকু অবলীলায় শেষ করে আবারও সিগারেটের টান, ধোয়া ছাড়া সবই করে যাচ্ছেন। এত নিখুঁত করে গাইতে পারেন একটি মানুষ, একজন শিল্পী কতখানি প্রতিভা তার! আরতি মুখোপাধ্যায় অবাক হয়ে গিয়েছিলেন। এইভাবে রেকর্ডিং শেষ হতেই আরতি মুখোপাধ্যায় বলে উঠলেন, কি আশ্চর্য! হেমন্ত মুখোপাধ্যায় বললেন, কি করবো, ওটা যে আমায় কিছুতেই ছাড়তে চায় না। তিনি আমাদেরকে আজ ছেড়ে যাননি, বা আমরা তাকে আজ পর্যন্ত ছেড়ে যেতে পারিনি। তাই জন্যই তো জন্মদিন হোক, তার চলে যাওয়ার দিন হোক, তারিখের ওপর কিছু নির্ভর করে না। 16 জুন তার জন্মদিন গেছে ঠিকই, কিন্তু আমরা তারপরও আজকে এই 20 জুন মনের মেলোডি জুড়ে তাকে স্মরণ করে নিচ্ছি। এবং চিরকাল বাঙালির এক প্রিয় নস্টালজিয়া, বাঙালির প্রিয় গায়ক, তাকে আমরা ভীষণভাবে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি। হেমন্ত মানেই জীবনে চির বসন্ত নেমে আসবে, এমনটাই হয়তো আমরা সবসময় মনে করে নিই, এবং সেখানে দুঃখ বিষাদ আনন্দ সব কিছুই রয়েছে। আমরা চলে যাবো সরাসরি পরের গানে, এবং 9903052992 তে বেশ কিছু মেসেজ আসতে শুরু করেছে অলরেডি, আমরা সেগুলো দেখবো, চোখ রাখবো সেই মেসেজে। তবে তার আগে আরও একটা গান শুনিয়ে তারপর ফিরে আসছি। এই মুহূর্তে যে গানটি রয়েছে সে গানটি আসলে কোনটা ছেড়ে কোনটা বাজাবো সেটাই ভাবছি। বেশ, ওয়েদার রিপোর্ট বলছে যে আমাদের হয়তো একটু মেঘলা আকাশ হতে পারে এবং মেঘলা দিন থাকতে পারে। এই গানটি একটু শুনে তারপর ফিরে আসছি। ছোট্ট গান

0: আপনি কি জানেন, এক সময় যে উত্তর পূর্বকে মনে করা হতো বহু দূর, গত ১২ বছরে তারাই আপনার হৃদয়ের কাছাকাছি চলে এসেছে। উত্তর পূর্বে জাতীয় সড়কের দৈর্ঘ্য বেড়েছে ১৬,২০০ কিলোমিটার। প্রথমবার সিকিম আর অরুণাচল প্রদেশে বিমান চলাচল শুরু হয়েছে। উত্তর পূর্বের দূরত্ব কমে গেছে।
1: নর্থ ইস্ট আব দূর নহি রহা, নর্থ ইস্ট আব দিল কে ভি পাস হ্যায়, দিল্লি কে ভি পাস হ্যায়।
0: ১২ বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণ।
2: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold, মনের মেলোডি।
3: হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে আজকে আমরা কথা বলছি মনের মেলোডি জুড়ে। শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, গত তিন দিন আগেই তাঁর জন্মদিন গেছে, তাঁর গান নিয়ে কথা বলছিলাম। তার গানের ব্যাপারে মা কিরণবালা দেবীর কিন্তু ভীষণ উৎসাহ ছিল ছোট থেকেই, কিন্তু বাবা কালিদাস মুখোপাধ্যায় আমরা একটু আগে যেমন শুনছিলাম ভীষণ চাইতেন যে তার ছেলে ইঞ্জিনিয়ার হোক, সেই মতো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে হেমন্ত ভর্তিও হলেন যাদবপুরের ইঞ্জিনিয়ারিং কলেজে। থার্ড ইয়ারে গিয়ে সব ছেড়ে ছুড়ে দিয়ে পুরোপুরি ডুবে যান গানে, ড্রপ আউট হয়ে যান। সে যাই হোক, বাবাই কিন্তু হঠাৎ একদিন আশ্চর্যজনকভাবে ছেলেকে তাঁর অফিসে নিয়ে গিয়ে এক কলিগের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিলেন। তিনি তখন গ্রামোফোন কোম্পানিতে চেলো বাজাতেন। সেই ভদ্রলোক মারফত হেমন্ত মুখোপাধ্যায় গিয়ে পড়লেন তখনকার অন্যতম গুণী সঙ্গীত পরিচালক শিক্ষক শৈলেশ দত্তগুপ্তের কাছে। একবার হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনেই তাঁকে দিয়ে রেকর্ড করানোর সিদ্ধান্ত নিয়ে নিলেন শৈলেশবাবু। তারপর ১৭ বছর বয়সে শৈলেশ দত্তগুপ্তের সুরে ও নরেশ্বর ভট্টাচার্যের কথায় প্রথমবার রেকর্ড হেমন্ত গাইলেন জানিতে যদি গো তুমি ও বলো গো বলো মোরে, এই দুটি গান। এইভাবেই তার সঙ্গীত অভিযান শুরু। আমরা একটু চোখ রাখব মেসেজে, অনেকক্ষণ ধরে প্রচুর মেসেজ জমা হয়ে রয়েছে। পায়েল ব্যানার্জি লিখছেন বেলঘড়িয়া থেকে, ভোরের এই প্রভাত বিনায় সুর আনলে তুমি, দিল দরিয়ায় ভাসলো তাই শুষ্ক এই ভূমি, রঙিন ফুলের রাঙা আবেশ ছড়িয়ে দিলে প্রাণে, হৃদয়ে খেয়া ভাসলো আজ গানের এই টানে। পায়েল ব্যানার্জি, থ্যাংক ইউ সো মাচ। আশিস দত্ত সল্টলেক থেকে লিখছেন, সাদা শার্ট সাদা ধুতি পরিহিত আপাত গম্ভীর হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন খুব ভার্সটাইল, এমন কোনো বাংলা গানের ধারা নেই যে ধারায় উনি গান করেননি। উনি যদি ইঞ্জিনিয়ার না হতেন তাহলে আমরা হেমন্ত মুখোপাধ্যায়কে পেতাম না। প্রথমে রজনীকান্তর যে গান শোনালেন খুব নস্টালজিক করে দিল, আমার মা এই গানটি খুব পছন্দ করতেন ও গাইতেন। অনেক ধন্যবাদ আশিস দত্তকে, সল্টলেক থেকে উনি শুনছেন আমাদেরকে। এর পরের মেসেজগুলো সমস্ত হোয়াটসঅ্যাপে এসছে, একটু হোয়াটসঅ্যাপে। সীমা দাস লিখছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, শুভ সকাল অম্বিকা, শুভ সকাল আপনাকেও। সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন বাংলা ও ভারতীয় সঙ্গীতের এক অনন্য কিংবদন্তি। তার গম্ভীর ভরাট ও মায়াবী কণ্ঠস্বরকে অনেকেই সুরের ঈশ্বর বলে অভিহিত করেছেন। হেমন্ত মুখোপাধ্যায় কেবল একজন গায়ক বা সুরকার ছিলেন না, তিনি ছিলেন বাংলা গানের আত্মিক রূপ। তাঁর গান প্রতিটি বাঙালির আবেগের সাথে মিশে আছে এবং চিরকাল সঙ্গীত প্রেমীদের হৃদয়ে তিনি অমর হয়ে থাকবেন। কথায় গানে খুব সুন্দর হচ্ছে আজকের এই মনের মেলোডি অনুষ্ঠান। তার সঙ্গেই বলে রাখি আজকে প্রভাত বিনা অনুষ্ঠানটিও ভীষণ ভালো লেগেছে, খুব ভালো থাকবেন আপনি। অনেক ধন্যবাদ সীমা দাসকে, আপনিও

ভালো থাকবেন। নন্দা রায় পোরেল, হাওড়া বেলগাছিয়া রোড থেকে। সুপ্রভাত অম্বিকা, সুপ্রভাত আপনাকেও। প্রথমেই শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে জানাই অন্তরের সশ্রদ্ধ প্রণাম। সারা সপ্তাহ জুড়ে শিল্পীর গান শুনে হারিয়ে যাওয়া দিনগুলো ফিরে দেখছি আর নস্টালজিক হয়ে পড়ছি। তাঁর গলার সুর ও মাধুর্যে যে বাঙালি তাঁর গানের প্রেমে পড়েননি, আমার মতো তিনি বাঙালিই নন। একবার এক জলসায় তার গান শোনার অভিজ্ঞতা হয়েছিল, তখন আমি কিশোরী। সামনের চেয়ারে বসে অধীর অপেক্ষায় আছি কখন উনি আসবেন। তার স্টেজে ওঠার মুহূর্তের কিছু আগে হঠাৎ ঘোষণা, বাড়ি থেকে ফোনে জানানো হয়েছে দুঃখিত, শরীর খারাপের জন্য উনি আসতে পারবেন না। আমার মতো কিছু দর্শকের এতটা মন খারাপ, কেউ কেউ উত্তেজিত হয়ে চেয়ার ছোড়া ছুরি ভাঙাভাঙি করতে শুরু করেন। আর এই পরিস্থিতিতে কেউ স্টেজের দিকে তাকায়নি। হঠাৎ সেই ব্যারিটোন গলার সুর ভেসে অবাক হয়ে দেখি গাইছেন "এই কথাটি মনে রেখো", লিখতে বসে এখনো এই মুহূর্ত গায়ে কাটা দেয়। গান শেষ করে করজোড়ে বললেন, "আমার কত সৌভাগ্য আপনারা আমার জন্য অপেক্ষা করে আছেন আর আমি ঘরে থাকব, এটা কি সম্ভব?" গান চলতেই পিন ড্রপ সাইলেন্ট, যেন ঝড়ের পরে এক পশলা বৃষ্টি। কত সুন্দর সুন্দর গান শুনিয়ে শেষে গাইলেন অনুরোধে, মনে কি দ্বিধা রেখে চলে গেলে। আপনি আজ যা গান শোনাচ্ছেন মন ভরে যাচ্ছে। ধন্যবাদ নন্দা রায় পোরেল, হাওড়া বেলগাছিয়া থেকে বলছেন। অনেক ধন্যবাদ আপনাকেও। গুড মর্নিং দিদি, রজত বিশ্বাস লিখছেন, সময় বদলেছে, গান শোনার মাধ্যম বদলেছে, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের গান আজও একই রকম আপন। তার গান যতবার শুনি ততবারই নতুন করে ভালো লাগে। বাংলা গানের আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন একেবারেই, সুরের ভুবনে তিনি উজ্জ্বল নক্ষত্র একজন। ছোটবেলা থেকে বাড়িতে রেডিওতে পাড়ার অনুষ্ঠানে যতবার হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনেছি ততবারই মনে হয়েছে তার গলায় একটা আলাদা জাদু আছে। তার প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখছেন। আমরা পরের মেসেজগুলো একটু পরে দেখছি, বেশ কিছু গান রয়েছে আপনাদের সকলকে শোনাবো বলে সেই গানে আবারও ফিরে যায়।

যাবে মধুপের সুরে সুরে মিলায়, ভাবে মাধবী সুরভি তার বিলায়, যাবে মধুপের।

ফিরে এলাম আবারও, আমরা শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটি। আজ গোটা মনের মেলোডি জুড়ে হেমন্তকাল এবং হেমন্তর কথা আমরা নিয়ে রয়েছি। হেমন্তকে হেমন্ত হিসেবে বলা কখনোই যায় না, অবশ্যই সেখানে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় বলতেই হয়, সেই সম্মানটা তাকে জানানোর। আর ঠিক সেই সম্মান জানাতেই জন্মদিনের তিন দিনের মাথায় আরও একটা অনুষ্ঠান, বিলেটেড ট্রিবিউট হলেও অন্তরের শ্রদ্ধার্ঘ তার প্রতি। এবং সেই শ্রদ্ধার্ঘ জানানোর জন্যেই এই দেড় ঘন্টা জুড়ে আমরা শুনছি হেমন্ত মুখোপাধ্যায়কে। তার প্রয়াণের দেড় মাসের মাথায় অর্থাৎ 1989 11th নভেম্বরে দেশ বলে যে একটি পত্রিকা, সেই পত্রিকার মলাটে উঠে এসেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় সেই প্রথমবার। তখনকার সম্পাদক সাগরময় ঘোষ মলাট আঁকিয়েছিলেন বিমল দাসকে দিয়ে, একটি পোর্ট্রেট নিজের ঘরানায় এঁকেছিলেন বিমল। পিছনে টেনে আঁচড়ানো এক মাথা তেল, চুকচুকে কালো চুল, বাহারি কালো ফ্রেমের চশমা আর এক জোড়া মায়াবী চোখ, ধবধবে সাদা জামা মিলে যেন মধ্য গগনের হেমন্ত ফিরে এসেছিলেন বাঙালির ঘরে ঘরে। আর তাঁর এই আয়ত মুখ 1950-এর দশকের। ভবানীপুর পাড়ায় হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলেবেলার বন্ধুদের মধ্যে একজন ছিলেন সুধীরঞ্জন মুখোপাধ্যায়। ওই সংখ্যায় তাঁকে দিয়ে একটি মৃদুর স্মৃতিকথা লিখিয়ে নিয়েছিলেন সাগরময় ঘোষ। ভবানীপুরের বেশ কিছু স্মৃতিকথার মধ্যে অবশ্যই যেটা মনে পড়ে যায়, তাতে তরুণ হেমন্তর প্রতিষ্ঠা পর্বের একটা ছবি আঁকা আছে এবং তার এক জায়গায় ছিল অল্প পরে। আমাদের হয়তো আজও মনে আছে যে রবীন্দ্রনাথের অনন্ত যাত্রাকালে আমরা একটু আগেই বলছিলাম যেটা, যে যখন পড়বে না মোর গিয়েছিলেন তিনি, এবং মানুষ তখন শোক বিহ্বল, মনের মধ্যে গভীরভাবে রেখাপাত করছিল, গভীরভাবে অনুরণন তুলেছিল এই গান। এবং এই গান কোথায় গিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়? গিয়েছিলেন সেই আকাশবাণীতেই, এক নম্বর গাস্টন প্লেসে, আকাশবাণীর পুরনো বাড়ির রেকর্ডিং স্টুডিওতে বসে। জোড়াসাঁকোর বাড়ি থেকে নিমতলা ঘাট মহাশ্মশান সেই প্রবাদ প্রতিম শেষ যাত্রার লাইভ কমেন্ট্রি সম্প্রচার হয়েছিল রেডিওতে। সেই অনুষ্ঠানে অননুকরণীয় ভঙ্গিতে, যা সত্যিই অনুকরণ করা যায় না, শুধু অনুসরণ করে পথ চলা যায়, রবি হারা একটি আবৃত্তি করেছিলেন কাজী নজরুল ইসলাম। আর সেইখানে অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছিলেন যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। এই হেমন্ত মুখোপাধ্যায়কে আমরা আরও একবার চেনার চেষ্টায় আজকের এই অনুষ্ঠান। এবং তিনি সুরের জাদুকর বটেই, এত স্বচ্ছন্দে বিভিন্ন রকম গান গেয়েছেন, কোনো রকম তার সেই ট্রেনিং, মানে আমরা যেটা বলি যে একটা প্রশিক্ষণ বা কিছু একটা হয়তো ট্রেনিং থাকলে তারা হয়তো শিল্পী হিসেবে আরও বেশি, অনেক শিল্পী হিসেবে আরও তার গ্রহণযোগ্যতা হয়তো বেড়ে যায়, অনেক ক্ষেত্রে আমরা মনে করে নিই, কিন্তু এটা একেবারেই সত্যি নয়। অনেক মানুষেই তারা হয়তো সেইভাবে প্রাথমিকভাবে কোনো ট্রেনিং বা সেই প্রশিক্ষণ প্রাপ্ত নন, কিন্তু তারা যেভাবে গান ভালোবেসে, তার প্রতি দরদ ঢেলে, তার প্রতি অন্যরকমভাবে জাস্টিস করেছেন, তা হয়তো গ্রামার এবং ট্রেনিংয়ের ঊর্ধ্বে, সেটা হয়তো সত্যি। আমরা কিশোর কুমারকেও জানি, শিল্পী কিশোর কুমারও তো কখনো গান শেখেননি, কিন্তু গান না শিখেও কত রাগরাগিনী নিয়ে বিভিন্ন চর্চা আলাপ করে গান গেয়েছেন। এবং এক্ষুনি যে গানটা মনে পড়ছে সেটা হচ্ছে, যেহেতু রাগরাগিনীর কথা বলেছি এবং তানের কথা বলছি, এক চতুরনারীর কথা মনে পড়ে যাচ্ছে ভীষণভাবে। যাই হোক, আমরা আবারও হেমন্ত মুখোপাধ্যায়ের কথা যখন বলছি, সঙ্গীত ভুবনের সেই কিংবদন্তির কথা বলছি যার হৃদয়স্পর্শী কণ্ঠস্বর যুগ যুগান্তর ধরে আমাদেরকে ইন্সপিরেশন দিয়ে এসছে, আমাদেরকে শ্রোতার মনে আর কি আনন্দ দিয়ে এসছে। তিনি তো অবশ্যই একজন প্রথিতযশা কণ্ঠশিল্পী নন। আর ঠিক তেমনটাই সৌভিক ঠাকুরিয়া থেকে লিখছেন যে, এক প্রজ্ঞাবান সুরস্রষ্টা হিসেবেও স্বমহিমায় প্রতিষ্ঠিত ছিলেন, বাংলা ও হিন্দি উভয় ভাষার সঙ্গীতাঙ্গনে তার অবদান অতুলনীয়। কোন ধারা ছেড়ে কোনটার কথা বলবো, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক বাংলা গান, চলচ্চিত্র সঙ্গীত, অসামান্য।

0: প্রতিভার স্বাক্ষর রেখেছেন এবং প্রতিটি সুর যেন এক অনির্বচনীয় আবেগের আবেশে শ্রোতাকে মহাবিষ্ট করে তোলে। এই পথ যদি না শেষ হয় ও নদীরে আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, তুমি যে আমার, একের পর এক গানের কথা মনে পড়ছে। অনেক ধন্যবাদ, অনেক লম্বা যেহেতু মেসেজটা একটু ছোট্ট করে পড়ছি, সকলের মেসেজই একটু পড়তে চাই বলে। এই মুহূর্তে অলরেডি আমার কাছে যে গানটি রয়েছে সেটি এবার চালাবো ভেবেই নিয়েছি। অনেকগুলো গান, তার মধ্যে হিন্দি বাংলা মিশিয়ে, কিন্তু এই গানটা এখন একটু শুনিয়ে তারপর, এটা গীতা দত্ত এবং হেমন্ত মুখোপাধ্যায় একসঙ্গে গাইছেন।
1: আকাশ তো বড়,

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ, মনের মেলোডি, মনের মেলোডি.
1: দীর্ঘ স্মৃতির মোড়ক খুলে বসা যায় এবং সেই ডায়েরির পাতা খুললে কত নাম মনে পড়ে যায়, কত নাম দেখতে পাওয়া যায় চোখে। ডক্টর সুবীর মজুমদার, সনদ, খামগুলো ঠিক মতো পাঠানোর ব্যবস্থা হয়েছে তো, সনদ কোথায়? এই লেখাগুলো বেরিয়ে আসে 26 সেপ্টেম্বর 1989, মধ্য কলকাতার নার্সিং হোমে শুয়ে শেষ বিদায়ের কয়েক ঘন্টার আগে বলেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। সনদ ছিলেন ওর ড্রাইভার কাম সেক্রেটারি, শেষ দিকে ওর প্রায় সব কিছুই দেখত সেই সনদই। তখন হেমন্ত মুখোপাধ্যায়ের ক্ষীণ গলা, ক্লান্ত স্বর,

সনদ সনদ কোথায়? খামগুলো ঠিক মতো পাঠানোর ব্যবস্থা হয়েছে তো? সেই ড্রাইভার কাম সেক্রেটারিকে তিনি বলছেন। নিশ্চিত তিনি জানতেন যে হাতে আর তার সময় বেশি নেই, তবু তার মধ্যেই খোঁজ নিচ্ছেন যে প্রতি মাসের পয়লা তারিখে খামে করে 18-19 জনকে যে অর্থ সাহায্য তিনি পাঠাতেন তার কি হল। 40 বছর ধরে এটাই তো নিয়ম, শেষ সময়ও তার যেন অন্যথা না হয়।

লাগেনি কারোরই, কারণ এমন উপর হস্ত উদার স্পর্শকাতর স্নেহপ্রবণ সহমর্মী মানুষটি আসলে এত ভালো গান গাইতেন। তার মনটা এতটাই ভালো ছিল এবং 50-60 দশক থেকে দেখে আসছেন বহু মানুষ তাকে। তার সঙ্গে যখন আলাপ, স্মৃতিচারণা করছেন যিনি, তার কথাও একটু বলতেই হয়। এখানে স্মৃতিচারণা করছেন ডক্টর সুবীর মজুমদার। তিনি বলছেন যে আমার সঙ্গে যখন আলাপ, তখন হেমন্তদা থাকতেন ভবানীপুরের রূপনারায়ণ নন্দন লেনের পৈতৃক বাড়িতে। আমার পিস্তুত দাদা ওর বাড়ির কাছেই থাকতেন, ওর সঙ্গে হেমন্তদার বন্ধুত্ব ছিল, সেই সূত্রেই যোগাযোগ। একবারের কথা, বসুশ্রী সিনেমা হলে পয়লা বৈশাখে মন্টু বসুর সেই বিখ্যাত জলসা, প্রতিবার যে অনুষ্ঠান, হেমন্তদাকে সবার শেষে মঞ্চে উঠে 15-16টা গান গাইতেই হতো। সেবার বাড়ি বয়ে এসে অন্যতম উদ্যোক্তা অজয় বিশ্বাস অগ্রিম টাকা দিয়ে গেলেন এবং আমি তখন ওর পাশেই বসে, হেমন্তদা টাকাটা ড্রয়ারে রেখে দিলেন। অজয়বাবু চলে যাওয়ার কিছু বাদেই এক মহিলা এলেন, এক বিখ্যাত শিল্পী স্ত্রী, তার স্বামী তখন প্রয়াত, ছেলে মেয়ে নিয়ে তিনি প্রায় পথে বসার জোগাড়। কিছু সাহায্য না করলেই নয়, কালক্ষেপ না করে ড্রয়ারে রাখা টাকার বান্ডিলটা বের করে মহিলার হাতে তুলে দিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এবং শুধু অর্থের ব্যাপারেই নয়, জাগতিক অনেক কিছুতেই হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন গড় মানুষদের অনেকটাই ঊর্ধ্বে। 1972 সাল হেমন্ত মুখোপাধ্যায়ের পরিচালনায় শুভেন্দু চট্টোপাধ্যায় মৌসুমী চট্টোপাধ্যায়ের অনিন্দিতা মুক্তি পেল। ছবিতে যে দিনের শেষে ঘুমের দেশে গানটি ব্যবহার করেছিলেন হেমন্তদা, এর আগে পঙ্কজ মল্লিক মুক্তি ছবিতেও একই গান নিয়েছিলেন, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় নিলেন দুটো স্তবক বেশি। রেকর্ডে দুপিট করে গানটি ছিল, দুপিঠেই সুরকার হিসেবে পঙ্কজ মল্লিকের নাম। কিন্তু খুঁটিয়ে শুনে আমার কেমন যেন সন্দেহ হলো যে বর্ধিত অংশটির সুরকার কি ইনি, বরং এতে কেমন হেমন্ত মুখোপাধ্যায়ের শৈলী চলে এসেছে না। সরাসরি যখন জিজ্ঞেস করা হয়েছিল হেমন্ত মুখোপাধ্যায়কে, বেশ কিছু কথার পর শেষে চুপ করে বসে রইলেন। তারপর বললেন, অনিন্দিতার গান করার সময় মনে হয়েছিল পঙ্কজদার সুরটা রাখবো, তাই পরিবর্তিত অংশটি নিয়ে ওকে শুনিয়ে সম্মতি চাইলাম, খুশি হয়ে অনুমোদন দিলাম, পুরো গানটারই সুরকার হিসেবে ওর নাম রাখলাম। তার দুটো কারণ, তার প্রতি আমার শ্রদ্ধা, আর দুই, এতে ছবির অন্যতম সুরকার হিসেবে পঙ্কজদার কিছু অর্থপ্রাপ্তি হবে। এই যে এতখানি উদার মানবিকতা বোধ, এতটা উদারতার পরিচয়, সেটা কিন্তু বালিকা বধূর ঘটনার ক্ষেত্রেও একই রকম। তরুণ মজুমদারের ছবি 1967 রিলিজ করল, তার আগে আবহ সঙ্গীতে তৈরির সময় এক জায়গায় পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়কে বললেন, এইখানা একটু অন্যরকম হবে, এইখানটা ঠিক হয়নি, আর একটু অন্যরকম করলে ভালো হয়। হেমন্ত মুখোপাধ্যায় বদলটা চাননি, কিন্তু পরিচালককে সম্মান দিতেই আবহের কিছু অংশে নির্দ্বিধায় পরিবর্তন তাকে করতেই হয়েছে। মনে রাখবেন, তখন কিন্তু বাংলা ছবিতে ওর কাজের বয়স 20 বছর পেরিয়েছে, বোম্বেতে 15 ইয়ার্স, 15 বছর, তারপরও এই ব্যাপারগুলো খেয়াল করতে হচ্ছে, মানুষের মন জুগিয়ে চলতে হচ্ছে। ছবিতে আবহ সঙ্গীতে হেমন্ত মুখোপাধ্যায় যে গভীরতা নিয়ে কাজ করতেন, তা বহু মানুষ, তাবড় তাবড় বিশেষজ্ঞদের চমকে দিত। অন্যদিকে সপ্তপদীতে কৃষ্ণেন্দু রীনা ব্রাউনের বিয়ে নিয়ে সংকটের সময় আরও একটা আবহের কথা মনে পড়ছে। সেখানে রীনাকে বিয়ে করতে হলে কৃষ্ণেন্দুকে খ্রিস্টান হতে হবে, তো তা নিয়ে পরিবারের সংঘাত, দোলাচলে কৃষ্ণেন্দু। হেমন্ত মুখোপাধ্যায়ের আবহ শুরু হচ্ছে অনসম্বল সিম্ফোনির স্ট্রিং দিয়ে, তারপর হিন্দু মন্দিরের ঘণ্টা, শেষে চার্চের ঢং ঢং ঢং শব্দটা এসে মিলে যায় সেই ধারায়। একটাও সংলাপ নেই, ধর্ম থেকে ধর্মান্তরের চলাচলকে ধরতে হেমন্ত মুখোপাধ্যায় এই আবহর টেক্সটটা অনেকেই মুগ্ধ করেছিল। আর খুব সম্ভবত ইন্দিরাতে, ইন্দিরা সিনেমা হলে সেই প্রিমিয়ার শো হয়েছিল বালিকা বধূর। শো চলাকালীন ওই বিশেষ জায়গাটা পেরোতেই তরুণ মজুমদারকে বাইরে ডেকে নিলেন হেমন্ত মুখোপাধ্যায়। বললেন, ভাগ্যিস আপনার কথাটা মেনে নিয়েছিলাম, এখন বুঝতে পারছি আপনি যেটা বলেছিলেন সেটা একদম ঠিক, আর কুণ্ঠাহীনভাবে এমন করে নিজের দোষ কবুল করতে পারতেন হেমন্তদা। অবাক লাগে, আজকের যারা শিল্পীরা তারা অনেকেই ভীষণভাবে হয়তো গর্ববোধ করেন, অনেকখানি ইগো নিয়ে চলার চেষ্টা করেন, ভুল স্বীকার করতে পারেন না, সেখানে এমন মাপের শিল্পীরা আগে ছিলেন, হেমন্ত মুখোপাধ্যায় তাদের মধ্যে অবশ্যই একজন। অত্যন্ত গুণী, বহুদিনের কাজের অভিজ্ঞতা তার, তারপরও তিনি কিন্তু অন্য গুণী মানুষকে সম্মান জানাতে তিনি কিন্তু তার দোষও কবুল করে নিয়েছেন, এবং তার জন্য বহু গুণী মানুষের সম্মান তিনি আদায়ও করে নিয়েছেন। ওই যেটা কথা আছে, রেসপেক্ট ইজ আর্নড,
তিনি সেই সম্মানটুকু আদায় করে নিতে পেরেছিলেন।

কাজের মাধ্যমে। এখানে আরও একটি গল্পের কথায় আসবো, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কথা মনে পড়ে যাচ্ছে, তবে তার সেই গল্পটি বলার আগে চলে যাচ্ছি আরও একটি গানে।

0: Vês tu.
1: আপনি জানেন রাশিয়ার জনসংখ্যা কত? প্রায় 14 কোটি। সংখ্যাটা অনেক বড়, তাই না? গত 12 বছরে ভারতে তার থেকে অনেক বেশি পরিবারে নলবাহিত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। আজ 16 কোটির বেশি পরিবার প্রতিদিন বিশুদ্ধ নলবাহিত জল পাচ্ছে। এর ফলে কোটি কোটি মহিলা জল বহনের কষ্ট থেকে মুক্তি পেয়েছেন এবং গ্রামীণ জল ব্যবস্থাপনাও আরো শক্তিশালী হয়েছে।
2: জল জীবন মিশন কা ভিজন সিরফ লোগো তক পানি পৌঁছানে কাহি নাই হ্যায়, ইয়ে ডিসেন্ট্রালাইজেশন কা বিকেন্দ্রীকরণ কা উসকা ভি এক বহুত বড়া মুভমেন্ট হ্যায়, ইয়ে ভিলেজ ড্রিভেন উইমেন ড্রিভেন মুভমেন্ট হ্যায়।
1: 12 বছর বিশ্বাস বিকাশ জনকল্যাণে।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ। মনের মেলোডি।
4: শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের এক অভিজ্ঞতার কথা এবার বলি। ডক্টর সুবীর মজুমদার গল্প সূত্রে জানিয়েছেন, তখন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি মেডিকেল কলেজে পড়াশুনো করে পড়াচ্ছেন এবং শিলিগুড়িতে থাকতেন। সেই সময় হেমন্ত মুখোপাধ্যায় কখনো শিলিগুড়িতে গেলে অনুষ্ঠানের কারণে বা অন্য কোনো কারণে তিনি তার বাড়িতে উঠতেন। তো সেবারও শিলিগুড়িতে অনুষ্ঠান, অনেক গায়িকা গায়ক গায়িকারা গাইছেন, গেয়েওছেন ওখানে এবং অনুষ্ঠান চলছে। তো হেমন্ত মুখোপাধ্যায়ের পাশে ডক্টর সুবীর মজুমদার বসা, গ্রিন রুমে মানবেন্দ্র মুখোপাধ্যায়। হঠাৎ ভীষণ চিৎকার চেঁচামেচি।

গোলমাল বেঁধে গেছে, কি ব্যাপার কি ব্যাপার সবাই জানতে চাইছে সেই সময়ে কয়েকজন শ্রোতা মানবেন্দ্র মুখোপাধ্যায়কে তার জনপ্রিয় আধুনিক গান গাইতে অনুরোধ করছেন। আর উনি সেই সময় কিছুতেই সেই গান গাইবেন না, শুধু নজরুলগীতি শোনাবেন, আর এই নিয়ে বাদানুবাদ নানান রকম ঝগড়াঝাটি সৃষ্টি। তার মধ্যে কোনো এক উদ্যোক্তা বলে ফেলেছেন যে আপনি পেশাদার শিল্পী, টাকা নিয়ে গাইতে এসেছেন, যখন শ্রোতাদের অনুরোধ আপনার রাখতেই হবে, আপনার রাখা উচিত। তাতে মানবেন্দ্র মুখোপাধ্যায় আরও উত্তেজিত হয়ে গিয়ে, কি আমায় টাকা দেখাচ্ছেন, টাকা ফেরত নিয়ে নিন, আমি গাইবো না, এরকম একটা বাদানুবাদ সৃষ্টি হয় এবং ঝগড়াঝাটি কথা কাটাকাটি অবস্থা ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। আর সেই সময় সেই অবস্থা দেখে মানবেন্দ্র মুখোপাধ্যায়কে ডেকে নিলেন হেমন্ত মুখোপাধ্যায়, বললেন, বস, সবসময় আসর বুঝে গান গাইবি, নিজের জেদ ধরে থাকবি না, মনে রাখিস শ্রোতাদের আনন্দ দেওয়াটাই কিন্তু আমাদের কাজ, কয়েকটা নয় আধুনিক গিয়ে নজরুলগীতি গাইবি, এত রাগ করিস কেন? মুহূর্তের মধ্যে দেখলাম ডক্টর সুবীর মজুমদার নিজে বলছেন, হেমন্ত মুখোপাধ্যায়ের পায়ে হাত ছুঁয়ে মানবেন্দ্র মুখোপাধ্যায় প্রণাম করে বলছেন, আমার ভুল হয়ে গেছে, আর কখনো অমন হবে না। মানবেন্দ্র মুখোপাধ্যায় গান গিয়ে নেমে আসার পর হেমন্ত মুখোপাধ্যায় ওকে বললেন, আমি উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেছি, ওরা খুব তাড়াতাড়ি একটা রবীন্দ্র নজরুল সন্ধ্যা করবেন, তাতে আমি রবীন্দ্রসঙ্গীত গাইব, তুই নজরুলগীতি। ছ সপ্তাহর মধ্যে সেই অনুষ্ঠানটি হলো। 15টি রবীন্দ্রনাথের গান গিয়ে হেমন্ত মুখোপাধ্যায় নেমে যাওয়ার পরে মঞ্চে উঠলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। তখন ডক্টর সুবীর মজুমদার জিজ্ঞেস করলেন, বাড়ি যাবেন তো? উত্তর দিলেন, দাঁড়াও মানবের কয়েকটা গান শুনে যাই। উইংসের পাশে বসে তন্ময় হয়ে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের বেশ কয়েকটা গান শুনে তবে তিনি উঠলেন। এমনই ছিলেন সহশিল্পীর প্রতি ভালোবাসা এবং অনুভূতি, যা হয়তো কোনোদিনও বোঝা যায়নি। আরও একজন অনুজ সঙ্গীত পরিচালকের কথা বলতে হয়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তাকে বলতে শুনেছি যে হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে ওর সুরে গান গাইবার অনুরোধ নিয়ে গেলে উনি বলতেন, গানটা কবে শেখাবে বলো তো, তোলাবে নয় শেখাবে। ছোট কোনো একজন বয়সে অনুজ তাকে এভাবে শিক্ষকের সম্মান দিতেন উনি, সেটা হয়তো সত্যিই বড় মাপের মানুষ হওয়া ছাড়া এমনটা হয়তো হতে পারতো না। এমন নিদর্শন তারাই রেখে যান যারা সত্যিকারের শিক্ষিত মানুষ এবং মনের দিক থেকে অনেক অনেক উঁচু দরের। সেই সম্মানটা বোধ হয় মাঝে মাঝেই ফিরে এসেছে ওর জীবনে, এবং অনেকটাই যেন সেই রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান, ঠিক ওই গানটার কথা মনে পড়ে গেল আর কি। সম্মানের কথা বললাম, সম্মান প্রদর্শনের কথা আমরা বলছি, সেখানে আরও একটা বাল্মীকি প্রতিভা এবং লং প্লেইং রেকর্ড বেরোনোর 5-6 বছর কেটে যাওয়ার পর একটা গল্প, সেখানে হেমন্ত মুখোপাধ্যায় শিলিগুড়ি গিয়েছেন, আবার ডক্টর সুবীর মজুমদারের বাড়িতে উঠেছেন, খুব আড্ডা দিচ্ছেন, রেকর্ড চালিয়ে গান শুনছেন, যখন তখন গেয়ে উঠছেন, হঠাৎ বাল্মীকি প্রতিভার লং প্লেইংয়ের ওই চোখ পড়তেই বললেন, ও তোমার কাছে দেখছি ওটা, শোনাও তো, আমার এখনও শোনা হয়নি। বললাম, ই কি আপনার কাছে তো একটা কপি থাকার কথা যেটা রেকর্ড কোম্পানি পাঠিয়ে দেয়। হ্যাঁ, ওরা পাঠিয়েছিল, ব্যস্ততা থাকায় শোনা হয়নি, আমি তো গাইতে চাইনি, সন্তোষদাকে বলেছিলাম, ও আমার দ্বারা হবে না, উনি এত জোর করলেন তাই গাইতে হলো। ভোরবেলা গ্র্যামোফোন কোম্পানির স্টুডিওতে পৌঁছে যাওয়ায় সুচিত্রা মিত্র 3-4 লাইন করে শেখাচ্ছেন আর উনি রেকর্ড করছেন। এইভাবেই সন্ধ্যের আগে রেকর্ডিং শেষ হয় বাল্মীকি প্রতিভা, এবং সেখান থেকে তিনি আবার এয়ারপোর্টে গিয়ে বম্বের ফ্লাইট ধরলেন। রেকর্ড বাজানো হলো, ডক্টর সুবীর মজুমদার রেকর্ড বাজালেন, শুনলেন এবং বললেন, কি অসাধারণ গেয়েছেন, ঠিকভাবেই গাইতে পারিনি গো, ওটা রত্নাকরের গান হয়নি, হেমন্ত মুখোপাধ্যায়ের গান হয়েছে। নিজেই নিজের গানের প্রতি এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং, অ্যানালিসিস, একটা ক্রিটিসিজম তিনি দিলেন ডক্টর সুবীর মজুমদারের বাড়িতে যখন উঠলেন। এক এক ধরনের গান আমরা তরুণ মজুমদারকে দিয়ে দেখেছি যে উনি অন্য গান গাইয়েছেন, এবং সেখানে আরও অন্য ধরনের অন্য স্বাদের প্রচুর গান রয়েছে, গল্প প্রচুর রয়েছে। আমরা একটু পরের গানটিতে চলে যাই। এই গানটা আমার ভীষণ ভীষণ প্রিয়, এবং আমি জানি যাদেরকে শোনাচ্ছি তাদের সকলের ভীষণ মনের কাছাকাছি একটি গান, ছোট একটি গান, 3 মিনিটের পর ফিরে আসছি।

গুড মর্নিং, সুপ্রভাত অম্বিকা, সুপ্রভাত আপনাকেও। কিশোর বালি হাওড়া থেকে বলছি, সাতটা নক্ষত্রের মধ্যে যে নক্ষত্র বেশি জলজল করছে সেটাই হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়। ধুতি পাঞ্জাবি ধবধবে সাদা, চুলটা উল্টি আচটানো দেখেই মনে হতো জেন্টল ভদ্রলোক। বোম্বেতে হেমন্ত মুখোপাধ্যায়কে হেমন্ত কুমার নামে জানে অধিকাংশ লোক। উত্তম কুমারের গলা আর হেমন্ত মুখোপাধ্যায়ের কথার গলা পুরোটাই এক, বোঝা যেত না কি কথা বলছে। গুড মর্নিং অম্বিকা, গুড মর্নিং। হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতি আমার শ্রদ্ধা জানাই, অনুষ্ঠান খুব ভালো লাগছে, একটি ভক্তিমূলক গান আমাকে শোনালে ভালো লাগবে, ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে, ধন্যবাদ, চেষ্টা করব। ঐশী সরকার চিনার পার্ক থেকে বলছেন, সলিল চৌধুরী তার কালজয়ী গানগুলো হেমন্ত বাবুকে দিয়ে গাইয়েছিলেন। শিপ্রাকার মালিকপাড়া থেকে বলছেন, শুনলাম প্রভাত বিনা, খুব ভালো লেগেছে, এখনকার প্রোগ্রামের কথা কোনো ভাষা দিয়ে বলার অপেক্ষায় থাকে না, শিল্পীকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই, আপনাকে অনেক থ্যাঙ্কস আজকের এই সুন্দর প্রোগ্রাম রাখার জন্য। আমার হাজব্যান্ডের খুব প্রিয় ছিলেন এই হেমন্তবাবু, হাজব্যান্ডের তখন কাজের যে রেকর্ড প্লেয়ার ছিল, কাছে যে রেকর্ড প্লেয়ার ছিল, তার অনেক রেকর্ড ছিল, প্রায় বাজাতো, আমার হাজব্যান্ডের সৌভাগ্য হয়েছিল ওনার লাইফ দেখতে, আমার সেই ভাগ্য হয়নি, কিন্তু হেমন্তবাবু তো আমাদের ফ্যামিলির মেম্বার, তাকে সব সময় অনুভব করতে পারা যায়, তিনি আমার, তিনি অমর যুগাবতার, চন্দ্রর সাথে থাকবেন, সূর্য চন্দ্রর সঙ্গে থাকবেন। এট লাস্ট বলি, আজ আমার এক বিশেষ দিন, কষ্টের দিন, তাই আপনার কাছে রিকোয়েস্ট, যদি পারেন, বেশ চেষ্টা করব, গানের অনুরোধ রাখতে পারবো কতটুকু বলতে পারছি না, ক্ষমা প্রার্থী যদি আপনাদের গানের রিকোয়েস্ট না রাখতে পারি, কিন্তু চেষ্টা করব। অনিরিনা ঘোষ বেহালা থেকে বলছেন, সোনালি সকাল, দেরিতে রেডিও খোলার জন্য, কে সঞ্চালনা করছেন জানি না ভাই, বলার ভঙ্গিমা ভীষণই ভালো। আমার নাম অম্বিকা, 100.1 FM গোল্ড কলকাতায়, মনের মেলোডি জুড়ে যারা আমাকে শুনছেন এবং কোনো কারণে গলা চিনতে পারছেন না, তার মধ্যে একজন এক্ষুনি মেসেজ পড়লাম, লিখছেন যে কে সঞ্চালনা করছেন চিনতে পারছেন না, আমার নাম অম্বিকা। স্টুডিও ক্লকে এখন 9:44 হয়ে গেছে, আমি বসেছিলাম ঠিক 6:10 থেকে 7:00 পর্যন্ত প্রভাত বিনা করার পর 8:30 আবারও ফিরে এসেছি। খুব ভালো লাগছে, বড় বড় শিল্পী মানুষজনদের কথা শুনতে তো ভালোই লাগে, অনেক ধন্যবাদ। হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ বলছেন, শুভ সকাল অম্বিকা, শুভ সকাল আপনাকেও, 13 জুনের পর আবার তোমার সুন্দর কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, বাহ, আপনি তো একেবারে তারিখ

টাও মনে রেখেছেন, এই কারণে আপনাকে আরও একটা ধন্যবাদ জানাই। একদমই ঠিক বলেছেন, 13 তারিখের পর আবারও আজ এলাম, তোমার সুন্দর কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। শিল্পীরা চিরকাল বেঁচে থাকেন সশরীরে, না হলেও তাদের কর্মকাণ্ডের মাধ্যমে। শ্রদ্ধেয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে সহস্র কোটি প্রণাম জানাই। অনেক অজানা তথ্য তোমার মাধ্যমে জানতে পারছি, খুব সুন্দর গানগুলি, মন ভরে যাচ্ছে, ধন্যবাদ। আবার কবে আসবে পারলে জানাবে। আবারও 24 তারিখ দেখা হবে সকলের সঙ্গে, দেখা হবে মানে শোনা হবে, কথা হবে। অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে লিখছেন, শুভ সকাল। শুভ সকাল মনের মেলোডি অনুষ্ঠানে বাংলার সঙ্গীত জগতের প্রবাদ প্রতিম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গানের সাথে সাথে তার জীবনের অনেক না জানা ঘটনা জানতে পেরে খুব ভালো লাগলো। অম্বিকাকে ধন্যবাদ সুন্দর পরিবেশনার জন্য, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত অম্বিকা, সুপ্রভাত আপনাকেও। প্রথমে আমার প্রণাম জানাই শ্রী হেমন্ত মুখোপাধ্যায়কে। ওর গলার গভীরতা এত ভালো ছিল যা কারোর সাথে তুলনা হয় না। ওর গলায় রবীন্দ্রসঙ্গীত আমার ভালো লাগে, আপনার অনুষ্ঠান পরিচালনার দক্ষতার তুলনা হয় না, খুব প্রাণবন্ত মনে হয়, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকে। অমিতাভ হোর গলফ গ্রিন থেকে লিখছেন, আমাদের নিয়মিত শ্রোতা তিনি। গোপাল মান্না উলুবেরিয়া গরুহাটা তিতুলতলা থেকে লিখছেন, শুভ সকাল অম্বিকা। শুভ সকাল। শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী হেমন্তবাবুকে প্রণাম জানিয়ে জানাই যে দুটো ঘটনা আমার মনে পড়ে যায়। একটি অনুষ্ঠানে গান গাওয়ার আগে তিনি ভিতরে বসে একটি বাটি করে মুড়ি তেলে ভাজা খাচ্ছিলেন। তখন জনৈক এক শিল্পী এসে বলেছিলেন, আরে দাদা কি করছেন, এতে গলার সমস্যা হবে। তখন হেমন্তবাবু বলেছিলেন, না না না কোনো সমস্যা হবে না। আর এক অনুষ্ঠানে এক বৃদ্ধ তাকে একটি গান গাওয়ার অনুরোধ করেন, যেটি হলো বিষ্ণুপ্রিয়া গো। শেষে ওই বৃদ্ধ আপ্লুত হয়ে তাকে তার হাতে তৈরি নাড়ু খাইয়েছিলেন। শেষে বলি যে আমার 3টি গানের কথা মনে পড়ে, আজ দুজনার 2টি পথ, কত কতদিন পরে এলে, আমিও পথের মতো হারিয়ে যাব, কতদিন পরে এলে আসলে কথাটা। থ্যাংক ইউ গোপাল মান্নাকে। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন, মনের মেলোডি হেমন্ত মুখোপাধ্যায়ের একবার বাংলাদেশ এসেছিলেন, বসে আছি পথচে আমি দূর হতে তোমারে দেখেছি, গান দুটি ভীষণ প্রিয়। প্রত্যেকে অনেক অনেক কথা লিখেছেন, আমরা আরও কয়েকটা গান শুনে নি, তারপর ফিরে আসছি। আমরা একটু আগে দ্বীপ জেলে যাই থেকে গান শুনছিলাম, এবার এই গানটা একটু শুনি।

শ্রদ্ধেয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন এক অসাধারণ কণ্ঠশিল্পী এবং সেই সাথে সুরকার ও ছবির নির্মাতা। তার সম্বন্ধে যেটুকুই বলবো কম বলা হবে, আধুনিক গান হোক, ছায়াছবির গান হোক অথবা রবীন্দ্রসঙ্গীত হোক, তার গানগুলি শুনলে মন ভীষণভাবে ভারাক্রান্ত বলবো না, তবে অফুরন্ত ভালো লাগা তৈরি হয়, সৃষ্টি হয় একটা অন্যরকম আনন্দ। আর দিদি, আপনি সুন্দর সুন্দর গান শোনাচ্ছেন, খুব ভালো লাগছে। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা থেকে বলছেন, অনেক ধন্যবাদ আপনাকে। নিশাকর ধর লিখছেন আমতা হাওড়া থেকে, শুভ সকাল অম্বিকাদি, গান খুব সুন্দর হচ্ছে, শুভ সকাল আপনাকেও। শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়কে আমার সশ্রদ্ধ প্রণাম। বিষয় নিয়ে কিছু বলার নেই, হেমন্তবাবুকে নিয়ে অসাধারণ মানুষ ছিলেন, গান শুনলে মনে ভরে যায়, এক একটা গান এক এক রকম। ভালো থাকবেন আপনি, আবার কবে আসবে জানাবেন, আমি আবারও 24 জুন আসবো, সকলের সঙ্গে কথা হবে তখন। প্রচুর মেসেজ, সব মেসেজ হয়তো পড়ে উঠতে পারছি না, তো সময়ের অভাব। আর এমন একজন মানুষকে নিয়ে, এমন একজন শিল্পীকে নিয়ে আমরা আজকে বসেছি, তাকে নিয়ে হয়তো সিকুয়েলের পর সিকুয়েল, এপিসোডের পর এপিসোড হয়ে যেতে পারে। হেমন্ত মুখোপাধ্যায় হলেন বাঙালি আবেগ সংস্কৃতির আরেক নাম, চিরন্তন যে কণ্ঠস্বর এবং যার গান ছাড়া বাঙালির জীবন কিন্তু ভীষণভাবে অপূর্ণ। প্রত্যেকটি সঙ্গীতপ্রেমী মানুষ এটি মানবেন যে তার মধ্যে এক নিজস্ব, এক নিবিড় আত্মিক যোগাযোগ ছিল এবং তিনি স্মৃতিতে জড়িয়ে রাখতেন। বাঙালির 12 মাসের প্রতিটি ঋতু, তার মধ্যে হেমন্ত একটি ঋতু, আর সেই হেমন্ত আমাদের পরম আশ্রয়। বর্ষার দিনে যখন মন উদাস হয় তখন ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে ওই মেঘলা দিনে একলা, আর সেই কণ্ঠ যেন ঘরের জানলা দিয়ে বাইরের বৃষ্টির গন্ধকে মনের ভেতর নিয়ে আসে। ফেলে আসার দিনগুলোর কথাও মনে পড়ে যায়, মন ভারাক্রান্ত হয়। কখনো কখনো আমরা সান্ত্বনা দিয়ে এটা বলে যে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, আবারও কাউকে দূর থেকে ভালোবেসে যাওয়ার যে মধুর যন্ত্রণা তা ফুটে ওঠে, আমি দূর হতে তোমারই দেখেছি, মুগ্ধ হয়ে এ চোখে চেয়ে থেকেছি। জীবনের চড়াই উতরাইয়ে প্রিয় মানুষের হাত ধরে এগিয়ে যাওয়ার পথে ভরসা দেয়, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে নাই বা বললাম, সে তো এক অদ্ভুত প্রশান্তি এবং আত্ম উপলব্ধির জায়গা। বেলেঘাটা কলকাতা 10 থেকে গোপাল পাল খুব সুন্দর করে বলছেন, এত সুন্দর মেসেজ কিন্তু এতটাই লম্বা, কত ছোট করে লিখতে হলো। শুভ সকাল শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে জানাই আমার প্রণাম। উনি আমাদের যে মণিমাণিক্য দিয়ে ভরিয়ে গেছেন, আমাদের শুধু নয়, আগামী প্রজন্মের পর প্রজন্ম শেষ হবে না, চিরঋণী তাকে নিয়ে অনুষ্ঠান অনবদ্য হচ্ছে। এই গানটা যদি একটু শোনান ভালো লাগবে, একটি গানের কথা উনি বলছেন, মীনা কর্মকার দমদম থেকে, থ্যাংক ইউ মীনা কর্মকারকে। সৌভিক ঢাকুরিয়া থেকে লম্বা লম্বা মেসেজ, শেষ করতে পারবো না করে। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমাদের গানের বিরাট লিস্ট, সব গানও তো শোনাতে পারছি না, কিন্তু ইচ্ছে করে অনেক গান শোনাই, চেষ্টা করছি দেখি আর কি কি গান শোনাতে পারি। এই রিকোয়েস্টের গানটা একটু চট করে শুনিয়ে তারপর আসছি।

অনেকে অভিমান করছেন যে আমারটা ছেড়ে দিলেন, আমারটা বাদ দিলেন দিদি, তা নয়। আমরা সমস্ত মেসেজ দেখেছি এবং চেষ্টা করেছি সবগুলো পড়ার। সুমিতা রায় ঠাকুরিয়া থেকে যেটা লিখছেন একটু চট করে দেখে নিই। সুপ্রভাত দিদি, গানের সম্রাট, প্রত্যেকটি গানের মধ্যে একটি জাদু আছে। ছোটবেলা তার রবীন্দ্র গীতিনাট্যগুলি রেডিওতে শুনতাম, ভীষণ ভালো লাগতো। এখন নানা মাধ্যমে ওর গান শুনতেই হবে। খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, অনেক ধন্যবাদ আপনাকেও। সবার গানের রিকোয়েস্ট রাখতে পারলাম না, কিছু মনে করবেন না, ক্ষমা প্রার্থী আমি। আবারও আপনাদের একটা ভালো অনুষ্ঠান দেওয়ার চেষ্টায় ছিলাম। অনেক গান শোনাতে পারিনি, পছন্দের গান, অনেক কিছু বলা হয়নি। আরও একদিন এলে হয়তো শেষ করতে পারব। অসীম সেন বিকে পাল অ্যাভিনিউ থেকে বলছেন, দিদি ভাই সুপ্রভাত জানাই আপনাদের, শ্রদ্ধেয় শিল্পীকে প্রণাম জানাই, ওর গান তো প্রতিটি সুন্দর। বাবা সম্পাদনায় ব্যস্ত ছিলেন সেদিন, আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখন তাকে দেখেছিলাম। লম্বা সুঠাম মানুষ, ব্যাগ ব্রাশ করা চুল, ধুতি পাঞ্জাবি পরা, হাতে সোনালি ঘড়ি। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের অভিজ্ঞতার কথা আপনারা জানাচ্ছেন, ধন্যবাদ। এই গানের শেষে আরো একটা গান দিয়ে অনুষ্ঠানটি আজকে শেষ করব। সকলে ভীষণ ভালো থাকবেন, সঙ্গে রাখবেন অবশ্যই গানকে, এবং রাখবেন 100.1 FM গোল্ডকে। অম্বিকা কিন্তু এবার জানাবে বিদায় এই গানের শেষে আরো একটি গান দিয়ে। আজকে হেমন্ত মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য এখানেই শেষ হচ্ছে। আরো জানাই সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এরাজ্যে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন উপলক্ষে ওড়িশার ময়ূরভঞ্জে এক অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সেখানে পৌঁছেছেন। স্নাতক স্তরে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট নেওয়ার আগে প্রস্তুতির অঙ্গ হিসেবে দেশজুড়ে NTA একটি মকড্রিল করবে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ড সুইডেনের এবং জার্মানি আইভরিকোস্টের মুখোমুখি হবে। ব্রাজিল হাইতিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। আসছি বিস্তারিত খবরে। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম আজ রাজ্যে আসছেন। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতা রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক

0: প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ওড়িশা থেকে হেলিকপ্টারে বিকেলে তারকেশ্বরে পৌঁছবেন তিনি। তারকেশ্বরের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলকাতায় লোকভবনে রাত্রিবাস করবেন। রেড রোডে আগামীকাল সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন শ্রী মোদী। এবছর দিনটি পালনের মূল ভাবনা ইয়োগা ফর হেলদি এজিং এবং যোগাভ্যাসের মাধ্যমে সুস্থভাবে বার্ধক্যের পথে এগিয়ে চলা। এরপর প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌসেনার স্বদেশে নির্মিত তিনটি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগেরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে আজ গঙ্গাবক্ষে বন্দে যোগম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হচ্ছে। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত রাজ্য সরকার 20 জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এই উপলক্ষে হুগলি তারকেশ্বরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশ নেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে রাজ্যবাসীকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, এই দিনটি রাজ্যের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে আছে। পশ্চিমবঙ্গ অখণ্ড ভারতের অংশ হিসেবে এই দিন আত্মপ্রকাশ করে। উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণনও এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এ প্রসঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির অনন্য ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, জাতি গঠনের কাজে পশ্চিমবঙ্গ এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। তিনি বলেন, এই রাজ্যের ভক্তি আন্দোলন থেকে স্বাধীনতার লড়াই এবং বাংলার নবজাগরণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বহু বিশিষ্ট মানুষের অবদান রয়েছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি বলেছেন, বর্তমানে দেশ বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। ভারতের এই রূপান্তরে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলার মানুষের দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা, সৃজনশীলতা, নতুন কিছু করার উদ্যম এই পথে সহায়ক হয়ে উঠবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। যুব সমাজ, কৃষক, শিক্ষক, গবেষক তথা আপামর রাজ্যবাসীকে বিকশিত বাংলা গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
1: Bengal's rich cultural heritage, timeless traditions, an enduring contribution to the making of modern Bharat, from literature, music, art and spirituality to education, science, social reform and nation building, Bengal has enriched every sphere of national life. As our nation marches forward towards national resolve of Viksit Bharat, Bengal must once again rise to its historic calling. The land that helped lead Bharat's awakening must now help lead Bharat's transformation.
0: ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড সেবি আর্থিক ক্ষেত্রে বাজারে দক্ষতা বৃদ্ধি, নিয়ম মেনে পরিচালনার প্রক্রিয়াকে আরও সহজ করা এবং নিয়ন্ত্রণমূলক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে বেশ কিছু সংস্কারের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। গতকাল মুম্বাইতে অনুষ্ঠিত 214তম সভায় সেবি মৃত বিনিয়োগকারীদের নামে থাকে সিকিউরিটিজ বা শেয়ার আইনি উত্তরাধিকারী ও দাবিদারদের কাছে হস্তান্তরের প্রক্রিয়াটি সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তাঁর 68তম জন্মদিন উপলক্ষে ওড়িশার পাহাড় গ্রামে পৌঁছান। তাকে স্বাগত জানান ওড়িশার রাজ্যপাল হরিবাবু কম্ভাতপতি এবং মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতির গ্রাম পাহাড়পুরে পৌঁছলে তাকে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী স্বাগত জানান। উভয় নেতা পবিত্র সাঁওতালি জাহেরা ও হো জাহেরা উপাসনাস্থলে প্রার্থনা করেন। পরে তারা রায়রাংপুরে ওড়িশা সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠান থেকে 47,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হবে। এই উপলক্ষে এক জনসভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। যোগ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগে বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ রাহা। সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, ডিটুএইচ বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এখন খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ও এআইআর নিউজ কলকাতাতে। স্নাতক স্তরে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি পরীক্ষা আবারও নেবার আগে এর প্রস্তুতির অঙ্গ হিসেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আজ দেশজুড়ে একটি মকড্রিল বা পরীক্ষামূলক মহড়া পরিচালনা করবে। সংস্থাটি জানিয়েছে যে তারা আগামীকালকের জন্য সম্পূর্ণ প্রস্তুত। দেশের 551টি সহ

0: এবং বিদেশের 14টি শহরে প্রায় 23 লক্ষ পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষাটি আয়োজন করা হয়েছে। সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে NTA একটি বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলছে। এদিকে নিট ইউজে পরীক্ষার্থীদের সহায়তা রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন নাম্বার চালু হয়েছে। রাজ্য স্তরে কন্ট্রোল রুমের নম্বর হল 0332214 এবং 8697981070। এছাড়া 1070 টোল ফ্রি নম্বরে যোগাযোগ করা যাবে। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে 17টি জেলায় হেল্পলাইন আজ বেলা 12টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত চালু থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তাকে এক শক্তিশালী এবং কার্যকর নেতা হিসেবে অভিহিত করেছেন। বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে মার্কিন প্রেসিডেন্ট চীনা রাষ্ট্রপতির সঙ্গে শ্রী মোদীর উল্লেখ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নিউজ পোর্টালে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, শ্রী মোদী ভারতে স্থিতিশীলতা এনেছে এবং 12 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে। ভারত মার্কিন সম্পর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বর্তমানে সমতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং উভয় দেশ বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটিয়ে চলেছে। তিনি শ্রী মোদীকে আন্তর্জাতিক মহলে অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বলে বর্ণনা করেছেন। সুধান ফেরত কেরালামের কোট্টায়ামে এক মহিলার শরীরে ইবোলা সংক্রমণ বিষয়ে পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল। পুনে ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে তাঁর রক্তের পরীক্ষায় কোনো সংক্রমণ ধরা পড়েনি। এরপরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাড়িতে পৃথকভাবে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সম্প্রতি দক্ষিণ সুদান থেকে ভারতে আসেন। বিশিষ্ট সাংবাদিক দীপঙ্কর মুখোপাধ্যায় জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল 77 বছর। দীর্ঘ রোগভোগের পর গতরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের বরিষ্ঠ আধিকারিক হিসেবে তিনি আকাশবাণী, দূরদর্শন এবং PIBতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি আকাশবাণী দক্ষিণ এশিয়া সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। ভারত সরকারের ক্ষেত্রীয় প্রচার বিভাগের মহানির্দেশক হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। চলচ্চিত্র ও সাহিত্য বিষয়েও তাঁর বিশেষ ব্যুৎপত্তি ছিল। তিনি বেশ কয়েকটি বইও লিখেছেন। অবসরের পর তিনি আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। কলকাতা প্রেস ক্লাবের পক্ষ থেকে তার মৃত্যুতে শোক ব্যক্ত করা হয়েছে। এখন বিশ্বকাপের ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ নেদারল্যান্ড, সুইডেনের এবং জার্মানি আইভরি কোস্টের মুখোমুখি হবে। আজই ব্রাজিল হাইতিকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। দলের হয়ে ম্যাথিউস কুনহা 2টি এবং ভিনসিয়াস জুটিয়া 1টি গোল করেন। অন্য ম্যাচে প্যারাগুয়ে তুরস্ককে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গতরাতে মরক্কো স্কটল্যান্ডকে 1-0 গোলে এবং মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। অন্য আর একটি ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন। ভারত ও আফগানিস্তানের মধ্যে ক্রিকেটে তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচটি আজ চেন্নাইয়ে এম এ চিদম্বর স্টেডিয়ামে হবে। খেলা শুরু হবে দুপুর 1:30। ভারত ইতিমধ্যে 2-0 এগিয়ে রয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার পড়ছি। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এ রাজ্যে আসছেন। তিনি বেশ কয়েকটি রেল এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যজুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জন্মদিন উপলক্ষে ওড়িশার ময়ূরভঞ্জে এক অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সেখানে পৌঁছেছেন।
1: নমস্কার, आकाशवाणी समाचार के साथ मैं लवलीन निगम। राष्ट्रपति द्रौपदी मुर्मू आज ओडिशा के मयूरभंज जिले में अपने पैतृक गांव पहाड़पुर पहुंची। ओडिशा के राज्यपाल हरी बाबू कंभमपति, मुख्यमंत्री मोहन चरण मांझी और स्थानीय लोगों ने राष्ट्रपति के आगमन पर उनका स्वागत किया। अपने पैतृक गांव में राष्ट्रपति ने 68वां जन्मदिन भी मनाया। इस बीच प्रधानमंत्री नरेंद्र मोदी भी पहाड़पुर गांव पहुंच गए हैं। राष्ट्रपति मुर्मू ने प्रधानमंत्री मोदी के साथ अपने गांव का दौरा किया। वे पवित्र संथाली जहेरा और होजहेरा उपवनों में पूजा अर्चना करेंगे, साथ ही कौशल विकास केंद्र और पहाड़पुर स्कूल का दौरा भी करेंगे। इसके बाद राष्ट्रपति और प्रधानमंत्री रायरंगपुर में ओडिशा सरकार के 2 साल पूरे होने के उपलक्ष्य में आयोजित कार्यक्रम में शामिल होंगे। वे ऊर्जा, अवसंरचना, स्वास्थ्य सेवा, शिक्षा और सिंचाई सहित विभिन्न क्षेत्रों में 47,000 करोड़ रुपए से अधिक के विकास परियोजनाओं का उद्घाटन और शिलान्यास करेंगे। इस अवसर पर वे जनसभा को भी संबोधित करेंगे। प्रधानमंत्री नरेंद्र मोदी आज पश्चिम बंगाल भी जाएंगे। वे हुगली जिले के तारकेश्वर में पश्चिम बंग दिवस समारोह में शामिल होंगे। प्रधानमंत्री राज्य में विभिन्न विकास परियोजना

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের

0: তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, 100.1 এফএম গোল্ড, এফএম গোল্ড। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে।
2: ঘড়ি বলছে 1:13 হয়ে 45 সেকেন্ড, আর এই মুহূর্তে আপনাদের অনুরোধের গান নিয়ে তোমায় গান শোনাবো অনুষ্ঠানে রয়েছি আমরা দুজন। আমি দোলন,
3: আমি সরিতা, আর আমাদের সঙ্গে আপনাদের গানের অনুরোধ এসেছে, তবে আপনারা আমাদের ফেসবুক পেজে যা অনুরোধ পেয়েছি, আরও যদি কেউ অনুরোধ করেন করতেই পারেন, তবে নিয়মটা মেনে সোম থেকে শুক্র পর্যন্ত যারা অনুরোধ করেননি তারাই আজকে আসবেন অনুরোধ করতে। আর তা না হলে আমাদের আরও একটা পত্র রয়েছে 9903052, সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন, তবে যিনি ফেসবুক পেজে রিকোয়েস্ট করেছেন তিনি আবার আসবেন না, এটা অনুরোধ।
2: অর্থাৎ মাধ্যম যাই হোক না কেন, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, ল্যান্ডলাইন হোক, যাই হোক না কেন, নিয়ম একটাই, একদিন একবার, শুধু এটা মাথায় রাখবেন, সপ্তাহে
3: একদিন আর একবার যে কোনো একটা মাধ্যমে আসবেন
2: অবশ্যই। তো আমরা চলে যাই আজকের প্রথম গানে।
3: প্রথম গানে চলে যাব তাহলে যে গান আমাদের পথে বেরিয়ে পড়ার আহ্বান জানাচ্ছে, সেরকম একটা গান শুনি।
2: একদম
3: গান শুনি, গান শুনে ফিরে এসে জানাচ্ছি কার অনুরোধে শুনলাম আমরা এই গান।

0: শুনছিলাম আমরা তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান 1969 সালে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এই গানে সুর দিয়েছিলেন নচিকেতা ঘোষ।
1: একদম তাই, আর এই গান শুনতে চেয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায় দীঘা বাঁকুড়া থেকে।
0: আচ্ছা,
1: এই গানের যদিও খুব সুন্দর একটা গল্প আছে, যাই হোক সে গল্পটা কি বলবো?
0: বলে দাও।
1: খুব মজার গল্প,
0: জামাই ষষ্ঠীর দিন জামাইরা মানে খেতে খেতে গান শুনছে, তার সাথে একটু উপরে যদি গল্পও পায়, আজকে তো একটু দেওয়া উচিত।
1: এর আগে তরুণ বন্দ্যোপাধ্যায়ের গান নচিকেতা ঘোষের সুরে খুব বিখ্যাত হয়েছে নীলাঞ্জনা। তো সেই যেহেতু বিখ্যাত হয়েছে, নচিকেতা ঘোষকে তরুণ বন্দ্যোপাধ্যায় বলছেন এসে যে তুমি আবার একটা এরকম ভালো সুর করুন আমার জন্য এবারে। তো তখন নচিকেতা ঘোষ একটা গান শুনিয়েছেন, শুনিয়ে বলেছেন যে কিন্তু এই গানটা আমি তোমায় দেবো না, এই চলরিনা শুনিয়েছেন, শুনিয়ে বলছেন এই গানটা আমি তোমায় দেবো না। তখন তরুণবাবু খুব অবাক হয়ে বলছেন, কেন আমার দেবেন না কেন এই গানটা? তখন বলছেন, না না তোমার এরকম, তখন তরুণ বন্দ্যোপাধ্যায় মাথা ভরা টাক আর কি। হ্যাঁ, তো বলছেন তোমার এরকম মাথা ভরা টাক, এরকম একটা রোমান্টিক গান তোমায় দিলে সে গান চলবে কেন? তোমার জন্য এই গান নয়। এইটা শুনে ওনার মুখটা প্রায় মানে
0: স্বাভাবিক, ভীষণ কষ্ট হওয়ার কথা,
1: উনি চট করে বেরিয়ে গেছেন ঘর থেকে। এবার বেরিয়ে যাওয়ার পর ওখানে দ্বিজেন মুখোপাধ্যায় ছিলেন, দ্বিজেন মুখোপাধ্যায় আর নচিকেতা ঘোষ মুখোমুখি মুখ চাওয়াচাই করে খুব হাসছেন। তো তারপর খানিকক্ষণ পর তরুণবাবু তো চলে গেছেন, খানিকক্ষণ পর দরজায় জানলায় জানলা খুলতেই দেখা গেল ওই একমাথা চুলওয়ালা একটি লোক, সে বলছে, কি এবার ঠিক আছে? তরুণ বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে গিয়ে একটা উইক কিনে নিয়ে এসে সেটা পরে সঙ্গে সঙ্গে চলে।
0: আসলে একটা জিনিসই কি মানে, এটাকে তো একটা কি বলবে তুমি, এমনি যে কোনো ক্ষেত্রে বলছে কি ছেলে মানুষই, কিন্তু সত্যি শিল্পীদের মধ্যেই পাগলামি ছেলে মানুষিগুলো থাকে বলেই না গানগুলো শিল্পটা কোথাও এত উত্তীর্ণ হয়।
1: তো
0: আমরা কি স্বপ্না চক্রবর্তীর গানে যাব এবার?
1: একদম, জামাই ষষ্ঠী বলে কথা আজকে। সুতরাং জামাই যখন বাড়িতে এসেছে তখন দুমুঠো চাল কেন, আরো অনেক কিছু হবে, আয়োজন দরকার করতে হবে।
0: আশানন্দ চট্টরাজের কথায় এই গানের মানে গানটা তো কালজয়ী গান একটা, তাই না? চন্দ্রকান্ত নন্দী এর সুর করেছিলেন।

চাপাডাঙ্গা হুগলি থেকে মাধব পালের অনুরোধে আমরা শুনছিলাম এই গানটি। এবারে আমরা কিশোর কুমারের কণ্ঠে গান শুনব। কিশোর কুমারের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত দুটি গানের অপশান দিয়েছেন, তো এই গানটি বেছে নিলাম আপনাকে শোনানোর জন্য। কে অনুরোধ করেছেন সেটা অবশ্যই বলবো, অমিত ঘোষ, সুমিত ঘোষ মানিকতলা থেকে অনুরোধ করেছেন কিশোর কুমারের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা লতা মঙ্গেশকরের কণ্ঠে গান শুনছিলাম। লতা মঙ্গেশকরের কণ্ঠে যে কোনো বাংলা গান শোনার জন্য অনুরোধ করেছিলেন, মহারাজ কীর্তনপুরী গোস্বামী, লক্ষ্মীদেবী গোস্বামী, যোগেশ পুরী, টুইঙ্কেল ডিম্পল, মীনাক্ষী, নিশা, তুলসী এবং দিশা গোস্বামী। তারা অনুরোধ করেছিলেন নারগোডা ছত্তিশগড় থেকে।
1: ভালো লাগে বলো, বেশ এত দূর থেকে বন্ধুদের অনুরোধ পেলে।
0: একদম,
1: আমরা এই গানটা শুনলাম।
0: হ্যাঁ,
1: সলিল চৌধুরী কথায় সুরে, 1967 সালের গান।
0: ঠিক, কি অসম্ভব, মানে সুন্দর একটা গান, কোথায় যেন ভাসে।
1: এবং এই সুরটা না ঠিক চট করে শুনে কিন্তু সলিল চৌধুরী মনে হয় না, তাই না? একটু একটু অন্য সলিল চৌধুরীর যে ধারায় সুর করেন তার থেকে একটু অন্য ধারার আঙ্গিকের সুর, কিন্তু মানে এই ব্যতিক্রমটা অবশ্যই শিল্পীর, এটাও এক প্রতিভার আর এক দিক।
0: ঠিকই, আমরা পরের গানে যাব। হেমন্ত মুখোপাধ্যায়, মানে অদ্ভুত ব্যাপার হচ্ছে দুটো গানের অনুরোধ আছে জানো, দুজন অনুরোধ করেছেন দুটো গানের
1: একই ছবি থেকে,
0: তারা হোয়াটসঅ্যাপে অনুরোধ করেছেন, তাদের কারোর পক্ষেই জানা সম্ভব নয় কোন গানের অনুরোধ কে করছেন। তো ঠিক আছে, দুটো গান যেহেতু দুজন শিল্পীর, একই ছবির গান, অসুবিধা নেই, আমরা শোনাব।
1: আমরা কি ব্যাক টু ব্যাক শুনবো?
0: ব্যাক টু ব্যাক শুনবো কি? আচ্ছা, শুনতেই পারি,
1: অথবা মাঝখানে একজন মহিলা শিল্পীর গান দিয়েও আমরা শুনতে পারি।
0: হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবো প্রথম গানটি, ছবির নাম সুবর্ণ গোলক। প্রশান্ত ধক বড়গাছিয়া হাওড়া থেকে আমাদের হোয়াটসঅ্যাপে অনুরোধ করেছেন এই গান শোনার জন্য। আগে আমরা হেমন্ত মুখোপাধ্যায় শুনি, তারপরে আসছি পরের গানে।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি অবশ্যই রয়েছে, কিন্তু অদ্ভুতভাবে এখানে কোথাও গণ্ডগোল হয়েছে। কারণ আসলে কি, সব গান তো শুনে দেখে নেওয়া সম্ভব হয় না আমরা যখন গান বাছি। এই গানটি লেখা রয়েছে হেমন্ত মুখোপাধ্যায়, আবার অনুপ ঘোষালেরও একটি গান রয়েছে, সেই জন্য আমি হেমন্ত মুখোপাধ্যায় ভেবেই এই গান বাজিয়েছি, যদিও অনুপ ঘোষালের কণ্ঠে শুনলাম আমি এই গানটা। তো যিনি শুনতে চেয়েছেন তার কাছে ক্ষমা প্রার্থী, কারণ আপনাকে হেমন্ত মুখোপাধ্যায়ের গানটি এই মুহূর্তে শোনাতে পারলাম না বলে। অন্য কখনও অনুরোধ করবেন, চেষ্টা করব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শোনাতে।
1: একেবারেই তাই, আর এটাতে আমরাও নিজেরাও খুব অস্বস্তিতে পড়ি, তাই না? কারণ আমরা তো ভীষণভাবে চাই বন্ধুদেরকে তাদের পছন্দের গানগুলো শোনাতে।
0: এবং সত্যি কথা বলতে অনুপ ঘোষালের আরও একটি গানের রিকোয়েস্ট রয়েছে, আর ব্যক্তিগতভাবে আমার হেমন্ত মুখোপাধ্যায় ভার্সনটি ভীষণই পছন্দের।
1: একদম,
0: যাই হোক, কিছু করার নেই, এই মুহূর্তে আমাদের হাতে সেটা নেই, সেই কারণে বাজাতে পারছি না। আমরা বরং পরের গানে চলে যাই। হৈমন্তী শুক্লার কণ্ঠে এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন প্রতাপ মূলা, গোপীনাথপুর কুরপাই তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। শুনবো হৈমন্তী শুক্লার কণ্ঠে গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান শুনলাম বিবেকনগর থেকে টোটার অনুরোধে।
1: হ্যাঁ, এবং একটু বলে দিই, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের এই গানটি 1958 সালের শ্যামল গুপ্তের কথায় শিল্পী নিজেই সুর করেছে।
0: আর এর আগে আমরা হৈমন্তী শুক্লা কণ্ঠে গান শুনেছি, সেই গানের গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার মান্না দে। এবারে আমরা সুমন কল্যাণপুরের কণ্ঠে শুনব মণিহার ছবির গান। এই গান বলা বাহুল্য হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে মুকুল দত্তের কথা। অনুরোধ করেছেন বলছি, গান শুনে ফিরে এসে

0: এই গান শুনছিলাম আমরা সুমন কল্যাণপুরের কণ্ঠে। পরের গানে চলে যাব অনুপ ঘোষালের কণ্ঠে, আবারও সেই ছবির গান সুবর্ণগুলো,
1: যেটা নিয়ে আমরা কিঞ্চিত বিভ্রাটে পড়েছিলাম প্রথমে। এবারেরটা অনুপ ঘোষালের গানই শুনবেন,
0: অনুপ ঘোষালের কণ্ঠেই শুনবেন
1: সুবর্ণ।

0: আনচান করে তাই।
1: আমাদেরও একদম আনচান আনচান করছে, কারণ সময়টা এগিয়ে এসেছে শেষের মুখে। আরো যতটা পারবো আমরা গান শোনাবো,
2: একদম একটি গানই শোনাতে পারবো হয়তো। তবে একটু বলি, এই গান আমরা শুনছিলাম শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায়, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে,
1: 81 সালের ছবি,
2: হ্যাঁ সুবর্ণ গোলক। আর প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান
1: শুনলাম আমরা, সেটা কি আমরা বলেছি?
2: হ্যাঁ, সেই গান সেটা আশা করি বলেছি কি, আচ্ছা আরেকবার বলে দিচ্ছি, হয়তো বলেছি। সুজিত মণ্ডল, শুভ্রজিৎ মণ্ডল, শুভ্রা মণ্ডল, চক বৈদ্য, রামনগর কুলপি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। না, অনুরোধ কি কারা করেছিলেন সেটা বলা হয়নি, তুমি মনে করি ভালোই করলে।
1: একেবারে
2: প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান শুনবো এবারে। অনুরোধ করেছেন অপূর্ব কর, নিউ টাউন, কলকাতা থেকে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের।
1: হ্যাঁ, আর একটু আমরা এই গানের একটু ডিটেলটা একেবারে বলে দিই।
2: একদম
1: 1972 সালে এই গানের কথা সুর দুই দিয়েছিলেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়।
2: এই গান শুনতে শুনতেই সম্ভবত আমরা, সম্ভবত নয় কারণ সময়টা প্রায় হয়ে গেল,
1: আমরা বিদায় নেব এই পর্ব থেকে, ফিরে আসব সুরেলা সফরে। আজকে দারুণ বিষয়, 80-90 এর দশকের ছবি আমাদের সঙ্গে থাকবে,
2: অবশ্যই তখনই বলবো, অপেক্ষা করুন। ঠিক 2:30 মিনিটে টিউন করুন 100.1 FM গোল্ড।

একটু বলে দিই, সুমন কল্যাণপুরের কণ্ঠে আমরা মণিহার ছবির গান শুনেছিলাম, সেই গানের জন্য অনুরোধ করেছিলেন সৌমিত নন্দী আরামবাগ হুগলি থেকে। হয়তো তার নামটি মিস হয়ে গেছে বলতে, সেই কারণে দুঃখিত, বলে দিলাম তার নামটি। শুনতে থাকুন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা। বন্ধুরা, জানেন কি, যে সূর্যালোককে একদিন আমরা শুধু তীব্র গরমের উৎস হিসেবেই জানতাম, বর্তমানে তা থেকে আমাদের ছাদের উপরেই বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। সেই জন্যই প্রায় 37 লক্ষ বাড়ি আজ পিএম সূর্য ঘর বাড়ি হয়ে উঠেছে। ফলে বিদ্যুতের বিল কমেছে এবং সারা দেশে আত্মবিশ্বাস বেড়েছে।
1: এক দশক পহলে ভারত সোলার পাওয়ার কে মামলে মে বহুত পিছে থা, লেকিন আজ সোলার পাওয়ার কে মামলে মে ভারত দুনিয়া কে টপ 5 দেশো মে আ গয়া।
0: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণের।

0: সুরেলা সফর, সুরেলা সফরে আজ আশি থেকে নব্বই।
1: স্টুডিওর ঘড়িতে সময় ঠিক 2:33, আর কথা মতো সুরেলা সফর নিয়ে আজকে আমরা শনিবারের দুপুরে হাজির হয়ে গেছি। আমি আর সরিতা আছি আপনাদের সঙ্গে, আমি দোলন আর সরিতা। তো সরিতা, আজকে আমরা কী নিয়ে কথা বলবো আশি নব্বইতে?
2: আশি থেকে নব্বই, যদিও আজকে আমরা
1: মূলত আমরা আশিতেই
2: থাকবো। হ্যাঁ, আজকে একটা মানে ভাবতে ভাবতে আমাদের মনে হলো যে কি নিয়ে কথা বলি। দেখো, প্রত্যেকটি আশি দশক বলে নয়, যে কোনো দশকে বা যে কোনো ছবিতেই আমরা যেমন নায়ক নায়িকাকে পাই, সঙ্গে আরও কিছু চরিত্রাভিনেতাকে পাই, আরও কিছু চরিত্র তাদের সঙ্গে থাকে, সেখানে কিন্তু কিছু বয়স্ক মানুষকেও আমরা পাই।
1: অবশ্যই, তারা না থাকলে তো মানে ছবি অসম্পূর্ণ অর্ধেক।
2: হ্যাঁ, তো সেই রকম বেশ কিছু মানে অনেক ছবিতেই আমরা, প্রায় সব ছবিতেই আমরা দেখি কোনো না কোনো চরিত্র যা একটু বয়স্ক, একটি কেন একাধিক চরিত্র আমরা পাই এরকম।
1: আসলে একটা একটু থামাচ্ছি সরিতা, মানে আমাদের 50-60-70 অবধি ছবি, 70-80-90 তো মূলত পরিবার কেন্দ্রিক।
2: হ্যাঁ,
1: এবং পরিবার কেন্দ্রিক যখনই 80-90 দশক পর্যন্ত তো জয়েন্ট ফ্যামিলি ছিল মূল, 90 এর মানে মাঝখান থেকে ভাঙতে শুরু করে বার একটু আগের থাকতে।
2: হ্যাঁ,
1: তো সেই কারণে পরিবারের মাথা যিনি তার উপস্থিতিতে অবশ্যম্ভাবী। তো বয়স্ক মানুষদের আমরা পেয়েছি, বয়সদের চরিত্র হিসেবে পেয়েছি,
2: এবং সেই চরিত্রে কিন্তু বেশ কিছু এমন মানুষ অভিনয় করেছেন যারা একসময় দিকপাল অভিনেতা, দ্বারা দাপিয়ে অভিনয় করেছেন অন্য চরিত্রে, মানে বয়স্ক চরিত্রে নয়, তাদেরকেই পরবর্তী সময় আমরা বয়স্ক মানুষের চরিত্রে এই সব ছবিগুলোতে পেয়েছি।
1: সেটাই স্বাভাবিক নিয়ম, তাই না?
2: ঠিক।
1: তো আজকে আমরা কথা বলবো সেই নিয়ে, 80-90 দশকে যে সমস্ত বয়স্ক চরিত্রে যে সমস্ত অভিনেতাদের আমরা পেয়েছি, অভিনেতা অভিনেত্রীদের আমরা পেয়েছি, তাদের নিয়ে আমরা আজকে কথা বলবো।
2: একদম, আমরা শুরু করি 80-এর বয়স্কদের নিয়ে, মানে যে ছবিতে বয়স্কদের প্রধান ভূমিকা রয়েছে। এরকম একটা ছবির কথা মনে পড়তেই আমার প্রথমে যে ছবিটার কথা মনে পড়লো সেই ছবির গান দিয়ে শুরু করি। গানটা শুনলেই আপনারা ধরতে পারবেন কোন ছবি। ফিরে এসে বলছি, সেখানে কিন্তু একাধিক এরকম বয়স্ক চরিত্র আমরা পেয়েছি।
1: ঠিক আছে, আমরা গানে যাই।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর।

0: বলার অপেক্ষা রাখে না এই ছবি, যে ছবি থেকে গান শুনছিলাম, ছবির নাম বাঞ্ছারামের বাগান।
1: এবং যেখানে মনোজ মিত্রের অসামান্য অভিনয় আমরা সবাই জানি, কিন্তু তার সঙ্গে এই বয়স্ক চরিত্র, আমরা আজকে যেটি আমাদের বিষয়, সেখানে দীপঙ্কর দে এবং মাধবী মুখোপাধ্যায়ও মানে অসাধারণ অভিনয় করেছেন। যদিও দীপঙ্কর দের কথাই বেশি করে বলতে হয়, কারণ বয়সে তিনি তখন একেবারেই নবীন।
0: হ্যাঁ, এবং দীপঙ্করদের এখানে তো দ্বৈত ভূমিকায়, মানে বাবা এবং ছেলে, নকরি এবং ছকরি জমিদার আর কি। এবং ছবিটা যখন শুরু হচ্ছে, একেবারে ছবির শুরু দৃশ্যে আমরা দেখছি জমিদার ছকরিকে, তার মানে সেই চোখটা এত বড়
1: ভাটার মতো,
0: হ্যাঁ পুরো মনে হচ্ছে সে ভূতে, ভূত যেমন দেখায়, ভূতের যেমন বড় বড় চোখ হয় না, ওই রকম চোখ, অদ্ভুত। সে চোখের পলক পড়ছে না, তাকিয়ে আছেন সমানে, তার ঘুম আসে না। কি করে তার ঘুম আসবে? তো তিনি বেরিয়েছেন বেড়াতে, বেরিয়েছেন জুড়ি গাড়ি করে, এবং সেই জুড়ি গাড়ি করে বেড়াতে বেরিয়ে বাঞ্ছারামের বাগানে গিয়ে পড়েছেন, এবং সেই বাগান দেখে তিনি ভীষণ খুশি, বেজায় খুশি। এইবার সেই বাগানটিকে তার চাই
1: হস্তগত করতে হবে।
0: এই নিয়ে হচ্ছে গল্প। এবং বাঞ্ছারামের মানে প্রথমে যখন নকরি যাচ্ছে বাঞ্ছারামের বাগানে, তখন কিন্তু বাঞ্ছারাম তার নাতি রয়েছে বটে সঙ্গে, কিন্তু সে নেহাতি ছোট। বাঞ্ছারামের বয়স মানে মধ্য 40-50 এরকম হবে হয়তো, অত্যন্ত বয়স্ক বাঞ্ছারামকে আমরা কিন্তু তখন দেখছি না।
1: কিন্তু পরের দিকে বাঞ্ছারামের বয়স হচ্ছে, এবং
0: মানে বয়স হচ্ছে মানে যথেষ্ট বয়স হচ্ছে, তিনি নড়তে চড়তে পারছেন না প্রায়, এরকম
1: মানে লোল চর্ম বৃদ্ধ এরকম হয়ে যাচ্ছে, এবং মানে এতটাই বৃদ্ধ হচ্ছেন যে মাধবী মুখার্জি, যাকে আমরা মানে বয়স এতেই ফেলছি, তিনি ওই সেই যাকে বলে ঠাকুরের সামনে মাথা ঠুকে ঠুকে সেই স্লোগানের মতো বলে যাচ্ছে, বুড়োটাকে নাও মা, বাগানটা দাও মা, বুড়োটাকে নাও মা, বাগানটা দাও মা, কোনো মরেনি তো। সুতরাং আর আমাদের মনোজ মিত্রের যে বার্ধক্য সেটা দেখাতে একটা, তোমার নিশ্চয়ই মনে পড়বে একটা দৃশ্য, যেখানে সেই সর্ষে ক্ষেতের মানে সুন্দর ফুলের মধ্যে নাতির, সদ্যবিবাহিত নাতির একটা অন্তরঙ্গ দৃশ্যের সূচনা করা হয়েছে, সেখানে একদিকে দাদু একদিকে এরকম নাতি, তো সব মিলিয়ে একটা অসামান্য সৃষ্টি তপন সিনহার, তাই না?
0: একদম একদম।
1: এবং দীপঙ্করদের কথা বলতে বলতেই মনে হলো যে সরিতা, এই চরিত্রে কিন্তু উত্তম কুমারের করার কথা ছিল, মানে উত্তম কুমার করলে না জানি এটা কি ভ্যারাইটি হতো,
0: সত্যি তাই।
1: কারণ উত্তম কুমারের না ভীষণ বুড়ো করার শখ ছিল, মানে এই ছবিতে বলে নয়, হ্যাঁ, কারণ আসলে দেখো জাত অভিনেতা তো, তিনি বুঝতে পেরেছিলেন, এবং এটা প্রায়শই সৌমিত্রকে বলতেন, সৌমিত্র চ্যাটার্জিকে, যে পুলু তুই আর আমি আর কটা বছর পরে আমরা জমিয়ে বুড়ো করব বল, দেখ ছবিদা পাহাড়িদা চলে যাওয়ার পর থেকে বুড়ো করার লোক নেই, তুই আর আমি দারুণ বুড়ো করব। কিন্তু হলো না আর তার সে।
0: হ্যাঁ, সৌমিত্র চট্টোপাধ্যায়কে পরবর্তী বহু ছবিতে,
1: অনেক ছবিতে পেয়েছি,
0: কিন্তু উত্তম কুমারকে আমরা সত্যি সেভাবে পাইনি, খুব আফসোস এটা। মানে পেয়েছি হয়তো দাদার চরিত্রে, বড় দাদার চরিত্রে পেয়েছি আমরা, কিন্তু এই রকম বয়স্ক চরিত্র
1: না, বেশ মানে সেই রকম বয়স নাতিপতি নিয়ে বৃদ্ধ দাদু এটা পাইনি আমরা,
0: ঠিক
1: বৃদ্ধ চরিত্রে রায়চরণের চরিত্রে পেয়েছি পূর্ববর্তীতে, কিন্তু পরের দিকে হয়তো তিনি জীবিত থাকলে একচেটিয়া পেতাম তাকে,
0: একদম তাকে। মানে সত্যি কথা বলতে দেখো, উত্তম কুমারের যখন শেষ দিক, তখন কিন্তু তাকে, তার কথা মাথায় রেখে তো ছবি তৈরি করা হচ্ছিল, হতো, যাতে আর কি ওই ধরনের তিনি ফিট করেন।

0: তখন ঠিক নায়কের একেবারে কম বয়সী নায়কের ভূমিকায় তাকে ভালো লাগবে না, সেই জন্য ধরো মৌচাক, ধর্ণী মেয়ে,
1: মৌচাক, ধর্ণী মেয়ে, সূর্য সাক্ষী, তারপরে তোমার দুই পৃথিবী,
0: একদম
1: এগুলো সবই মানে তিনি
0: সেই ধরনের ছবি। হ্যাঁ হ্যাঁ একদমই তাই। তো আমরা এরপরে আরো একজনের কথায় আসি, যিনিও কিন্তু মানে যিনি বলবো না, এখানে দুজনকে আমরা পাচ্ছি সেই অর্থে, তারা কম বয়সে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন, নায়কের ভূমিকায় অভিনয় করেছেন, বা খলনায়কের ভূমিকায় আমরা তাকে পেয়েছি, এমনি অন্যান্য কোনো পার্শ্ব চরিত্রেও পেয়েছি, কিন্তু তাদের দুজনকেই আমরা এই ছবিতে একসঙ্গে পাচ্ছি মা বাবার, বয়স্ক মা বাবার ভূমিকায়। আমি বলছি দাদার কীর্তি ছবির কথা।
1: একদম। এবং মানে দাদার কীর্তি মানেই কালী বন্দ্যোপাধ্যায় চলে আসে, আর রুমা গুহ ঠাকুরদা আবার বলতে গিয়ে আমার মনে পড়ছে সরিতা আশিতে আসি ওনার কথা, সেখানেই সেখানে মানে কম বয়সে তাকে তখন মানে বৃদ্ধার ভূমিকায় অভিনয় করেছিলেন, কিন্তু এখানে তখন রুমা দেবী সত্যিই তার বয়স হয়েছে এবং সুন্দর মানিয়েছিল তাদের, ভীষণ সুন্দর। তো এবং মানে সত্যি বলছি এত সুন্দর এই দম্পতি, এবং মানে এখনো ভাবলে মনে হয় যে ওই যে একটা ছবির মতন সংসার বাড়ি জীবন যাপন তাদের, এবং তাদেরকে ঘিরে অতগুলো মানুষ, এইটা না বোধহয় সম্ভব হয়েছিল, এই দুজন মানুষের মধ্যে ইকুয়েশনটা খুব পারফেক্ট ছিল। তাই তাদের মেয়েরাও খুব সুন্দর, মানে একজন প্রচণ্ড ডিসিপ্লিনারিয়ান, যার জন্য তাকে হিটলার বলে সবাই, আবার ধরো বাড়ির যে দেহাতি কাজের মহিলাটি সেও পরিবারেরই একজন।
0: একদম একদমই তাই। আমরা একটি গানে যাব এবং সেখানে তোমার মনে থাকবে যে পিয়ানো বাজিয়ে গান গাইছেন, পিয়ানো বাজাচ্ছেন মহুয়া রায়চৌধুরী, গানও গাইছেন, এবং সেই সঙ্গে পাশে দাঁড়িয়ে তার বোন দেবশ্রী রায়, তারা দুজনেই গান গাইছেন, এবং বাবা মা সামনে বসে রয়েছেন, এবং তুমি বললে যে বাড়ির যে পরিচারিকা তিনিও কিন্তু বসে রয়েছেন একই সঙ্গে তন্ময় হয়ে গান শুনছেন।
1: এই যে দেখো একটা ডিসিপ্লিনের ব্যাপার, তো বাবা মা সকালে বসে তারা মেয়েদের কাছে, তার মানে মেয়েরা গান গাইছে, গান শুনছেন, প্রার্থনার সঙ্গীত, ঈশ্বরের গান শুনছেন, এবং পরবর্তীতে প্রত্যেক কটা ক্ষেত্রে যখন মহুয়ার বিয়ের যোগাযোগ হচ্ছে বা কেদার যখন আসছে, মানে বাবা মায়ের ভূমিকা এত পারফেক্ট, এত সুন্দর, যেখানে কোথাও তাদের স্নেহময়তার ঘাটতি হচ্ছে না, কোথাও তাদের কোমলতার ঘাটতি হচ্ছে না, কিন্তু নিয়ম নিষ্ঠার ব্যাপারে তারা কিন্তু একদম কি বলবো অত্যন্ত যথাযথ।
0: একদমই। আসলে বাড়ির বড়রা বোধ হয় এরকমই হন, এরকম হওয়াটাই ঠিক, ছোটরা কোথাও একটু এদিক ওদিক হলে তাদেরকে সেইটা শুদ্রে আবার সস্নেহ প্রশ্রয় ঠিক জায়গাটা দেখিয়ে দেওয়া,

0: আহা, কি অসামান্য গান! এবং
1: মনটা কিরকম শান্ত হয়ে যায় না এই গান শুনলে।
0: এবং আমি তোমাকে বলছিলাম যে এটা হচ্ছে দীর্ঘদিন অবধি আমি জানতাম এটা অতুল প্রসাদের গান।
1: গানের চলনটা একদম সেই
0: চলন, এবং তোমার কথাগুলো
1: কথাগুলো
0: যে ধরনের, মানে
1: ভাবা যায় এটা পুলক বন্দ্যোপাধ্যায় লেখা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুর।
0: মানে এরা না কি ম্যাজিশিয়ান ছিলেন, যখন যেখানে যে কোনো
1: যেমন প্রয়োজন তেমনটা।
0: কোথায় হারিয়ে গেল সেই মানুষগুলো, সেই দিনগুলো, সেই সৃষ্টিগুলো!
1: সত্যি
0: আমরা ফিরে আসি আমাদের আজকের প্রসঙ্গে।
1: একদম পরের ছবি, যে ছবির কথা যাব, সেই ছবিতেও কিন্তু দেবশ্রীটাকে আমরা পাচ্ছি মুখ্য ভূমিকায়, আর সেই সঙ্গে ডুমাগো চাকর তাকে পাচ্ছি। মানে যেহেতু আজকে বয়স্ক চরিত্র নিয়ে কথা বলছি, আমরা এখানে ছবির নাম বলেই দিই, ত্রয়ী। তো সেখানে তিনজনকে পাচ্ছি, সবাই জানেন মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় এবং সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। এই তিনজনকে আমরা, মানে ত্রয়ী বলতে আর কি এই তিনজনকে দেখানো হয়েছে, কিন্তু বয়স্ক চরিত্রেও আমরা কিন্তু ত্রয়ীকে পেয়েছি। তার একজন তো বললাম আমি, রুমাগো ঠাকুরদা, অভিক মানে মিঠুন চক্রবর্তীর মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন, এবং মিঠুন চক্রবর্তীর বাবার ভূমিকায় আমরা পেয়েছিলাম অনিল চট্টোপাধ্যায়কে। আর দেবশ্রী রায়ের বাবার ভূমিকায় এখানে আমরা পেয়েছিলাম প্রদীপ কুমারকে।
0: প্রদীপ কুমারকে সেই সময়ের ছবিতে আমরা পেয়েছি এবং বয়স্ক চরিত্রে,
1: একদমই তাই। আর আজকে আমরা শুধু বাংলা ছবিতেই সীমাবদ্ধ থাকবো, কারণ হিন্দি ছবির কথা যদি বলতে বসে তাহলেও তো প্রচুর চলে আসবে,
0: একদমই,
1: এবং সেটা আবার উঠতে পারবো না
0: একটা, সেটা নিয়ে আলাদা করে করা,
1: একদম
0: মানে আলাদা অনুষ্ঠান রাখে,
1: একদমই তাই। তো এখানে প্রদীপ কুমার কে পাচ্ছি, আবার বললামই তো, অদ্ভুত সুন্দর। এখানে দেখো রুমাগো ঠাকুরদা এবং অনিল চ্যাটার্জি, এদের দুজনের দাম্পত্যের ইকুয়েশনটা এত সুন্দর, মানে ছবির গল্পে অনুযায়ী প্রদীপ কুমারের সঙ্গে রুমাগো ঠাকুরদার একটা সম্পর্ক ছিল কম বয়সে, তখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সময়। কিন্তু প্রদীপ কুমার তখন বেকার ছিলেন এবং তিনি তার জীবন সংগ্রামে আর কি ব্যস্ত ছিলেন, তো বিয়েটা হয়নি, এবং কোথাও একটা বদনাম রটানো হয়েছিল প্রদীপ কুমারের নামে, যেটাতে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল দুজনের মধ্যে। রুমাগো ঠাকুরদা এতকাল কিন্তু তাকে ভুল বুঝে এসেছিলেন, সত্যিটা অন্ধকারে ছিল। কিন্তু যখন সীমা মানে দেবশ্রী রায়ের জন্মদিনের নিমন্ত্রণে তারা দুজনে গেলেন সেখানে, সেখানে গিয়ে প্রদীপ কুমারের সঙ্গে মুখোমুখি হওয়া এবং রুমাগো ঠাকুর তো অসুস্থ হয়ে পড়লেন, একটা মানে অস্বস্তিকর সিচুয়েশনের মধ্যে পড়ে উনি অসুস্থ হয়ে পড়লেন, বাড়ি ফিরে এলেন,
0: মানে ঘটনার অভিঘাতে আর কি,
1: একদমই তাই। এবং বাড়ি ফিরে এলেন, বাড়ি ফিরে আসার পর তাকে রেস্টটা, যেহেতু অসুস্থ সেহেতু রেস্টটা রাখা হয়েছে, অনিল চ্যাটার্জি বলছেন যে তুমি কিন্তু একদম উঠবে না আজকে, আমরা ছেলেকে প্রথমে বলছেন যা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আয়, তারপরে ছেলে বলছে যে না না আমার খিদে নেই, আমি বরং তোমার জন্য কিছু নিয়ে আসি। তখন অনিল চ্যাটার্জি বলছেন আরে রোজ তো করে, আজকে চল বাপ বেটা মিলে আমরা করে দেখাই আমাদের হাতের কামাল কিরম করতে পারি আমরা,
0: কি সুন্দর,
1: খুব মজা করে এরকম করছেন। তো পরের দিন ফোন করছেন প্রদীপ কুমার, তার কেমন আছেন, অসুস্থ হয়ে পড়েছিলেন যেহেতু কেমন আছেন সেটা জানতে। কিন্তু রুমাগো ঠাকুরদার মধ্যে কোথাও একটা অস্বস্তি রয়ে গেছে, দুজনের সম্পর্কে যে সহজতা সেখান থেকে কোথাও তিনি একটু কঠিন হয়ে যাচ্ছেন, তিনি মন খুলে বলতে পারছেন না সবটা। তো অনিল চট্টোপাধ্যায় সেই সময় নিজের কাজে বাইরে গেছেন, সেই সময় প্রদীপ কুমার এসেছেন এবং দুজনের মধ্যে কথা হয়েছে, এবং তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা কিন্তু একেবারে মিটে গেছে, সবটা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু তারপরেও অনিল চ্যাটার্জি যখন এসে জিজ্ঞেস করছেন যে উনি কি এসেছিলেন, তখন রুমাগো ঠাকুরদা বলছেন না না উনি আসেননি।

0: অনিন চ্যাটার্জির খুব অবাক হয়ে বলছেন, উনি আসেননি? তাতে বোঝা যাচ্ছে যে উনি কোনোভাবে হয়তো দেখেছেন বা সন্দেহ করছেন কিছু একটা। যাই হোক, তারপরে পরবর্তী সময় আবার দেখি কিছুক্ষণ পরে তিনি কিছু পুরনো চিঠিপত্র, ছবি তার কাছে ছিল প্রদীপ কুমারের কাছে, সেগুলো দিয়ে গিয়েছিলেন রুমাগুল ঠাকুর, কারণ সেগুলোর তো আর কোনো
1: মূল্য নেই,
0: মূল্য নেই বলবো না, হয়তো তাদের কাছে মূল্য রয়েছে কিন্তু ওটা প্রদীপ কুমার
1: প্রাসঙ্গিক
0: যে আমার কাছে রাখাটা ঠিক নয়, সেই কারণে উনি ফেরত দিয়ে গেছেন। সেইগুলো উনি রুমাগুল ঠাকুর তার বালিশের নিচ থেকে বের করে অনিন চ্যাটার্জির হাতে, নিজের স্বামীর হাতে তুলে দিচ্ছেন, দিয়ে বলছেন, আমাকে ক্ষমা করো, আমি এমনটা চাইনি, তোমাকে এরকম, তুমি আমাকে শাসন করো, তুমি কেন করছো না শাসন? তখন অনিন চ্যাটার্জি বলছেন, কোনোদিনও তো করিনি, তাই করছি না। তো উনি বলছেন, না তুমি একটু শাসন করতে পারতে, বকতে পারতে আমাকে, বলে ওই ওগুলো তার হাতে তুলে দিচ্ছেন। অনিন চট্টোপাধ্যায় সেগুলো আবার তার হাতে ফেরত দিয়ে বলছেন, এগুলো তো পুরনো স্মৃতি, এগুলো যত্ন করে রাখতে হয়, এগুলোর এখন আর কোনো দরকার নেই, এগুলো যত্ন করে রেখে দাও। তিনি কিন্তু কিচ্ছু দেখলেন না সেগুলো। কি সুন্দর একটা সম্পর্ক,
1: মানে এইটা বোধহয় আজকে না, এই স্পেসটা আজকের দিনের সম্পর্ক থেকে বোধহয় একদম অন্তরিত, যার জন্য আমরা এত সমস্যা দেখি চারপাশে, এই ছবিগুলো না দেখাটাও বোধহয় এটার একটা বড় কারণ, তাই না? তুমি যদি একই রকমভাবে, আমার শুনতে শুনতে মনে পড়ছিল প্রাসঙ্গিকভাবে, ইজাজতের লাস্ট সিনটা দেখো, যে মুহূর্তে শশি কাপুর বুঝতে পারলো রেখার একটু কোথাও অসুবিধা হচ্ছে, সঙ্গে সঙ্গে ওদের দুজনকে একা ছেড়ে দিয়ে একটু এগিয়ে গেলেন। আহা, কি অসামান্য, এইটা এই স্পেস থাকে বলেই বোধহয় মানে সম্পর্কটা এত। হ্যাঁ
0: ঠিক, আমরা সেই গানটাতে যাই যেখানে জন্মদিনের পার্টিতে দেবশ্রী রায় গান গাইছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রদীপ কুমার এবং রুমাগুল ঠাকুরটা একে অপরের মুখোমুখি হয়ে অস্বস্তি ফিল করছে। শুনি গানটা আশা ভোঁসলের কণ্ঠে।

0: আমরা শুনছিলাম চৈ ছবি থেকে গান, প্রায় কাছাকাছি সময়ের একটা ছবির কথা বলতে ইচ্ছে করছে, অপরূপা, যে ছবিতে দেবশ্রী ছিলেন জয় ব্যানার্জি আর নায়ক নায়িকার ভূমিকা, এবং দেবশ্রী তখন মানে যাকে বলে সদ্য আগতা, ভীষণ সুন্দর একটা কিশোরী কিশোরী ভাব তার মধ্যে, এবং নববিবাহিতা বধূ তিনি। যে পরিবারে বিয়ে হয়ে এসেছেন সে পরিবার বেশ সচ্ছল সুন্দর সমৃদ্ধ পরিবার, এবং বিয়ের ঠিক পরেই স্বামীকে বিদেশ যেতে হবে।
1: আচ্ছা,
0: তো স্বাভাবিক, এটা যে কোনো মেয়ের পক্ষে বেশ কষ্টের, কিন্তু দেবশ্রীর মধ্যে একটা এমন ব্যাপার আছে, একটা সবাইকে নিয়ে থাকার ব্যাপার আছে, যে কারণে মানে সেখানে রবি ঘোষ রয়েছেন, চিন্ময় রায় রয়েছে, এই দুজনকে মানে এরাও সঙ্গে যাচ্ছে এয়ারপোর্ট অবধি, তার ভীষণ মন খারাপ লাগছে, বুকটা ভেঙে যাচ্ছে কষ্টে, কিন্তু সবাইকে নিয়ে সবার সঙ্গে সুন্দর করে থাকা। এবার বাবা হচ্ছেন মানে শ্বশুর মশাইয়ের ভূমিকায় হচ্ছেন তরুণ কুমার।
1: আচ্ছা,
0: তরুণ কুমারকে না অনেকে দারুণ মানে, তরুণ কুমার বেশ মানে ব্যাকব্রাশ করা চুল, আর তখন চেহারাটা ভারী হয়েছে বেশ আরও অনেকটা, আর লুঙ্গি আর পাঞ্জাবি,
1: আচ্ছা
0: এইটা তার পোশাক, লম্বা চুল। এবং এই যে বউটি, বউটির প্রতি মানে তিনি একেবারে ভীষণ স্নেহশীল, কারণ তিনি বুঝতে পারছেন ওর কষ্টটা। তো যখন ওরকম প্লেন ছেড়ে দিয়েছে এয়ারপোর্ট থেকে, খুব কষ্ট হয়েছে, চলে এসেছে তারপর বাড়িতে, তো এসে বারে বারে মানে শ্বশুরকে জিজ্ঞেস করতে যাচ্ছে, মানে ওর ভেতরে একটা অসম্ভব শূন্যতা কাজ করছে। তখন শ্বশুরমশাই কিন্তু ওই সময়খানটে এসে ওকে বারবার করে আর কি ওকে সঙ্গ দেওয়ার চেষ্টা করছেন,
1: একাকিত্বে যাতে না ভোগে মেয়েটি।
0: এবং একটা সময় বলছে বাবা, মানে বলে কথা শেষ করার আগে উনি বলছেন, হ্যাঁ এতক্ষণে পৌঁছে গেছে, বলে উনি ঘড়ি দেখে বলছেন, এতক্ষণে পৌঁছে গেছে, তুই আর চিন্তা করিস না মা। এবার যেখানে গেছেন সেখানে এক মানে পুরনো আত্মীয় রয়েছেন, তো কথা আছে গিয়ে তার কাছে গিয়ে তারপরেই মানে কাজের ব্যাপারে চেষ্টা, মানে কাজের মানে অফিসে যাওয়া শুরু হবে, কিন্তু প্রথমে সেই মা সংসার সঙ্গে দেখা করবেন। তো দেখা মানে তিনি ওখানেই থাকেন আর কি, তো গিয়ে দেখা গেল মেশমাসের কাছে যেতে, উনি বললেন যে হ্যাঁ খুব ভালো, ওয়েলকাম টু হংকং, এটা সেটা বলে উঠেছো কোথায়, তো জয় বলছেন যে উঠেছে এরকম, বলে আরে পাগল হয়েছো তুমি, আমার ফ্ল্যাট থাকতে তুমি কেন ওখানে উঠেছো। হারাধন বন্দ্যোপাধ্যায় ছিলেন, এবং হারাধন বন্দ্যোপাধ্যায় এইসব রোলে ভীষণ
1: ভীষণ সুন্দর,
0: ওনার মধ্যে একটু একটা সাহেবী ব্যাপার ছিল, ফলে ওই আর কি এনারাই মেশমাসাইয়ের ভূমিকায় তিনি যেটা পাঠিয়ে দিয়েছিলেন। এবং একটা ফ্রেঞ্চ কার্ড, দাড়িতে বেশ ওরকম ফর্সা মুখ, একটু লালচে আভা, সেখানে একদম হংকং এর সাহেব বলি তাকে মনে হচ্ছিল। এই ছিল অপরূপা ছবির,
1: বা
0: মানে দুই বৃদ্ধ মানুষকে আমরা পেয়েছিলাম তাতে।
1: বেশ, তাহলে আমরা একটা কাজ করি, আমরা অপরূপা ছবি থেকে একটা গান শুনি এই মুহূর্তে, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনি সেই গান।

0: ভারী মিষ্টি একটা গান শুনছিলাম আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: খুব সুন্দর,
0: পরপর দুটো শুনলাম, আরতি বর্মনের কম্পোজিশন ত্রয়ী এবং অপরূপা।
1: এবং আগামী শনিবার তার জন্মদিন,
0: একদম
1: সেদিন এই সময় এখানে আমি থাকবো আমার শুনতে শুনতে মনে হচ্ছিল। বেশ, আমরা এবার কোন ছবিতে সরিতা আমাদের নিয়ে যায় দেখি।
0: এবারে যে ছবির কথা মনে পড়ছে, দেখো উত্তম কুমারের কথা তো বলছিলাম না আমরা প্রথম দিকে, উত্তম কুমারকে সেই চরিত্রে পাইনি বটে, কিন্তু উত্তম কুমার রয়েছেন এমন একটি ছবি, এবং বলা ভালো যে ছবির শুটিং করতে করতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং চলে যান, সেই ছবিটার কথা এবারে আসি। এবং সেখানে কিন্তু উত্তম কুমার তো মানে এমনি একটি চরিত্র, মানে তার বয়স অনুযায়ী, হ্যাঁ, নায়ক কি বলা যায়, মুখ্য

0: ভূমিকায় তিনি। আর বয়স্ক চরিত্রে আমরা পেয়েছিলাম বিকাশ রায়কে, আরেক অসাধারণ অভিনেতা, এবং মানে বরাবর তিনি বেশিরভাগ ছবিতেই তো তিনি মুখ্য ভূমিকা থাকে।
1: তিনি বাবা নন, নায়ক নায়িকার বাবা নন, তিনি দাদু,
0: দাদু, দাদু। এবং খুব মিষ্টি সম্পর্ক, ভারী মিষ্টি, মানে রঞ্জিত মল্লিক তার নাতি এবং তার নাতনি হচ্ছে সুমিত্রা মুখার্জি, এবং দাদুর সঙ্গে
1: উত্তম কুমার তার নাচ জামাই, ভেবে দেখো, যার সঙ্গে সারা জীবন মানে একদম কি বলবো, মানে সমানে সমানে টক্কর চলেছে দুজন, মানে কখনো একাধিক নায়কের ছবিতে, উত্তম কুমার বিকাশ অসংখ্য ছবিতে আছেন, তারা কিনা নাচ জামাই দাদু হয়ে গেলেন।
0: এবং বিকাশ রায় একসময় না বলেছিলেন যে উত্তম কুমার তো তাকে মানে ছাপিয়ে যাচ্ছেন যখন, তখন কোথাও তার মনে হচ্ছে যে আমি পারছি না, ও ছাপিয়ে যাচ্ছে আমাকে। তো শেষ পর্যন্ত যখন উত্তম কুমার চলে গেলেন, তখন বিকাশ রায়ের মনে হয়েছিল যে এটা কি হলো, এরকম ভাবে আমাকে ফেলে রেখে,
1: তখনও আক্ষেপ করে বলেছিলেন যে
0: এখানেও
1: আমাকে চলে গেল আমার আগে। এবং একটা কথা সরিতা, এইখানে বিকাশের বলছে সাদা চুলওয়ালা দাদু,
0: হ্যাঁ রসিক,
1: ভীষণ রসিক, বাবা রসিক বলে রসিক। এইখানে না এইটা বলতে বলতে আমার মনে পড়ছিল, এই যে উত্তম কুমারের মানে দাদা শ্বশুর তিনি অনেকটাই, মেঘ কালো ছবিটার কথা মনে আছে, সেখানে কিন্তু সুচিত্রা সেনের জেঠু হয়েছিলেন, সেখানেও সেই বৃদ্ধ চরিত্রে তিনি অভিনয় করেছিলেন, কিন্তু অসামান্য, মানে একচুলও মনে হয়নি যে ইনি কোথাও সুচিত্রা সেনের নায়ক হয়েছেন।
0: বিকাশ রায়, মানে বিকাশ রায়কে নিয়ে কথা বলতে গেলে দুটো ঘন্টা কেন, মানে একটা গোটা দিনও বোধহয় কম পড়ে যায়, এমন অসাধারণ একজন অভিনেতা। তো এখানে আমরা যখন দেখি যে সুমিত্রা মুখার্জিকে নিয়ে একটু বিড়ম্বনায় পড়েছেন উত্তম কুমার, তিনি দাদুর শরণাপন্ন হচ্ছেন এবং দাদু নাতনিটিকে আদর করে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নাতনি আর দাদুর সম্পর্ক সে কি আর ওই রকম ভাবে শাসনে মানে মানছে না। তখন তিনি তার নাতিটিকে পাঠাচ্ছেন যে দিদিকে যাতে একটুখানি ঠিকঠাক করে আর কি ম্যানেজ করা যায় সেটার জন্য। তো এই নিয়ে গোটা ছবিটা প্রায় সকলেরই দেখা, নতুন করে বলার কিছু নেই। তো সেই ছবির কথা মনে পড়ল,
1: বিকাশের মতন সিরিয়াস অ্যাক্টর যে ঐরম ঐরম মজার সিকোয়েন্স তৈরি করতে পারেন, উফ ভাবা যায়।
0: উনি যে কি মানে কেউ কেউ কোনো কোনো অভিনেতা আছে না, তারা কি করতে, মৌসুমী চ্যাটার্জিকেও পেয়েছিলাম, তারও একটা মানে ছবিটার মধ্যে না কৌতুক রস ছিটিয়ে ছিটিয়ে দেওয়া আর কি, নানান রকম রস আছে সেখানে, তার সঙ্গে বিভিন্ন সময়ে সন্তোষ দত্তকে পাচ্ছি সেখানে আমরা। হ্যাঁ, এবং মৌসুমীর যে রোলটি সেখানেও একটা অদ্ভুত কমেডির টাচ রয়েছে। তো সেই মৌসুমীর লিপে একটি গান যেখানে সন্তোষ দত্তকে তিনি মোটামুটি নাস্তানাবুদ করে ছাড়ছেন, সেই গান আমরা শুনি আশা ভোঁসলের কণ্ঠে।

0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
2: সুরেলা সফরে আজ 80 থেকে 90,

0: যদিও একেবারে কি বলবো
1: বিকেল বেলা
0: বিকেলের দিকে আমরা এগোচ্ছি, কিন্তু সকালের এই গান শুনতে কিন্তু মন্দ লাগলো না একেবারেই, ভারী সুন্দর গান। আর নিশ্চয়ই বলে দিতে হবে না যে গুরুদক্ষিণা ছবি থেকে আমরা এই গান শুনছিলাম,
1: যেখানে সেই বৃদ্ধ মাস্টারমশাই কালী বন্দ্যোপাধ্যায়, এবং যিনি হচ্ছেন মানে ধরতে গেলে তাপসপাল নায়ক, রঞ্জিত মল্লিকও রয়েছেন, মানে দারুণ চরিত্রে রয়েছেন, কিন্তু গোটা ছবিটাকে যদি বলে ধরে রাখা সেটা কিন্তু এই মাস্টারমশাই মানে কালী বন্দ্যোপাধ্যায়, যিনি যত্ন করে ছাত্রকে গান শেখান,
0: কেন্দ্রবিন্দুতে একদম,
1: মানে তাকে কেন্দ্র করেই ছবিটা ঘুরছে। সেই মাস্টারমশাই তার কাছে যাওয়া, তার সেই গুরুসত্ব পালনের জন্য গান গাইব না বলা ইত্যাদি ইত্যাদি, মানে অনেক আঁকা বাঁকা পথ পেরিয়ে, মানে গুরুদক্ষিণা যা হিট ছবি ছিল সে সময়ের, এবং মানে কম্বিনেশনগুলো ভাবো, তাপসপাল শতাব্দী তখন একদম মানে নতুন, এবং এই কালী ব্যানার্জি, মানে কালী ব্যানার্জির মতন দর্দণ্ড প্রতাপ অভিনেতা তো মানে নতুন করে কিছু বলার নেই, কিন্তু বার্ধক্য, হ্যাঁ কালী ব্যানার্জিকে কিন্তু একটা কথা বলতে হয়, আমরা যখন তার মানে কম বয়সের ছবিগুলোতে দেখেছি, ধরো পৃথ্বীশ নিয়োগীর চরিত্র অসামান্য,
0: কখনো মেঘ
1: কখনো মেঘ, ধরো তুমি সবার ওপরেতে ওই যে পুলিশ অফিসারের যে রোল, যিনি মানে মারা গেলেন আর কি, এই মানে এগুলো নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ, ডাকঘর করায় তার অভিনয়ে বলো,
0: অযান্ত্রিক
1: তো বলতেই হয়, তো এই সমস্ত মানে কালজয়ী চরিত্রগুলো করার সময় কখনো নীল আকাশের নিচে তো আছেই, সবটাই তিনি, তো এইগুলো করার মানে এগুলো করার সময় কখনো কখনো তিনি একটু হলেও এক্সেন্ট্রিসিটিটাকে ব্যবহার করেছেন। হ্যাঁ, কারণ ছবির প্রয়োজনে কাজে লেগেছে, বা যদি তুমি ওই ছবিটির কথা বলো, তপন সিনহার যেটা হাসুলি বাঁকের উপকথা, এক্সেন্ট্রিসিটিকে কাজে লাগিয়েছেন, যখন তিনি বৃদ্ধ বয়স্ক রোলে এলেন তখন কিন্তু সেটার মাত্রাটা একটু বাড়িয়ে দিলেন, এবং সেটাতে হলো যেটা মানে তাকে সবসময় মূলত তিনি যে যতগুলো বৃদ্ধ করেছেন মূলত তিনি অসহায় বৃদ্ধ, এমন নয় যে কোথাও বেশ একদম
0: দৌড়দণ্ড মানে
1: দাদার কীর্তির বৃদ্ধের মতন কিন্তু তিনি সবটাতে নন, তো এখানেও তাই গরিব মাস্টারমশাই যিনি একটি ছাত্রকে অনেকের মতো তৈরি করেছেন যে তার একলব্যের মতন, এবং সেই ছাত্রকেই যখন গান না গাওয়ার প্রতিজ্ঞা করতে সে বাধ্য হয়,
0: হ্যাঁ, কারণ নিজের নাতি অসুস্থ হয়ে পড়ায় তার চিকিৎসার খরচ যার কাছ থেকে নিয়েছেন তার এটাই শর্ত ছিল যে এ আর মানে জয়ন্ত বোধহয়
1: জয়ন্ত
0: ভূমিকার নাম ছিল, চরিত্রটির নাম ছিল, তো জয়ন্ত গান যাতে না গায় সেটা কিন্তু দেখার দায়িত্বটা ওনার ছিল, দেওয়া হয়েছিল,
1: এবং তাপসপালের কাছে অর্থাৎ জয়ন্তের কাছে তো গুরুগৃহ ছিল নিজের বাড়িটি মতন, এবং তার যে বিধবা পুত্র বধু আর
0: শকুন্তলা বড়ুয়া,
1: শকুন্তলা বড়ুয়া খুব সুন্দর অভিনয় করেছিলেন, তো তাদেরকে মানে জয়ন্ত নিজের নিজের মায়ের মতনই মনে করত, ফলে তার দুবার ভাবতে হয়নি তাকে সেই মানে অঙ্গীকার করার জন্য, এবং মাস্টারমশাই যিনি সমস্তটা মানে আগাগোড়ার এই যে যন্ত্রণাটা একমাত্র তিনিই বুঝেছেন, তার জন্য জয়ন্তীকে কত অপমান অপদস্থতা লাঞ্ছনা, মানে তোমার ওই দৃশ্যটা মনে পড়বে, রঞ্জিত মল্লিক যেখানে জয়ন্তর নামে ফাংশন অ্যারেঞ্জ করে ফেলেছেন, সারা মানে গ্রাম ভেঙে পড়েছে, সবাই ওর গান শুনতে চায়, সেখানে যখন গান গাইছে না মানে রঞ্জিত মল্লিক তখন তার মানে তাকে গায়ে পর্যন্ত হাত তুললেন, তো সেই সমস্তটাকে নিয়ে
0: তখনও কিন্তু ওই গুরুর কাছে দেওয়া কথা রাখার জন্য তিনি কিন্তু একবারও বলছেন না সেটা
1: কি কারণটা কেন গাইবে না,
0: একদম তাই। তো এই যে তুমি বললে না একটা

0: পুষ্পাল এবং কালী বন্দ্যোপাধ্যায়ের কথা মূলত এখানে বলা হলো। আমার আরেকটা ছবির কথা মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে কড়ি দিয়ে কিনলাম,
1: কড়ি দিয়ে কিনলাম,
0: বিমল মিত্রের কাহিনী অবলম্বনে যে ছবি তৈরি হয়েছিল সেখানেও কিন্তু দীপুর ভূমিকায় আমরা পাচ্ছি তাপস পালকে। এবং দীপু যে বাড়িতে আশ্রয়, মানে দীপুর মা, মায়ের ভূমিকায় মাধবী মুখার্জিকে পেয়েছি। মাধবী মুখার্জি একজন অসহায় বিধবা, তিনি এই কালী ব্যানার্জির বাড়িতে কাজ

0: কেউ, এবং সেইভাবেই তিনি দীপুকে ভালোবাসেন, ছোটবেলা থেকে স্নেহ করেন। জন্মদিনে তাকে, বাচ্চা ছেলে, সে ঘুমোচ্ছে, তাকে ডেকে বলছেন, এই ওঠ, আমি মনে রেখেছি আজ তোর জন্মদিন, প্রণাম কর আমাকে, এই কথা বলছেন তিনি। আবার পরবর্তী সময়ে যখন দীপু বড় হচ্ছে, দেখানো হচ্ছে দীপু বড় হয়ে গেছে, তখন এসে খুব খুশি হয়ে বলছেন যে দীপু বিয়ে পাস করেছে। হ্যাঁ, তো ভারী সুন্দর একটি ভূমিকায় আমরা পেয়েছিলাম এখানে কালী বন্দ্যোপাধ্যায়কে। এবং যখন বয়স হয়ে গেছে তখন উনি মানে প্রায় চোখে দেখতে পান না, সেরকম হাতরে হাতরে বলছেন, কোথায় কোথায় তুই আয়, কোথায় আয়, এরকম আর কি। হ্যাঁ, প্রচন্ড একটা সস্নেহ ঠাকুরদার মতো আর কি।
1: এবং কি পাওয়ারফুল অভিনেতা এরা, দেখো যখন বৃদ্ধ হয়েছেন কালী বন্দ্যোপাধ্যায়ের, মানে উনি একটা সময় বলেছিলেন যে এখন আমার শুধু অপেক্ষা, আমি শুধু এই যে একটা, তখন তো দেখো নায়ক মানে কম বয়সে যেরকম রেগুলার তাদের কাজ থাকতো, পরের দিকে তো সেটা কমে আসে স্বাভাবিকভাবে। তো তিনি বলেছিলেন কোন একজন পরিচালককে যে এরকম যখন বলেছেন আজকের দিনটা না খুব অন্যরকম, কারণ আমার প্রত্যেকটা এখন বিশ্রামের দিনের মাঝে আজকের দিনটা আমার কাজ, তুমি আমাকে একটা দিন আমার সেই কম বয়সের সময়টা আমার ফিরিয়ে দিলে, এটা আমি মনে রাখবো
0: একদম। এবং এই ছবির কথা যখন বলছি তখন আরেকজনের কথা না বললে খুব অন্যায় হবে, সে যখন হচ্ছে সুপ্রিয়া চৌধুরী, তাকে আমরা অর্জুন চক্রবর্তীর মা, মানে মৌসুমীর শাশুড়ি, একেবারে দর্দণ্ড প্রতাপ, একজন দর্জাল যাকে বলে, সেই রকম শাশুড়ির ভূমিকায়
1: বসিয়ে বেচারাকে টেবিলে সবে খাওয়াতে শুরু করেছে জন্মদিনে ডেকে এনে, তখন যখন আর কি তারা অর্জুন চক্রবর্তী মাকে নিয়ে পুরী গেছে জেনে মৌসুমী ডেকেছেন বাড়িতে, সেই অবস্থায় উঠে একটা মানুষ এসে, মানে সেই মুহূর্তে তারা ফিরে এসেছেন, মানে ওইভাবে খাওয়া থেকে যে মানুষ উঠিয়ে টেবিল ছাড়া করতে পারে, এটা তাকে না দেখলে ভাবা যায় না।
0: একদম একদম। তো এখানে তাকেও আমরা বৃদ্ধ, মানে বৃদ্ধার ভূমিকায় পেয়েছি। আর এই ছবিতে একটা দৃশ্য মনে থাকবে তোমার, যে একটা ছবি দেখে মৌসুমী চ্যাটার্জি বলছে, বাহ কি সুন্দর, মানে চাঁদনি একটা রাতের একটা দৃশ্য আর কি আঁকা রয়েছে সেটা। তখন দীপু বলছে যে গানটা কিন্তু আরো ভালো, চাঁদনি রাতের গানটা আরো ভালো। তখন বলছে সেটা কি, বলছে হ্যাঁ অহর দাদু গায়, হ্যাঁ চাঁদনি রাতের সেই গান বলে। পরবর্তী সময় আমরা ছবিতে পাচ্ছি অঘর দাদু, মানে কালী বন্দ্যোপাধ্যায়ের লিপে, যদিও দুর্ভাগ্য আমাদের সংগ্রহে ঠিক সেই গানটি নেই, কিন্তু মানে সেই গানটি নেই বলবো না, গানটি আছে, কিন্তু সেটা পরবর্তী সময়ে যে ব্যবহার হয়েছে মহিলা কণ্ঠে, আশা ভোঁসল কণ্ঠে, সেই গানটি রয়েছে। কিন্তু এই গানই কিন্তু আমরা ছবিতে আবার অঘর দাদু মানে কালী বন্দ্যোপাধ্যায়ের লিপেও পেয়েছিলাম। তো আমরা সেই চাঁদনি রাতের গান শুনি ছবি থেকে।

0: আমরা শুনছিলাম কড়ি দিয়ে কিনলাম ছবি থেকে গান। একটা ছবির কথা মনে পড়ছে সরিতা, যেখানে এমন একজন মানুষকে আমরা ওই বয়স্ক ভূমিকায় পেয়েছিলাম যাকে আমরা তার আগে যাকে বলে তিনি আইকনিক হয়ে গেছেন,
1: যদিও তিনি কখনোই কিন্তু সেই অর্থে খুব কম বয়সী বা নায়কের চরিত্রে অভিনয় করেননি।
0: হ্যাঁ,
1: কিন্তু তাকে মানে বিভিন্ন পার্শ্ব চরিত্রে পেয়েছে এবং একটা টিপিক্যাল কিছু চরিত্রে পেয়েছি আমরা তাকে,
0: এবং সত্যজিৎ রায় তাকে একেবারে যাকে বলে অমর করে দিয়েছে। তিনি হচ্ছেন
1: জটায়ু
0: সন্তোষদত্ত। এই ছবিতে সন্তোষদত্ত হচ্ছেন মানে পূজারিণী ডাকনাম তার পুজো, পুজো পুজো বলেই তাকে সবাই ডাকে। মুনমুন সেন তাদের দুই বোনের ভূমিকাতেই মুনমুন সেন অভিনয় করেছিলেন এবং তাদের বাবা হচ্ছেন সন্তোষদত্ত আর মা হচ্ছেন গীতা দে। ফলে আচ্ছা
1: গীতা দে বললেই যেটা আর কি যে ধরনের চরিত্রের কথা মনে হয় একদম সেই রকমই তিনি।
0: এবার সন্তোষদত্ত হচ্ছে মানে গীতা দে হচ্ছেন দ্বিতীয় স্ত্রী, প্রথম স্ত্রী মানে পূজারিণী হওয়ার সময় প্রথম স্ত্রী মারা যান, তারপরে তিনি দ্বিতীয় স্ত্রীকে বিবাহ করেন এবং ফল যা হয় পূজারিণীকে সারা জীবন একেবারে বাড়ির অত্যন্ত মানে বাড়ির কাজের লোকের থেকেও তার খারাপ অবস্থায় সে বড় হয়। এবং সন্তোষদত্ত ওখানে মানে ছবিতে তিনি একজন কোর্টের প্রখ্যাত দুধে উকিল। সরিতা সত্যি আমি ভেবে পাই না যিনি কোর্টের দুধে উকিল হন তিনি বাড়িতে কি করে এরকম একেবারে মানে ভিজে বেড়াল হয়ে থাকা একজন পুরুষ হন। তার স্ত্রীর যাবতীয় যে মানে কি বলবো মানে স্বৈরাচার তার বিরুদ্ধে তার কিছুই তিনি বলতে পারেন না মানে।
1: হ্যাঁ, আমরা অনেক পরে গিয়ে দেখি তিনি আর কি তখন মানে সেই সহ্যের সমস্ত সীমা অতিক্রম করে যাওয়ায় তিনি মানে প্রতিবাদ
0: পূজারিণী মেয়েটি যখন বাড়ি ছেড়ে চলে যায় মানে একটা ঝড় বৃষ্টির রাতে অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, তারপরে তিনি একটু বলছেন তাও সে যৎসামান্য মানে গলা বিশেষ চলছে না। তার আগেও
1: সেই একটি শাড়ি মানে মেয়ের জন্মদিনে শাড়ি কিনে এনেছেন সেই শাড়িটি তিনি
0: ছিঁড়ে দিল,
1: হ্যাঁ ছিঁড়ে নষ্ট করে দিচ্ছেন,
0: তাতেও খুব একটা কিছু বলছেন, উল্টে মেয়েকে গিয়ে বলছেন মা তুই ওই সেলাই
1: করে পরিস।
0: এটা আমার কাছে ভীষণ মানে একটু আপত্তিকর লেগেছে। তো কিন্তু যাই হোক তিনি সেই বাবার, তবে হ্যাঁ অসহায় বাবার যে ভূমিকাটা সেটা তিনি অভিনয়ের জায়গায় তো কোনো খামতি নেই, যে বাবা কিছু করতে পারেন না মেয়ের এই দুর্দশা তিনি চোখ মানে চোখের সামনে দেখেন, প্রতিনিয়ত সেটা হজম করেন কিন্তু কিছু করার থাকে না কারণ স্ত্রীকে তিনি অত্যন্ত ভয় পান। এবং একটা দৃশ্য আছে যে স্বাভাবিক এরকম স্ত্রী হলে তার থেকে তো একটু মানে দূরে থাকবেন মানে মানে থাকবেন কিনা জানি না মানে যাই হোক খুব খুব নিবিড় হওয়াটা একটু চাপের আর কি। তো গীতা দে বেশ একটা তোমার বেবি পিঙ্ক কালারের সিল্কের একটা নাইটি পরে তিনি শুয়েছেন মশারির মধ্যে আর সন্তোষদত্ত বাইরে বসে যোগাসন করছেন মানে শোয়ার আগে কিছু আসন করছেন।
1: না তুমি উল্টোটা বললে, সন্তোষদত্ত
0: মশারির মধ্যে
1: মশারির মধ্যে যোগাসন করছেন
0: উনি বাইরে
1: আর উনি বাইরে
0: বসে আছেন। সেখানে বেশ হঠাৎ করে মানে এদিকে দুই মেয়ের মানে মেয়েদের বিয়ের কথা চলছে তখন, কিন্তু বললেন আমি বুঝতে পেরেছি এই শোয়ার সময় আমাকে এড়াবার জন্যই যত তোমার আসনের ঘটা, মানে এই ডায়লগটা তো সারা জীবন মানে প্রচন্ড কষ্ট দুঃখ যন্ত্রণার মুহূর্তেও যদি এই দৃশ্যটা মনে পড়ে কেউ না হেসে পারবে না। আর গীতাদের কথা যখন এসেই গেল আর একটা সংলাপ না বলে পারছি না, সবাই খেতে বসেছে তো পূজারিণী সার্ভ করবে, অন্য কাজের লোকেরা আছে তারা দিচ্ছে টিচে কিন্তু পুজো কেন আসছে না এতে মধ্যে কি গীতাদে বলেন কি জানি বাবা কোন সকাল থেকে তো চিকেনে ঢুকে আছে তাতেও হয় না তাতেও হয় না।
1: হ্যাঁ ভুল ইংরেজি বলার একটা ব্যাপার ছিল,
0: একটুখানি তাকালেন খেতে খেতে কি বললে হ্যাঁ বলছি তো তাই চিকেনে ঢুকে আছে কোন সকাল থেকে। তখন ওর মেয়ে যে ছোট মেয়ে যে আর কি দিদিকে সত্যি ভালোবাসে সে তখন বলল বাবা মা বোধহয় কিচেন মেন করতে চাইছে।
1: হ্যাঁ এবং পরবর্তী সময় আমরা দেখেছি মানে ফ্লাওয়ার কে ফ্লাওয়ারিং বলা এবং সেটা শুদ্রে দেওয়া সন্তোষদত্তর খুব বিরক্ত হয়ে। যাই হোক, তো আমরা পূজারিণী ছবিতে মুনমুন সেনকে পেয়েছিলাম মুখ্য
0: খুব মানে সুন্দর লেগেছিল
1: তাকে। হ্যাঁ ভারী সুন্দর দ্বৈত চরিত্রে মানে একটি ছোট বোন যে সে একেবারে অন্যরকম ভীষণ আধুনিকা আর বড় বোন যে পুজো যে ভূমিকায় অভিনয় করছিলেন সেই বড় বোনটি অত্যন্ত নম্র ভদ্র লাজুক স্বভাবের
0: ছোট মেয়েটির নামও চঞ্চলা।
1: হ্যাঁ, সে তার নামের মতোই আর কি স্বভাব। আর এই মেয়েটিও যেমন পূজো তার নাম, সেই নামের মতোই বলবো স্বভাব,
0: স্নিগ্ধতা রয়েছে তার মধ্যে, একটা ভীষণ শালীন শালীন আর কি সেই মেয়েটি।
1: একদম, তো শুনি আমরা সেই ছবি থেকে তার মানে ওই তার মুনমুন সেনের লিপে একটি গান অরুন্ধতী হোমচৌধুরীর কণ্ঠে।

0: আমরা গান শুনছিলাম, এই গানের গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল দেখো কি সুন্দর গানটা, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুর শুনছিলাম। এইটা বলতে বলতে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের ইয়ের কথা, উৎপল দত্তের কথা।
1: হ্যাঁ, এই ছবিতে মানে বললাম না, ছবিতে সন্তোষ দত্ত হচ্ছেন একজন মানে প্রখ্যাত উকিল, যিনি একজন ক্রিমিনালকে প্রায়শই তিনি বাঁচান একটাই কারণে, কারণ আপাত দৃষ্টিতে ক্রিমিনাল হলেও বেসিক্যালি লোকটি হচ্ছে রবিনহুড নেচারের লোক, সে কারণে তিনি তার হয়ে মামলা লড়েন এবং তাকে অনেকবারই বাঁচিয়েছেন। তো এই ক্রিমিনালের ভূমিকায় অভিনয় করেছিলেন উৎপল দত্ত, যার কাছে একটা সময় এই সন্তোষ দত্ত যে মেয়ে পূজারিণী, সে যখন বাড়ি থেকে তার মা বের করে দিল
0: আশ্রয়
1: মেয়ে গিয়ে, হ্যাঁ ওই কি সাহেব, কাজী সাহেবের কাছে সে রইল। তো এই লোকটি,
0: এই ভূমিকা তো একটা অদ্ভুত কমিক টাচ ছিল কিন্তু তার সঙ্গে,
1: কিন্তু এই মানুষটি ক্রিমিনাল, এদিকে ক্রিমিনাল মানে সে সাংঘাতিক ক্রিমিনাল, যাকে বলে আন্ডারওয়ার্ল্ডে বাঘে গরুতে এক ঘাটে জল খায় এরকম ব্যাপার, কিন্তু সে নিজে অত্যন্ত দিনহীন একটা ঘরে থাকে, অনাড়ম্বর একটা ঘর, তার নিজের কাছে কিছুই থাকে না। মেয়েটার যখন মানে ওর যখন মানে বাচ্চা হওয়ার সময় সে তার সাগরেদদের কাছে গিয়ে একটু একটু করে টাকা চাইছে যে মেয়ের হসপিটালের খরচ দেবে,
0: কারণ তিনি তো নিজের জন্য কিছুই রাখেন না, সবটাই বিলিয়ে দেন অপরকে।
1: এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এর মধ্যে না, এই মানুষের মধ্যে কোথাও একটা মানে এর অবসর বিলাসিতা একটাই, যখন তার কাজ থাকে না কিছু হয় না, সেটা হারমোনিয়াম বাজায়
0: তবলা বাজায়,
1: এইটুকুই তার বিলাসিতা
0: একদম। আবার এই উৎপল দত্তকে দেখো, আমরা যখন সাহেব ছবিতে পেলাম সেখানে একদম অন্যরকম ভূমিকায়,
1: ঠিক বাবা মানে যে বাবা, একই সঙ্গে ওই যে বলছিলাম একটু আগে যে পরিবারটাকে ধরে রাখার মতন যে জায়গাটা সেটা যেমন, আবার সেই বাবা কোথাও তিনি মানে কি বলবো ভীষণ অসহায়, তাই না?
0: একদম, মেয়ের বিয়ে হচ্ছে না, সেখানে বাকিরা বাড়ির বাকি যে ভাইরা তারা কিছু করে উঠতে পারছে না, তিনিও বাবা কন্যাদায়গ্রস্ত পিতা, কিন্তু তিনিও তার এতটা বয়স হয়ে গেছে, তার পক্ষেও কিছু করা সম্ভব না, তিনি সবটা অসহায়ভাবে দেখছেন শুধু। সেখানে বাড়ির যে ছোট ছেলেটি, যাকে প্রায় আর কি
1: সবাই খরচের খাতায় ফেলে দিয়েছিল,
0: সে কিন্তু তার স্বপ্নটা বেঁচে
1: তার
0: জীবনটাকে বাজি রেখে বোনের বিয়ের টাকা জোগাড় করে,
1: এবং বাবাই প্রথম, কিন্তু যখন ও ফিরছে না, বাবাই প্রথম মানে
0: ব্যাপারটা আর কি
1: করলেন যে সাহেব,
0: হ্যাঁ
1: হ্যাঁ, এবং তার
0: সে যে মানে কিডনি দান করতে গেছে সেটা তিনিই বের করলেন প্রায়, এবং তারপরে যে ছেলের কাছে গিয়ে তার দাঁড়ানোটা, সেই বাবা কিন্তু এক অন্য বাবা আবার,
1: একদমই তাই,
0: অসাধারণ। আমরা একটা গান শুনি, মানে সেই গান যেখানে ছেলেটির স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাচ্ছে, একজন উঠতি ফুটবলার, সে যাচ্ছে তার স্বপ্নকে ফেলে রেখে, আর যেতে যেতে দেখছে মাঠের পাশে বাকিরা ফুটবল খেলছে।

আমরা শুনছিলাম সাহেব ছবির গান, এই গানেরও কিন্তু সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আর উৎপল দত্তের কথা যখন হলো তখন আরেকটি ছবির কথা আমার মনে পড়ছে, তরুণ মজুমদার পরিচালিত ছবি পথ ভোলা। সেই ছবিতেও আমরা পেয়েছিলাম বৃদ্ধ একটি ভূমিকায় তাকে। তিনি একসময় স্বাধীনতা সংগ্রামী ছিলেন, স্বাধীনতার জন্য আন্দোলন করেছেন, জেল খেটেছেন। পরবর্তী সময়ে তিনি একটি দূরবর্তী গ্রামে, প্রায় সাঁওতাল অধ্যুষিত একটি গ্রামে, সেখানে মাস্টারমশাই হয়ে রয়েছেন এবং সেখানে গ্রামের সকলে তাকে মানে। সে একটিমাত্র শুধু সংকেত দিলে তার জন্য সারা গ্রাম একেবারে ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, এবং সেখানে কতগুলি ছেলে, তরুণ কতগুলি ছেলে, তারা দিকভ্রষ্ট হয়ে সেখানে গিয়ে পৌঁছয় এবং তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্বটি হাতে নিয়েছিলেন সেই মাস্টারমশাই। সেই ভূমিকায় একেবারেই মানে অন্যরকম একটি চরিত্রে উৎপল দত্তকে আমরা এখানে পেয়েছিলাম। সেই পথ ভোলা ছবি থেকে শুনি একটি গান।

আমরা পথভোলা ছবি থেকে শুনছিলাম গান অরুন্ধতী হোমচৌধুরীর কণ্ঠে, এবং সঙ্গে উৎপল দত্তও কিন্তু ছিলেন এই গানে, শুনতে পেলেন সকলে তার কণ্ঠ, সকণ্ঠে তিনি এই গানটি গিয়েছিলেন ছবিতে। আরও বেশ কিছু ছবির কথা মনে পড়ছে, যেমন অভিমান ছবিটির কথা মনে পড়ছে, যেখানে রঞ্জিত মল্লিক এবং মহুয়া রায়চৌধুরী নায়ক নায়িকা ছিলেন। সেখানে রঞ্জিত মল্লিকের বাবা মার চরিত্রে আমরা পেয়েছিলাম সত্য বন্দ্যোপাধ্যায় এবং সন্ধ্যা রানীকে, কিন্তু সময়টা প্রায় একেবারে শেষ, অভিমান ছবির গান আমরা শুনতে পাচ্ছি না এই মুহূর্তে। আরও একটি ছবির কথা না বললেই নয়, আশির দশকের একটি ছবি যেখানে আমরা বসন্ত চৌধুরীকে পেয়েছি একজন বয়স্ক মানুষের চরিত্রে, এবং সঙ্গে পেয়েছি মনোজ মিত্রকেও। আমরা শুরু করেছিলাম মনোজ মিত্রকে দিয়ে একেবারে বাঞ্ছারামের বাগান ছবির কথা বলে, আমি বলছি বৈদুর্য রহস্যর কথা। নিশ্চয়ই মনে আছে অনেকেরই ছবিটির কথা, একটি দ্বীপের মধ্যে একটি কৃষ্ণের মন্দির, এবং সেই মন্দিরে মহারাজ হচ্ছেন বসন্ত চৌধুরী, তিনি মন্দিরের মহন্ত আর কি, এবং তারই যমজ ভাই আমরা পরবর্তী ক্ষেত্রে দেখি, যিনি কিন্তু একজন অপরাধী চোরা কারবারি, তিনি ওই মন্দিরের যে ঠাকুরের যে মানে বিগ্রহের মধ্যে যে সমস্ত চুনি পান্না এই সমস্ত রত্ন রয়েছে, সেই রত্নগুলোকে সরিয়ে নিয়ে সেখানে ঝুটো রত্ন বসিয়ে এই কাজটি করেন, এবং সেই কারণে আসল মহন্ত যিনি তাকে হত্যা করেন। এবং এই এই যে মন্দিরের ইন্স্যুরেন্স করা ছিল, সেই ইন্স্যুরেন্স কর্মান মানে কোম্পানির আর কি তদন্তের ভার দেন মনোজ মিত্র গোয়েন্দা সংস্থার কাছে, এবং সেই মনোজ মিত্র সেখানে সেই সংস্থার হয়ে ইয়ে করতে আসেন, তদন্ত করতে আসেন। এখানে আমরা

মুনমুন সেনকেও পেয়েছি, মুনমুন সেন, তাপস পাল এবং আলপনা গোস্বামী এদেরকেও পেয়েছি। অসম্ভব সুন্দর একটা টানটান গল্প রহস্যের মোড়কে। তো সেখানেও আমরা বসন্ত চৌধুরীকে বৃদ্ধের ভূমিকায় পেয়েছি। পরবর্তী সময়ে আমরা আবার 90-এর দশকে হীরের আংটিতে পেয়েছি। যদিও আজকে 90-এর দশকের কথা বলবো না, তো আমরা বৈদুর্য রহস্যের কথা বলছি, বলতে বলতে তার এই ছবির একটি গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবো। আজকে সুরেলা সফর এই পর্যন্তই। সঙ্গে ছিলাম দোলনা সরিতা, আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। ভালো থাকবেন প্রত্যেকে। আর যেতে যেতে রেখে গেলাম বৈদুর্য রহস্য ছবি থেকে শ্রীতমা গোপ এবং লিলি সেনের কণ্ঠে এই গানটি।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা। আপনি কি চীনের হাংজাও শহর চেনেন, যেখানে 2022 সালের এশিয়ান গেমসে ভারত 107টি পদক জিতে ইতিহাস গড়েছিল? এই সাফল্যের পেছনে ছিল 1045টি খেলো ইন্ডিয়ান কেন্দ্র এবং প্রশিক্ষক, পুষ্টিবিদ ও ফিজিওদের সম্মিলিত প্রয়াস। এরপর প্যারাঅলিম্পিকে 29টি পদক জেতার রেকর্ড হয়। হকি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, মহিলা ক্রিকেট, বক্সিং ও দাবা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় তিরঙ্গা গৌরবের সঙ্গে উঠছে।
1: ১২
0: বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণের।

বিশ্বাসকেমি টেলিলয় ন্যায় বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।

0: Five tourists drowned this morning at Ganpatipule Beach in Ratnagiri district of Maharashtra. The victims were part of a 19-member excursion group from Chhatrapati Sambhaji Nagar. According to reports, some members of the group entered the sea for a swim but were swept away. After misjudging the depth of the water and strength of the waves, a search operation is underway. An Israeli airstrike struck the Jabal al-Rafi area near the southern Lebanese town of Sajd shortly after a Lebanon-Israel ceasefire took effect. The airstrike came hours after Hezbollah lawmaker Ibrahim al-Musavi said the group would continue to abide by the ceasefire as long as Israel honored its terms. In cricket, Afghanistan were 213 for 9 in 43.2 overs against India in the third and final ODI in Chennai. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যজুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। 1947 সালে 20 জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টদের প্রয়াসে আইনসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়, যার ফলে স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্ম হয়। এর আগে এপ্রিল মাসে তারকেশ্বর সম্মেলনে আলাদা রাজ্য গঠনের সিদ্ধান্ত হয়েছিল। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে হুগলির তারকেশ্বরে। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে ফিরেছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরে এসেছে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের মানুষকে তিনি ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট মানুষেরা দেখেছিলেন, সেগুলিকে এবার বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে।
2: বাঙালকে মেরে ভাই আর বহনো, বাবা তারকনাথ আর বাঙাল কি পুণ্যভূমি, পশ্চিম বঙ্গ দিবস কি ঐতিহাসিক তারিখ আর ইতনি বড়ি সংখ্যা মে আপ সবই কি উপস্থিতি। আজ চুনাও আর শপথ গ্রহণ কে বাদ মুঝে পহলি বার আপকে বীচ আনে কা সৌভাগ্য মিলা হয়।
1: প্রধানমন্ত্রী এদিন ওড়িশা থেকে সরাসরি রাজ্যে আসেন। সেনাবাহিনীর চপারে তারকেশ্বরে অবতরণের পর তাঁকে স্বাগত জানান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপির অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। এদিকে রাজ্য বিধানসভাতেও আজ যথাযথ মর্যাদায় পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রথীন্দ্র বোস। তিনি বলেন, এই বিধানসভাতেই পশ্চিমবঙ্গ গড়ে তোলার প্রস্তাবনা গৃহীত হয়েছিল। পশ্চিমবঙ্গ গড়ে তোলার এই ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য অধ্যক্ষ সবার কাছে আবেদন জানান।
3: সবাই সমবেত হয়েছি এক ঐতিহাসিক ক্ষণে। অর্থাৎ আমরা বহুদিন থেকে ভেবে এসেছি যে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করব, এবং আজকে আমরা ঐতিহাসিক দিবস পালন করতে এসেছি এমন একটা জায়গায় যে জায়গাটা আমাদের ইতিহাস তৈরি করেছে। আজকে আমাদের এই বিধানসভা প্রাঙ্গণ, যেটা একটা ঐতিহাসিক স্থান, এইখানেই সেই রেজুলেশন নেওয়া হয়েছিল। এটাও একটা আমাদের মনে নাড়া দেয় যে এইখানে আমরা আজকে চৌঠা মেয়ের পরে যে পরিবর্তন এসছে করতে পেরেছি শুধুমাত্র সমগ্র পশ্চিমবঙ্গবাসীর জন্য।
1: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, স্বাধীনতার 8 দশক পরে রাজ্যে সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন করা অত্যন্ত গৌরবের। শিল্পমন্ত্রী তাপস রায় পশ্চিমবঙ্গ দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিদ্যালয়ের পাঠ্যক্রমে তা অন্তর্ভুক্ত করার আবেদন জানান। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের মধ্যে রয়েছে। অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করছেন। সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের 45,35,000 বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাবেন। শ্রী মোদী এই উপলক্ষে পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগেরও সূচনা করেন। এর মধ্যে আছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা প্রকল্প। এই প্রকল্পে 2026-27 আর্থিক বর্ষে 1,10,00,000 বেশি কৃষককে বীমার আওতায় আনা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি এই উপলক্ষে রাজ্যবাসীকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই দিনটি রাজ্যের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে আছে। উল্লেখ্য, ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত রাজ্য সরকার 20 জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। কৃষকদের সহজে বিভিন্ন পরিষেবা দিতে ডিজিটাল কৃষি মিশনের আওতায় এগ্রিস্ট্যাকের সূচনা করেন প্রধানমন্ত্রী। প্রাকৃতিক চাষের জন্য জাতীয় মিশনেরও তিনি উদ্বোধন করেন। এই মিশনের আওতায় 17,300 হেক্টর জমিতে 346টি প্রাকৃতিক চাষের ক্লাস্টার খোলা হবে। উপকৃত হবেন 43,000 কৃষক। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার উদ্বোধন করেন তিনি। পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ার ও ঝাড়গ্রাম এই প্রকল্পের আওতায় আসবে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওড়িশার রায়রংপুরে রাজ্য সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠান থেকে তাঁরা 47,600 কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী ও শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা অভিনন্দন জানান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ওড়িশার এক কন্যা দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে উন্নীত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে নেতৃত্ব দিচ্ছেন। রাজ্য বিধানসভায় নতুন চেয়ারম্যানের জন্য অধ্যক্ষ রথীন্দ্র বসু প্যানেল তৈরি করেছেন। 5 সদস্যের এই প্যানেলে বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়, পার্থসারথী চট্টোপাধ্যায়, গোপালচন্দ্র সাহা, সুদীপ কুমার মুখোপাধ্যায় ছাড়াও সমীর কুমার জানা রয়েছেন। উল্লেখ্য, বিধানসভার অধিবেশন চলাকালীন অধ্যক্ষ বা উপাধ্যক্ষ অনুপস্থিত থাকলে অধিবেশন পরিচালনার দায়িত্ব পালন করেন এই প্যানেল সদস্যরা। মুর্শিদাবাদ অঞ্চলে রেল যোগাযোগ ব্যবস্থা ও যাত্রী সুবিধা আরও উন্নত করার লক্ষ্যে শিয়ালদহ ডিভিশন কাশিমবাজার স্টেশন পর্যন্ত চলাচল করা 3টি মেমো পরিষেবা সম্প্রসারণ করেছে। ট্রেনগুলিকে বহরমপুর কোর্ট স্টেশন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আজ বহরমপুর কোর্ট স্টেশন থেকে এই সম্প্রসারিত পরিষেবাগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বহরমপুরের বিধায়ক সুব্রত মিত্র। উপস্থিত ছিলেন শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা। বালিগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেস বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে আজ সইজালকাণ্ডে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। তার বাসভবনে প্রায় আধ ঘণ্টা ভিডিওগ্রাফি করে তাকে জেরা করা হয়। ইতিমধ্যেই এই সইজাল মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ও কলকাতা বন্দর কেন্দ্রের বিধায়ক ফিরাদ হাকিমকে সিআইডি জিজ্ঞাসাবাদ করে। এদিকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, তিনি জেরায় সবরকম সহযোগিতা করছেন। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সন্ধ্যে 6টা বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপশাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ এখন বিকাশের পথে এগিয়ে চলেছে। আজ হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস পালনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্টরা দেখেছিলেন, সেগুলিকে বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। প্রধানমন্ত্রী এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তি প্রদান করেছেন। বহু কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি বলেছেন, বিকশিত ভারতের রূপান্তরে পশ্চিমবঙ্গের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আগামীকাল কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে। এই প্রথম কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠান হচ্ছে, প্রধানমন্ত্রী এতে যোগ দেবেন। সক্রিয় মৌসুমী বায়ু এবং অত্যধিক জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করায় উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আসছি বিস্তারিত খবরে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। 1947 সালের 20 জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টদের প্রয়াসে আইনসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়, সৃষ্টি হয় পশ্চিমবঙ্গ রাজ্যের। এর আগে এপ্রিল মাসে তারকেশ্বর মহাসম্মেলনে বঙ্গদেশের পশ্চিমাংশে হিন্দু বাঙালির জন্য চিহ্নিত করার দাবি জানানো হয়। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে হুগলির তারকেশ্বরে। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে ফিরেছে, পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরে এসেছে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের মানুষকে তিনি ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট মানুষেরা দেখেছিলেন, সেগুলিকে এবার বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে।
1: साथियों, आजादी के बाद बंगाल के उज्जवल भविष्य के लिए जो सपना देखा गया था, बंगाल की महान आत्माओं ने जो परिकल्पना की थी, आज एक तरह से पहली बार हम पश्चिम बंग दिवस पर उन सपनों को सच्चाई में बदलते देख रहे हैं। यह ऐतिहासिक तारीख पश्चिम बंगाल के विकास की प्रेरणा बने, हम एक नया और गौरवशाली इतिहास रचे। आज बीजेपी एनडीए सरकार में इसके लिए विकास के महाअभियान की शुरुआत हो रही है।
0: প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বাংলাকে যখন পাকিস্তানের অংশ করার চেষ্টা হচ্ছিল, তখন কংগ্রেস সেই ষড়যন্ত্রকারীদের সামনে আত্মসমর্পণ করেছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চেষ্টায় হিন্দুরা তাঁদের নিজস্ব জমি পেয়েছেন। স্পষ্ট বলেছিলেন যে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অংশ করা যাবে না।
1: विभाजन के समय जो कांग्रेस बंगाल को लावारिस छोड़ना चाहती थी, विभाजन के बाद उसने बचे हुए पश्चिम बंगाल में भी तुष्टीकरण के खेल खेलने शुरू कर पश्चिम बंगाल के इस इतिहास को दबाया गया। श्यामा प्रसाद मुखर्जी जनसंघ के संस्थापक बने, इसलिए उनके योगदान को नकारा गया। जिस भावना को लेकर उन्होंने बंगाल के लिए लड़ाई लड़ी थी, उस विचार को भी खत्म करने की कोशिशें होती रही।
0: তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে মিশন পূর্বোদয় নীতি নিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। মানুষের অধিকার সুরক্ষিত করা এবং রাজ্যের সার্বিক উন্নয়নে এখন কেন্দ্রীয় সরকারের মূল ফোকাস বলে তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের ভারত অন্তর্ভুক্তির জন্য শ্যামাপ্রসাদের নেতৃত্বে 1947-এর 4-7 এপ্রিল তারকেশ্বরে হিন্দু মহাসম্মেলন হয়েছিল। আইনসভায় পশ্চিমবঙ্গের ভারতভুক্তির প্রস্তাব পাশ হয়। আগের কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসের সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ভুলিয়ে দিতে পশ্চিমবঙ্গ দিবস পালন করেনি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
2: 1947 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে হিন্দু মহাসম্মেলন হয়েছিল 4 এপ্রিল থেকে 7 এপ্রিল। সেই দিন এখানে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গকে ভারত ভুক্তি করতে চাই। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি।
0: তিনি জানান, রাজ্য সরকার হুগলির জিরাটে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়ি অধিগ্রহণ করে সংরক্ষণ করবে। কলকাতায় শ্যামাপ্রসাদের 125 ফুট উঁচু মূর্তি প্রতিষ্ঠা করা হবে। 6ই জুলাই তাঁর 125তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে রাজ্য সরকার। এদিকে রাজ্য বিধানসভাতেও আজ যথাযথ মর্যাদায় পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রথীন্দ্র বোস। তিনি বলেন, এই বিধানসভাতেই পশ্চিমবঙ্গ গড়ে তোলার প্রস্তাবনা গৃহীত হয়েছিল। পশ্চিমবঙ্গ গড়ে তোলার এই ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য অধ্যক্ষ সবার কাছে আবেদন জানান। বিশিষ্ট শিক্ষাবিদ মোহিত রায় বিধানসভায় পশ্চিমবঙ্গ দিবসের প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন। আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শ্রী রায় জানালেন,
3: পশ্চিমবঙ্গ দিবসের এই চিন্তা এবং এই সংক্রান্ত অনুষ্ঠান, এটা কিন্তু প্রায় আজ থেকে 10-12 বছর আগেই শুরু

0: হয়েছে, এটি তারই একটা ধারাবাহিকতা। 1947 সালের 20 জুন আমাদের ভারতবর্ষের যখন পার্টিশন, তখন এখানে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ হিন্দু জন যেখানে জনসংখ্যা বেশি সেই জেলাগুলোকে নিয়ে হলো পশ্চিমবঙ্গ, আর অন্যটা হলো পূর্ববঙ্গ। এবার এই পশ্চিমবঙ্গের যারা নির্বাচিত বিধায়ক ছিলেন তারা মিলিত হলেন এবং তারা সেখানে ভোটাভুটি দিয়ে ঠিক করলেন, আলাদা করে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গের বিধায়করা মিলিত হলেন এবং পশ্চিমবঙ্গের 58 জন বিধায়ক পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য ভোট দিলেন।
1: কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসি এবং সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ প্রান্তের যৌথ উদ্যোগে আজ বিধাননগরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী, ইজেডসিসির অধিকর্তা আশিস গিরি, সংস্কার ভারতী দক্ষিণবঙ্গের সভাপতি ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ প্রমুখ। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী এদিন বহু কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রী মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করেন। সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের 45,35,000 বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাচ্ছেন। শ্রী মোদী এই উপলক্ষে পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগেরও সূচনা করেছেন। রেড রোডে আগামীকাল সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন শ্রী মোদী। একটি প্রতিবেদন।
2: সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এই বার্তাকে সামনে রেখে বিশ্বজুড়ে আগামীকাল উদযাপিত হতে চলেছে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। এবারে জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার ঐতিহাসিক রেড রোডে। সেখানে প্রায় 35,000 বেশি মানুষের সঙ্গে যোগাভ্যাসে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুধু কলকাতাই নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও সরকারি ও বেসরকারি নানান উদ্যোগে আয়োজন করা হচ্ছে যোগাভ্যাস ও সচেতনতামূলক কর্মসূচির। প্রস্তুতি এখন প্রায় সম্পূর্ণ। 2014 সালে স্বীকৃতি পাওয়ার পর 2015 থেকে প্রতি বছর 21 জুন দিনটিতে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়ে আসছে। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি বলেছেন, বর্তমানে দেশ বিকশিত ভারত হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। ভারতের এই রূপান্তরে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলার মানুষের দক্ষতা, জ্ঞান, অভিজ্ঞতা, সৃজনশীলতা, নতুন কিছু করার উদ্যম এই পথে সহায়ক হয়ে উঠবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা নিট ইউজি পরীক্ষা ফের আগামীকাল নেওয়া হবে। এই উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ও হাওড়া ডিভিশন বিশেষ এমু ও মেমু ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশিষ্ট সাংবাদিক দীপঙ্কর মুখোপাধ্যায়ের জীবন অবসান হয়েছে। বয়স হয়েছিল 77 বছর। দীর্ঘ রোগভোগের কারণে গতরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের বরিষ্ঠ আধিকারিক হিসেবে তিনি আকাশবাণী, দূরদর্শন এবং পিআইবিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি আকাশবাণীর দক্ষিণ এশিয়া সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। আগামীকাল আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে সক্রিয় মৌসুমি বায়ু এবং বঙ্গোপসাগর থেকে অত্যধিক জলীয় বাষ্প প্রবেশ করায় দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপশাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ এখন বিকাশের পথে এগিয়ে চলেছে। আজ হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস পালনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্টরা দেখেছিলেন সেগুলিকে বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। খবর শেষ হল। এর পরের খবর রাত 10টায়।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
4: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত ব্রহ্ম।

0: ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
2: আপনার কথা নিয়ে বিশ্বজিতা সুস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই আপনার কথায় বিশ্বজিতা সুস্মিতা এখানে বসে বসে সত্যি আপনার কথা শুনবে মন দিয়ে, এবং সেই কথা পৌঁছে দেবে অন্যান্য যারা লিসনার রয়েছেন তাদের কাছে। তবে আপনার কথায় কোনো একটা বিষয় নিয়ে তো কথা বলতে হবে, যে বিষয়টা নিয়ে আপনারা বলবেন। আর যে বিষয়টা বলবো সে বিষয়টা নিয়ে আমরা সবসময় এড়িয়ে চলি। আপনি বলতে পারেন এটা অপ্রিয় কথা, কিন্তু কখনো কখনো অপ্রিয় কথা হলেও সেটা তো বলতে হয়। আজকে আমরা বিষয় রেখেছি একেবারে নিজেকে নতুন করে দেখা, অর্থাৎ বিষয়টা একটু অন্য ধরনের।
3: নিজেকেও সমালোচনা করতে হয়, এটাই বিষয়, নিজেকেও সমালোচনা করতে হয়। এই বিষয় নিয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন কোথায়, 2248-8085-এ, যেমন নিয়মিত ফোন করেন তেমনই করবেন, সেই সঙ্গে 9903055992 এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের মেসেজ করতে পারেন। আর আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতাতে আপনার কথার পোস্টারের নিচের কমেন্ট সেকশনে গিয়েও আপনারা আপনাদের বক্তব্য রাখতে পারেন, যেমন অলরেডি বেশ কিছু বন্ধু সেখানে লিখে ফেলেছে।
2: তবে তার আগে মানে ইতিমধ্যে লিসনারও চলে এসেছেন আমাদের কাছে, আমরা সরাসরি লিসনারের কাছে যাব। হ্যালো,
3: ফিডব্যাক আসছে?
2: না, আমি প্রত্যেককে বলবো যারা আমাদের অনুষ্ঠানে নিয়মিত আসেন বা আজ এলেন অনেকদিন পর, প্রথমে আপনার রেডিও সেটের ভলিউমটা একেবারে শূন্য করে দেবেন, কারণ আপনি ফোনেই শুনতে পারবেন আমাদের কথা। আপনার রেডিও সেট যদি অন থাকে তাহলে কিন্তু ফিডব্যাক আসবে। এই মুহূর্তে কে আছেন? হ্যালো,
3: নমস্কার, বলুন কে বলছেন?
2: বলুন।
4: আমি তো ফোন করতাম,
2: বলুন।
4: হ্যাঁ, কিন্তু আজকে হঠাৎই মনে হলো একটু ফোন করি। আজকে পশ্চিমবঙ্গ দিবস এবং যোগ দিবস।
3: আপনি আমাদের বিষয়টা শুনেছেন?
4: হ্যাঁ, বিষয়টা শুনেছি।
3: আচ্ছা আচ্ছা, বলুন।
4: গুলিয়ে গেল কথা বলতে গিয়ে।
3: আমাদের বিষয়টা হচ্ছে নিজেকেও সমালোচনা করতে হয়।
4: হ্যাঁ, নিজেকেও মাঝে মাঝে সমালোচনা করতে হয়, কারণ পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করে চলতে হয়। তাই জন্য নিজেকে অবশ্যই সমালোচনা করতে হয় যে আমি কাজটা ভুল করলাম না সঠিক করলাম, এইটাই হচ্ছে আসল কথা। আমি বলছিলাম মুরুল দক্ষিণ চৌষমা থেকে, সুকুমার সাতটা।
3: অনেক ধন্যবাদ বন্ধু, আপনারা বিষয়টা একটু খেয়াল করে আসুন, নিজেকেও সমালোচনা করতে হয়, এই হচ্ছে আজকের বিষয়। আর শুনবো আপনাদের কথা, কিন্তু যুক্তিযুক্তভাবে আপনার কথা আপনাকেই প্রতিষ্ঠা করতে হবে। আমরা চলে যাই একটু আমাদের মেসেজগুলোতে। আমাদের
2: মেসেজে যাব না, তার আগে আরো একবার কথা বলে নেব। লিসনার্স রয়েছেন,
3: দেখেনি কে আছেন। নমস্কার,
2: হ্যালো।
5: হ্যালো,
2: হ্যাঁ বলুন।

0: হ্যাঁ দাদাভাই, আজকে আমাদের অ্যাপটা খুলছে না দাদাভাই, কি বিষয় আমি বুঝতে পারছি না তো দাদাভাই।
1: আচ্ছা, তাহলে আপনি যদি না বুঝতে পারেন তাহলে তার ফোনে এসে কথা বলে লাভ নেই। যারা বুঝতে পাচ্ছেন, যাদের সম্ভব হচ্ছে তারা আসবেন, কারণ আলোচনাটা তো দুমুখ হওয়া দরকার, কারণ আমরা যে বিষয় রেখেছি নিজেকেও সমালোচনা করতে। ইতিমধ্যে অনেকে আমাদেরকে লিখেছেন,
2: আমাদের ফেসবুক পেজে যারা লিখেছেন তাদের মধ্যে প্রথম যার কথা পড়ব, তিনি শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে লিখছেন, নিজেকেও সমালোচনা করতে হয়, কথাটা শুনে খুব ভালো লাগলো। আমরা রোজ আয়নার সামনে দাঁড়াই কিন্তু নিজের মনটাকে আয়নায় দেখি না, অন্যের 10টা ভুল চোখে পড়ে, নিজের একটা ভুল চোখে পড়ে না। নিজেকে সমালোচনা করা মানে কিন্তু নিজেকে ছোট করা না, মানে হলো নিজেকে রোজ একটু একটু করে ভালো করা। আজ যে ভুলটা করলাম কাল যেন সেটা না করি, এই চেষ্টাটাই তো আসল। অপরের ত্রুটি খোঁজার আগে আমরা প্রতিদিন নিজেকে একটু করে শুধরে নিতে পারি, তবে আমাদের চারপাশের পৃথিবীটা অনেক বেশি সুন্দর ও মায়াময় হয়ে উঠবে। একজন নিয়মিত শ্রোতা হিসেবে বলতে চাই, নিজেকে চেনার এই নীরব যুদ্ধে মানুষের আসল সার্থকতা লুকিয়ে থাকে। ধন্যবাদ আপনাদের এত সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলার জন্য, আপনাকেও অনেক ধন্যবাদ।
1: ইতিমধ্যে আমাদেরকে অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন 9903052 এই নাম্বারে। তাদের ভিতর থেকে যাদের হোয়াটসঅ্যাপ আমাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে সেগুলো আপনার কাছে পৌঁছে দিচ্ছি আমরা। আমাদের অনেকেরই একটি মুদ্রা দোষ আছে, আর তা হলো কথায় কথায় পরের সমালোচনায় মুখর হওয়া, ছিদ্রান্বেষী হয়ে অন্যের দোষ ত্রুটি দেখায়। স্বাধীনতা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার মজাটাই আলাদা, অথচ পরের দিকে একটি আঙুল তুললে হাতের বাকি আঙুলগুলো নিজের দিকে বেঁকে যায়। তাই আর নয়, পরের সমালোচনা করার আগে আত্মসমালোচনা করতে যেন ভুল না করি। সুভাষ চক্রবর্তী উত্তর বাউরি থেকে লিখছেন।
2: দেখি সঙ্গে রয়েছেন কে, নমস্কার, কে বলছেন? ছিলেন বন্ধু, চট করে চলে গেলেন 2248-0085-এ। আসুন, আমরা যেহেতু হোয়াটসঅ্যাপগুলো পড়ছি, আমরা অন্যান্য মেসেজ পড়ছি, একটু হয়তো অপেক্ষা করতে হতেই পারে। রয়েছেন বন্ধু,
1: হ্যালো,
2: নমস্কার।
3: নমস্কার,
1: বলুন।
3: পরের ভুল ধরার আগে নিজের ভুলটা আগে ধরা দরকার, এটুকু বললাম, নরসে নেবেন, ভালো থাকবেন।
2: একদম, মানে মোটামুটি আমরা যেটা বলেছি সেটাকে একটু নিজের মতো করে এক লাইনে আশা করব যে আপনারা একটু ব্যাখ্যা করবেন বিষয়টা। সঙ্গে রয়েছেন লিসেনার, কে বলছেন?
4: হ্যালো,
1: নমস্কার।
4: হ্যাঁ নমস্কার দাদা, আমি পায়েল বলছি বেলঘরিয়া থেকে।
1: বলুন।
4: হ্যাঁ দাদা, দেখুন আমার মনে হয় যে আমরা ম্যাক্সিমাম টাইম অন্যের সমালোচনাতেই বেশি ব্যস্ত থাকি, কিন্তু সত্যি সত্যি আমাদের মাঝে মাঝে নিজেদের সমালোচনাটা করা উচিত। কারণ আমরা একটা কথা বলি না যে অন্যের দোষটা আমরা আগে দেখি, কিন্তু আমরা নিজেরা যখন সেই অন্যের জায়গাটাতে নিজেকে বসাই তখন কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারি যে ওই মানুষটা কোন পরিস্থিতিতে থেকে এই কাজটা করেছিল। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অপর মানুষকে দোষ দিয়ে যাই, আর নিজের সমালোচনা যদি আমরা করি মনে মনে তাহলে আমাদের ভিতরে না একটা আত্মশুদ্ধি ঘটবে। মানে আমরাও তো মানুষ, আমাদের ভিতরে অনেক ভুল আছে, কিন্তু নিজেদের ভুলটা অনেক সময় চোখে পড়ে না আমাদের। তো নিজেদের মনে মনে আমরা যদি নিজেদের সমালোচনাটা করতে পারি, আমাদের ভুল কোনটা, কোন জায়গায় ভুল রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে সমাধান করে
1: সীমাবদ্ধতা বুঝলেই উন্নতির রাস্তা খোলে। ভারসাম্য রাখতে, শুধু অন্যের দোষ দেখলে অহংকার বাড়ে, নিজেরটা দেখলে বিনয় আসে। তবে খেয়াল রাখো, সমালোচনা মানে নিজেকে ছোট করা নয়, এটা আয়নার দাগ দেখে মুখ পরিষ্কার করার মতো। লিখছেন সুশান্ত সেনগুপ্ত রাঁচি ঝাড়খণ্ড থেকে।
2: কার্তিক মণ্ডল দাউদপুর গ্রাম সন্দেশখালী জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, আমাদের ফেসবুক পেজে লিখছেন, নিজেকে উন্নত করতে হলে নিজের সমালোচনা করাও জরুরি। মানুষ ভুল করে আর সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্য আত্মসমালোচনা প্রয়োজন। নিজের দুর্বলতা ও সীমাবদ্ধতা চিনতে পারলে উন্নতির পথ খুঁজে পাওয়া যায়। আত্মসমালোচনা মানুষকে বিনয়ী ও সচেতন করে তোলে, এটি অহংকার কমিয়ে বাস্তবতা বুঝতে সাহায্য করে। নিজের ভালো দিকগুলোকেও মূল্যায়ন করা প্রয়োজন, আজকের বিষয়ের সাথে আমি একমত। সফল ও উন্নত মানুষ হতে হলে নিজেকেও সমালোচনা করতে হয়। 2248-0085-এ এই মুহূর্তে কে আছেন আমাদের সঙ্গে থাকছেন 2248085 বন্ধুরা 9903055992 তে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করছেন, মেসেজ করছেন এবং 100.1 FM

0: কলকাতার ফেসবুক পেজেও আমাদের লিখছেন।
1: হ্যালো
2: হ্যালো, নমস্কার বিশ্বজিৎ দা, সুস্মিতা দি, শুভ সন্ধ্যা।
1: নমস্কার,
2: আমি মহেশতলা থেকে দেবাশিষ কথা বলছি।
1: বলুন।
2: দেখুন, আত্মসমালোচনা করাটা খুব প্রয়োজন বর্তমান যুগে। অতীতের যারা বিশিষ্ট মানুষ, যারা মহাপুরুষ, তারাও কিন্তু নিজেদের আত্মসমালোচনা করেছেন, না হলে আজকে তারা সমাজের বুকে তাদের নাম রেখে যেতে পারতেন না। কিন্তু আমরা বর্তমানে অনেকটাই সেটা থেকে দূরে সরে এসেছি। আমরা সবসময় ভাবি আমি ঠিক, এই আমিত্ব বোধ যতদিন না কাটিয়ে উঠতে পারবো ততদিন কিন্তু নিজেও শিক্ষা পাবো না, অপরকেও শিক্ষা দিতে পারবো না। আমার যে ছোট, সে অনেক সময় অনেক সিদ্ধান্ত সঠিক নাই, কিন্তু আমরা আমাদের নিজেদের জোরের জন্য আমরা ভুল সিদ্ধান্ত অনেক সময় নিয়ে ফেলি, সেখানে আত্মসমালোচনার আর জায়গাটা রাখি না, যে না আমি তো এই কাজটা করছি, এটা কতটা যুক্তিযুক্ত, কতটা গ্রহণযোগ্য সেটা দেখি না। আমার নিজের কিছু ভুল হয়তো রয়ে গিয়েছে, যার জন্য আমি হয়তো সমাজে প্রতিষ্ঠিত করতে পারিনি, হতে পারিনি, কিন্তু সেক্ষেত্রে আমি দোষ দিই কি আমার যারা অভিভাবক অভিভাবিকা ছিলেন, তারা কেন আমায় ভুল পথে পরিচালিত করলো, আমি যে পারিনি, সেই আমি যে পারিনি, এই জায়গাটা আমি আর কখনো বুঝতে চাই না। সুতরাং আমি মনে করি আত্মসমালোচনা করার মানেই নিজের কাছে নিজে হেরে যাওয়া নয়, অন্তত সেখান থেকে কিছু শিক্ষা নেওয়ার উচিত, সেই শিক্ষাটা যাতে পরবর্তী জীবনে আমার জীবনেও পাথর হয়, আবার আমার যে হয়তো ছোট, যে হয়তো আমার বন্ধু, যে আমাকে সৎ পথে পরিচালিত করতে চায়, সেও যাতে আমাকে সঠিক পথে পরিচালিত করতে পারে, কারণ তারও মতামতের আমার জীবনে হয়তো একটা প্রয়োজন আছে। বিশেষ করে আমরা দেখি যে আমরা অনেক সময় আমাদের সাংসারিক জীবনে আমাদের স্ত্রীর মতামতকে অনেকটা গুরুত্ব দিই না, আমি বলি কি আমি ঠিক, আমার ওপরে তুমি, এ হতে পারে না। কিন্তু নিজেদের এই আত্মসমালোচনা করা আমার মনে হয় বর্তমান যুগে খুব প্রয়োজন। নমস্কার,
1: ধন্যবাদ। আমাদের অনেকে হোয়াটসঅ্যাপ করছেন, নিজেকেও সমালোচনা করতে হয় বই কি, অবশ্যই নিজেকে সমালোচনা করতে হয়, আত্মসমালোচনা ছাড়া ব্যক্তির উন্নতি সম্ভব নয়। আমরা গতি প্রকৃতি ঠিক কি ভুল তা তো আমি আমার ধ্যান ধারণার মধ্যে থেকে বিচার করতে পারবো না, তাই আমাকে বাইরের নানা তত্ত্ব, মানুষের মতামত, মহাজনের স্মরণ করা পথ থেকে নিজের কাজ আর সে কাজের ঠিক ভুল অবশ্যই যাচাই করা উচিত, তবেই জীবনে চলার পথের প্রকৃত মূল্যায়ন সম্ভব। শঙ্খ অধিকারী সাবড়াকোন বাঁকুড়া থেকে লিখছেন।
0: কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন আমাদের ফেসবুক পেজে, শেষের কবিতা গ্রন্থে কবিগুরু নিজের সমালোচনা নিজেই নিজের সমালোচনা করেছেন, শরৎবাবুও নিজেকে নিয়ে অনেক সমালোচনা করেছেন। আমাদের বাংলাদেশের একজন কবি লিখেছেন, আমি হয়তো মানুষ নই, মানুষ হলে চোখ থাকতো, কান থাকতো, সাপ দেখলে ছুটে পালাতো, মানুষগুলো অন্যরকম, সমালোচনার মধ্যে দিয়ে ফুটে ওঠে ব্যক্তিত্ব। নায়ক ছবিতে উত্তম কুমার নিজেই নিজের সমালোচনা করেছেন, অবশ্যই এজন্য প্রশংসা পাওয়ার যোগ্য সত্যজিৎবাবু। সঙ্গীতের মধ্য দিয়েও আত্মসমালোচনা ফুটিয়ে তোলা যায়। এই প্রসঙ্গে একজন শিল্পীর একটি গানের কথা মনে পড়ছে, আমি একটু আমার সঙ্গে দেখা করতে চাই। বাংলাদেশেও এই গান জনপ্রিয়তা পেয়েছে, যদিও এই গানের জন্ম ভারতে। দুর্ভাগ্য আমি বড় কিছু হতে পারিনি, তবে একটা কথা আমি আমার লেখায় প্রায় উচ্চারণ করে থাকি, আমি আমার মতো। আমার এই ছোট্ট সমালোচনা আজীবন জড়িয়ে থাকবে আমার লেখায়।
1: এই মুহূর্তে যারা আমাদের লিখছেন, নমস্কার, আচ্ছা আমরা পড়ব, তার আগে একটা ফোনে যাব। হ্যালো,
0: নমস্কার।
3: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ বলুন।
3: আমি বদুরচক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
0: হ্যাঁ বলুন।
3: আমি বলবো দাদা ভাই দিদি ভাই, যে নিজের সমালোচনা করে সে বুদ্ধিমান। আমরা তো সকলে বা অন্য সকলের পাড়া পড়শি বন্ধু বান্ধব সকলের আলোচনা সমালোচনা করতে খুব কটু, সে কিরকম খায়, কে পরে, কিরম কি চাই, সকলের এইরকম আমরা আলোচনা সমালোচনা করে থাকি, কিন্তু আমি কিরকম, আমি কিভাবে চলছি, আমার আত্মবিশ্বাস কিরকম, আমি মানুষকে কিরকম ভালোবাসি, আমি আমারটা কখনো আমি দেখিনি। কিন্তু সে পরশিক্ষা, যে আমি যদি সেই যে আলোচনাটা করছি, কেউ হয়তো কোনো মানুষ আমাকে এসে বলেছে যে দেখো তুমি যে অপরের আলোচনাটা করছো, তুমি সেই জিনিসটা কি ভালো, কি তো নিজের বুকে হাত দিয়ে নিজে কতটা ভালো, সেটা যদি নিজে

0: নিজে ভেবে যদি নিজের ভুলটা নিজে যদি ভেঙে ফেলতে পারি, সেটুকু মতো মনে হয় আর কিছু তার হয় না আমি বলবো। তো অন্তত নিজেকে নিজে অন্তর এই পরের সমালোচনা করে নিজের সমালোচনা করে যদি নিজে সঠিক পথে চলা যায়, এর থেকে আর কিছু হয় না বলে আমি মনে করি। নমস্কার।
1: অনেক ধন্যবাদ, কি সুন্দর করে গুছিয়ে বললেন বন্ধু। শুধু বলাই নয়, অন্তত তার নিজের সপক্ষে তার অনেক যুক্তি রয়েছে। তাহলে কি চলে যাই?
2: একদম হোয়াটসঅ্যাপে লিখেছেন, নমস্কার, প্রবাদে আছে যাদের নিজেদের ঘর কাচের তৈরি তাদের অন্যের ঘরে ঢিল ছোড়া উচিত নয়। আমরা যেহেতু মানুষ তাই আমাদের নিজেদের মধ্যেও দোষ ত্রুটি বা দুর্বলতা রয়েছে, সেই জন্য অন্যের সমালোচনা করা আমাদের উচিত নয়। মনে রাখতে হবে আমি একাই সমালোচনার শিকার হতে পারি, কাচের তৈরি বাড়িতে বসে বাইরে পাথর ছুড়লে স্বভাবতই নিজের বাড়ির কাচও ভেঙে যাবে। তাই অন্যকে সমালোচনাবিদ্ধ না করে নিজেকে বিবেকের আয়নার সামনে দাঁড় করিয়ে নিজেকেও সমালোচনা করতে হয়, তাতে নিজের দোষ ত্রুটির সংশোধন করা হয়, আত্মসমালোচনায় আত্মশুদ্ধি ঘটায়। পরিশেষে আজকের বিষয় প্রসঙ্গে মা সারদার কথা মনে পড়ছে। তিনি বলছেন, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগতে আপনার করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। আপনারা আমার নমস্কার নেবেন, সপ্তর্ষি মজুমদার, বড়নগর, আপনার কথা।
1: ছোট্ট একটা লেখা আমাদের ফেসবুক পেজে লিখেছেন সর্বেশ্বর পাল মাহেশ হুগলি থেকে। আজকের বিষয় ভাবনার উপর আলোকপাত করে বলতে চাই, অন্যের দিকে একটা আঙুল তুললে নিজের দিকে বাকি চারটে আঙুল থেকে যায়। অতএব অন্যকে সংযত করার আগে সকলেরই আত্মসমালোচনা জরুরি। তাই আজকের বক্তব্য সম্পূর্ণ সমর্থনযোগ্য। আরেকটা ছোট মেসেজের সঙ্গে পড়ি। তপন চক্রবর্তী বাসুবাটি সিঙ্গুর থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা জানাই আরজেদের, প্রণাম আকাশবাণী। আত্মসমালোচনা অবশ্যই প্রয়োজন, পরচর্চা পরনিন্দা পরের অকল্যাণ করে নিজের ভুল প্রতিপদে স্বীকার করা সঠিক আচরণ। অন্যের সমালোচনা করতেই হবে, তার সাথে নিজের ভুল ত্রুটির কথা অকপটে স্বীকার করাই শ্রেয়, তবে সঠিক ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। এই
2: আমরা থাকবো, অনেকে লিখছেন আমাদের, টেক্সট করছেন, তবে তার আগে একটা ছোট্ট গানের বিরতি নেব, ফিরে আসবো গানের বিরতির ওপারে।

0: শ্রীকান্ত আচার্যর কণ্ঠে শুনলাম এই গান। আর আমরা আজ আপনার কথায় আপনাদের কথাগুলো আমরা পৌঁছে দিচ্ছি। যারা লিসনার রয়েছেন তারা অনেকে লিখেছেন, সেই লেখাগুলোও পাঠাচ্ছি আপনাদের কাছে।
1: আরও একবার বলে দিই আমাদের আজকের বিষয়বস্তু, আমাদের আপনার কথায় আজকের বিষয় কিন্তু নিজেকেও সমালোচনা করতে হয়, অর্থাৎ আত্মসমালোচনার কথা বলা হচ্ছে। এই বিষয়ে নিজের মতামত জানান, কমেন্ট করুন। কোথায়? ফেসবুক পেজে 100.1 FM গোল্ড কলকাতায় আপনার কথার পোস্টারের নিচের কমেন্ট সেকশনে, আসুন 224-8080-85 এবং 9903-05-999-2 হোয়াটসঅ্যাপ করুন বা মেসেজ করুন।
0: এই মুহূর্তে ফোন এসছে আমাদের কাছে, দেখি কে আছেন।
1: হ্যালো। না, ফোনটা একটু বেজেই কিন্তু কেটে গেল, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, আমরা তো কথা বলবো আপনাদের সঙ্গে 224-8080-85।
0: এই মুহূর্তে আমরা চলে যাই হোয়াটসঅ্যাপে। শুভ সন্ধ্যা, সুস্মিতা দেব বিশ্বজিৎ দা। নিজেকে উন্নত করার জন্য যেমন অন্যের সমালোচনা গ্রহণ করা প্রয়োজন, তেমনি নিজেরও সমালোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মসমালোচনা মানুষকে নিজের ভুল, সীমাবদ্ধতা ও দুর্বলতাগুলো চিনতে সাহায্য করে। অনেক সময় আমরা নিজেদের কাজকে নিখুঁত বলে মনে করি, কিন্তু গভীরভাবে বিচার করলে দেখা যায় সেখানে কিছু ত্রুটি বা উন্নতির সুযোগ রয়েছে। তাই নিয়মিত নিজের আচরণ, সিদ্ধান্ত ও কাজের মূল্যায়ন করলে আমরা নিজেদের আরও দক্ষ

0: সচেতন এবং পরিণত মানুষ হিসাবে গড়ে তুলতে পারি। তবে আত্মসমালোচনা যেন কখনোই আত্মবিশ্বাস নষ্ট করার কারণ না হয়। এর উদ্দেশ্য নিজেকে ছোট করা নয়, বরং নিজের উন্নতির পথ খুঁজে বার করা। যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে পারে এবং তার সংশোধনের চেষ্টা, সে নিজের জীবনে সফলতার দিকে আরও দ্রুত এগিয়ে যায়। তাই আত্মসমালোচনাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করে নিজের গুণাবলী এবং দুর্বলতার মধ্যে ভারসাম্য বজায় রাখা উচিত। এর মধ্যে ব্যক্তির আত্মোন্নয়নের পথে এগিয়ে গিয়ে সমাজ ও দেশের জন্যে একজন আদর্শ মানুষ হয়ে উঠতে পারে। স্বাগত পাল সুরজ পাল মামুদপুর আমতলা থেকে লিখছেন।
1: সঙ্গে রয়েছেন লিসনার, দেখি কে আছেন। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
1: নমস্কার, বলুন বলুন।
2: হ্যাঁ দিদি ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মন্ডল। দিদি ভাই
0: বলুন।
2: দিদি ভাই দেখুন, নিজের জন্য নিজেকে সমালোচনা করলে হবে না। লোকে যারে বড় বলে সেই বড় হয়, নিজে যারে বড় বলে মনে করে সে বড় নয়। তো সেইখানে সমালোচনাটা দেখুন আমি করলে হবে না, আমার সমালোচনা লোকে যদি করে তাহলেই জানবো যে মানুষের আমার আমি কি যে কাজটা করেছি সেই কাজটা মানে খুব ভালো হয়েছে এবং ভালো লাগছে, সেই জন্য সমালোচনা করছে। তো সেই জায়গা থেকে আমাদের নিজেদের সমালোচনা নিজেরা না করে নিজের ঢাক নিজে না পিটিয়ে লোকেরা পেটালেই ভালো হয়। এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: ধন্যবাদ। কিন্তু কোথাও একটা বুঝতে অসুবিধা হয়েছে, নিজের ঢাক নিজে পেটানোর কথা হচ্ছে না, সমালোচনা মানে সে কথা নয়। আত্মসমালোচনা মানে নিজেকে বিশ্লেষণ করা, নিজের কার্যগুলোকে বিশ্লেষণ করা, ভালো মন্দির হিসেব করা, নিজেকেও খারাপটা খারাপ বলে নিজের খারাপগুলোকেও তুলে ধরা, সে কথাটাই আজ আমরা বারবার বলতে চাইছি। বন্ধুরাও সেটাই বলছিলেন।
0: শুভ সন্ধ্যা। মানুষ সমাজবদ্ধ জীব, জীবনে চলার পথে প্রতিটি মানুষের ভুল হবেই, কিন্তু তাই বলে নিজের ভুলগুলো বাদ দিয়ে অপরের ভুল বা অন্যায়গুলো প্রকাশ্যে আলোচনা করা ঠিক নয়। যেমন কোনো শিক্ষক মহাশয় ভালো পড়ান বলে আমাকে কেউ নিয়ে গেল এবং আমি পরীক্ষায় ফেল করলাম, কিন্তু আমি কি কারণে ফেল করলাম তার বিশ্লেষণ না করে যে নিয়ে গেল তার নামে বদনাম করি, কিন্তু পড়ার প্রতি ছিলাম বলেই ফেল করেছি এটি স্বীকার করি না। পড়ার ঘাটতি ছিল, মানে কম ছিল। লিখেছেন গোপাল মান্না উলুবেরিয়া গরুহাটা তেঁতুলতলা থেকে।
1: শেষ মোহাম্মদ শিশান ড্রিম হাউস পাইক পাড়ার নলহাটি বীরভূম থেকে লিখছেন, যদি নিজের সমালোচনা করবে নিজের ভুল খুঁজতে পারবে, যখন একা থাকবে নিজের মধ্যে ডুবে যাবে। সারাদিনের কাজগুলোর সমালোচনা যদি করো নিজের ভুলগুলো তুমিও তখন ধরতে পারো। তাই নিজের সমালোচনা যদি করতে পারা যায় অনেক ভুল থেকে তখন নিজেকে শুধরে নেওয়া যায়। সব সময় নিজের সমালোচনা করো, এটা খুব ভালো, ঘুচে যাবে মনের অন্ধকার, জ্বলবে সেখানে আলো।
0: রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সুরে বলতে হয় আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। তাই নিজের স্বাধীনতার অজুহাতে জীবনে আমরা অনেক ভুল করি, কোনো কিছু না বুঝে রাগের মাথায় অন্যের সঙ্গে দুর্ব্যবহার করি। কখনো বা দেখেছি কিছু ব্যক্তি মন্দ ভাষায় কথা বলতে বলতে আক্রমণাত্মক হয়, আসলে আত্মঅহংকার আর প্রলোভন, কেউ কেউ আবার দুর্নীতি বা অপরাধে জড়িয়ে পড়েন, কিন্তু নিজের ভুল স্বীকার করে নেওয়া বোধ হয় নিজেকে শুধরে নেওয়ার সুযোগ করে দেওয়া। আমার তো মনে হয় আত্মসমালোচনা এবং অনুশোচনা মানুষকে সচেতন করে, জীবনে চলার পথে নতুন করে পথ দেখায়। তবে কিছু মানুষ আছেন যারা সামান্য ভুলে অনুশোচনা করেন, সুতরাং খেয়াল রাখতে হবে অতিরিক্ত আত্মসমালোচনা হয়তো কখনো কখনো নিজেকে হীনমন্য করে দেয়। অতএব হতাশায় যেন নিজেকে ডিপ্রেশনের শিকার হতে না হয়। এস এন মন্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালী থেকে লিখছেন।
1: সঙ্গে ছিলেন একজন লিসনার, কিন্তু এই মুহূর্তে তিনি নেই, চলে যাই। মোহাম্মদ ছাবেদ আলী বিশ্বাস চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশে থেকে লিখছেন, নিজেকে সমালোচনা করা আত্ম উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি মানুষকে ভুল ও দুর্বলতা চিনতে সাহায্য করে। যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে পারে সে দ্রুত উন্নতি করতে পারে। আত্মসমালোচনা মানুষকে বিনয়ী ও সচেতন করে তোলে। এর মাধ্যমে নিজের কাজের ভালো মন্দ বিচার করা যায়। নিজেকে প্রশ্ন করলে জীবনের সঠিক পথ খুঁজে পাওয়া সহজ হয়। তবে অতিরিক্ত আত্মসমালোচনা আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। তাই সমালোচনা হতে হবে গঠনমূলক ও ইতিবাচক। নিজেকে বুঝতে পারাই সফল জীবনের প্রথম ধাপ। সুতরাং আত্মসমালোচনা মানুষকে আরো পরিপূর্ণ ও উন্নত করে তোলে। সঙ্গে রয়েছেন লিসেনার, দেখি কি আছে। নমস্কার।
3: নমস্কার ম্যাম।
1: হ্যাঁ
3: বিশ্বজিৎ রোজ বলছিলাম।
1: বলুন বলুন।
3: হ্যাঁ দিদি ভাই দেখুন, খুব সুন্দর একটা বিষয় দিয়েছেন। আমি যদি আমার নিজের ভুল যদি ধরতে পারি, বা আমি কি

0: ধন্যবাদ বন্ধু। 2248 8085-এ কিন্তু এখনও আপনাদের সঙ্গে কথা বলবো বেশ কিছুটা সময় ধরে। আপনারা আসুন, জানান আপনাদের মতামত।
1: নিজেকে সমালোচনা করতে হয়। প্রিয় অনুষ্ঠান কর্তৃপক্ষ, আজকের বিষয়টি সত্যি চিন্তাভাবনার খোরাক যোগায়। আমরা প্রায়ই অন্যের ভুল ত্রুটি খুঁজে বের করতে ব্যস্ত থাকি, কিন্তু নিজের দিকে তাকিয়ে নিজের বিচার করার অভ্যেস অনেকেরই থাকে না। অথচ আত্মসমালোচনা একজন মানুষের ব্যক্তিত্ব গঠনে অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। নিজেকেও সমালোচনা করতে হয়, কারণ এর মাধ্যমে আমরা আমাদের দুর্বলতা, সীমাবদ্ধতা, ভুলগুলো সম্পর্কে সচেতন হই। আত্মসমালোচনা মানে নিজেকে ছোট করা নয়, বরং নিজেকে আরও উন্নত করার সুযোগ করে দেওয়া। যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে, সেই প্রকৃত অর্থে শেখার পথে এগিয়ে যায়। জীবনের প্রতিটি অভিজ্ঞতা তখন তার কাছে হয়ে ওঠে শিক্ষা ও বিকাশের সোপান। আমার মনে হয় প্রতিদিন কিছু সময় নিজের কাজ, আচরণ এবং সিদ্ধান্তগুলো নিয়ে ভাবা উচিত। কোথায় ভালো করেছি আর কোথায় ভালো করা যেত, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজলেই উন্নয়নের পথ সহজ হবে। আত্মসমালোচনা মানুষকে বিনয়ী করে, অহংকার থেকে দূরে রাখে এবং অন্যের মতাদর্শ সম্মান করতে শেখায়। তাই জীবনে সফল এবং পরিপূর্ণ মানুষ হতে চাইলে অন্যের সমালোচনায় আগে নিজের দিকে একবার তাকানো উচিত, কারণ নিজের ভুলকে চিনতে পারাই প্রকৃত জ্ঞানের সূচনা। আত্মসমালোচনার এই সুন্দর অভ্যেস আমাদের জীবনকে আরও আলোকিত, সুন্দর ও অর্থবহ করে তুলতে পারে। ধন্যবাদান্তে প্রদীপ বসাক, হাট সিমলা, সমুদ্রগড়, পূর্ব মেদিনীপুর।
0: সঙ্গে রয়েছেন লিসেনার, কে আছেন? নমস্কার।
2: হ্যাঁ হ্যালো, নমস্কার দিদি ভাই, দাদা ভাই।
0: নমস্কার, বলুন।
2: হ্যাঁ, আমি বোলপুর বাড়ি থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: বলুন বলুন।
2: হ্যাঁ দেখুন, সত্যি তাই আত্মসমালোচনা করা প্রত্যেকটা মানুষেরই দরকার, কারণ আমি নিজের সঙ্গে নিজের যদি বোঝাপড়া না করি তাহলে আমি সাফল্যের পথে যেতে পারবো না বা এগোতে পারবো না, বা আমার নিজের যে কাজ বা কর্ম সেই কাজে কর্মে আমি সুবিধ হতে পারবো না। এই আত্মসমালোচনা কিন্তু মানুষকে আরো মানে শক্তিশালী বা সাফল্য করে তোলে। আর অন্যের সমালোচনা অন্য সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু নিজের সঙ্গে নিজেকে কথা বলা বা তা নিজের মধ্যে আমার কি কাজ করলাম, কাকে কি বললাম, এই বিশ্লেষণগুলো করা কিন্তু অতি অবশ্যই দরকার।
0: স্বেচ্ছাচারিতা জাঁকিয়ে বসে চরিত্রের ভিন্ন আধারে আত্মসমালোচনার অবশ্যই দোষ ত্রুটি ধরা পড়ে। একনায়কতন্ত্রের বিষ বাষ্পে বিষাক্ত হয় মন, পর্যালোচনার অভাবে জাগে পৈশাচিক গর্জন। নিজের সুস্থ সমালোচনায় নিজেকেই যায় চেনা, সামাজিকতার দর্প এই পরম এক পাওনা। রয়েছে আরো বন্ধুর মেসেজ।
1: এই মুহূর্তে যারা আমাদেরকে লিখছেন তাদের মধ্যে পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে লিখছেন, আমরা সাধারণত অন্যের ভুল খুঁজতে বেশি অভ্যস্ত, কিন্তু নিজের ভুলের দিকে তাকাতে ততটা আগ্রহী নই। অথচ আত্মসমালোচনায় উন্নতির প্রথম ধাপ নিজের কাজ, সিদ্ধান্ত ও আচরণকে নিরপেক্ষভাবে বিচার করতে পারলে অনেক ত্রুটি চোখে পড়ে, যা শুধরে নেওয়ার সুযোগ তৈরি হয়। তবে আত্মসমালোচনা যেন আত্মদহন না হয়। উদ্দেশ্য নিজেকে ছোট করা নয়, নিজেকে আরও ভালো করে গড়ে তোলা। যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে সে শেখার পথ কখনোই বন্ধ করে না। তাই অন্যকে সমালোচনা করার আগে মাঝে মাঝে নিজের দিকেও প্রশ্নের আলো ফেলতে হয়, সেখানেই লুকিয়ে থাকে প্রকৃত পরিণতিবোধ। পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে লিখছেন।
0: চলে যাই চট করে পরের মেসেজে। লিখছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, আত্মসমালোচনা আমাদের ব্যক্তিগত পেশাগত জীবনের উন্নতির চাবিকাঠি। এটি আমাদের ভুলগুলি চিহ্নিত করতে, মানসিক বুদ্ধিমত্তা বাড়াতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। নিজের আচরণের ভুলগুলো বুঝতে পারলে অন্যের সাথে যোগাযোগ ও সম্পর্কের গভীরতা বৃদ্ধি পায়। পরিশেষে বলা যায়, আত্মসমালোচনা কোনো দুর্বলতা নয়, বরং এটি আত্ম উন্নয়নের একটি শক্তিশালী হাতিয়ার। যে ব্যক্তি নিজেকে প্রতিনিয়ত বিশ্লেষণ করতে পারে সে খুব দ্রুত জীবন সাফল্য এবং মানসিক শান্তি লাভ করে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সবসময় থাকবই, কারণ আপনারা এত সুন্দর করে লিখছেন যে তারপর অনুষ্ঠান

0: উচ্চতায় গিয়ে পৌঁছয় ভালো না থেকে উপায় নেই।
1: রমা রায় তো আমাদের সঙ্গে কথা বললেন, তাই তো?
0: রমা রায়,
1: উনি আবার লিখেছেন, নিজেকে সমালোচনা করা আত্মসমালোচনা কোনো দুর্বলতা নয়, বরং এটি ব্যক্তিগত উন্নতি ও সাফল্যের চাবিকাঠি। কোনো কাজে ভুল হলে তা লুকিয়ে না রেখে বা অজুহাত না দিয়ে সহজভাবে মেনে নিন। নিজের কোনো কাজের সমালোচনা করার সময় বিচারকের মতো নিরপেক্ষ হন। সমালোচনা মানেই নিজেকে ছোট করা নয়, নিজের দুর্বলতাগুলোকে খুঁজে বার করা, তা কীভাবে শক্তিতে রূপান্তরিত সেই পরিকল্পনা করা। কাছের মানুষদের কাছে মাঝে মাঝে জানতে চাওয়া আপনারা কোথায় পরিবর্তন আনা সম্ভব, তাদের গঠনমূলক সমালোচনা ইতিবাচকভাবে গ্রহণ করেছে। দেখছেন রমা রায়, ভিরোট, দাসনগর।
0: চলে যাই তাহলে পরের বন্ধুর হোয়াটসঅ্যাপে। বন্ধুরা কিন্তু আমাদের প্রচুর হোয়াটসঅ্যাপ করছেন এবং জানাচ্ছেন এই বিষয়ে তাদের কথা কি, ভাবছেন কি তারা। নিজেকেও সমালোচনা করতে হয়, ঠিক কথা, সর্বক্ষণ যদি আমরা পরের সমালোচনা করি তাহলে নিজের যে যে দোষগুলো সেগুলো তো ঢাকা পড়ে যাবে, নিজের সমালোচনা করতেই হবে। যে নিজের কী কী দোষ আছে সেটা আগে দেখতে হবে, তারপর তো পরের সমালোচনা করা। ভাবতে হবে যে আমার নিজের কোনো দোষ ছিল না তো, নিজেকে প্রশ্ন করলেই সব দোষ ধরা পড়বে। লিখছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়।
1: এই মুহূর্তে আরও অনেকে আমাদের লিখছেন, আমরা দেখছি সেটা। অনেকে কিন্তু গল্প লিখেছেন, পুরো বিষয়টাকে অন্যভাবে উপস্থাপন করেছেন। আবার অনেকে, যেমন ধরুন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখছেন,
0: এখনই লিখলাম, পড়লাম আমি।
1: হ্যাঁ, উনি আবার পাঠিয়েছেন। আপনাদের বারবার বলি, বারবার বলি, আপনারা দুবার পাঠাবেন না, তিনবার পাঠাবেন না, একই জিনিস পাঠালে আমাদের অসুবিধা হয়। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে বলছেন, প্রিয় আপনার কথা, নিজের সমালোচনা করা দরকার, কারণ নো ম্যান ইজ পারফেক্ট। আত্মসমালোচনা আমাদের ভুল, ত্রুটি, দুর্বলতা কাটাতে সাহায্য করে। আত্মসন্তুষ্টি আমাদের বিপথে চালিত করে, তাই নিজের সমালোচনা সঠিক রাস্তা দেখায়। তবে খুব খুশি খুশি আত্মসমালোচনা নিজের দুর্বলতা অপরের কাছে প্রকাশ করে, তখন তারা আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে ও ক্ষতি করে। লিখছেন অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে।
0: যথারীতি আমাদের একটু হট করে ইংলিশের টাইপিংয়ে বাংলা লিখলে সেটা যদি খুব সঠিক না হয় তাহলে বেশ সমস্যা হয় পড়তে। ছোট্ট একটা মেসেজ সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে লিখছেন, আমি তো মনে করি পৃথিবীতে তারাই প্রকৃত মানুষ হন যারা নিজের সমালোচনা করতে দ্বিধাবোধ করেনই না, বরং হাসি মুখে সর্বসমক্ষে স্বীকার করেন। সেই সঙ্গে চলে যাই বালি হাওড়া থেকে লিখছেন কিশোর, বলছেন পরের সমালোচনা করার আগে আয়নার সামনে নিজেকে প্রশ্ন করুন, আপনি কতটা ভালো। সমালোচনা আমরা করি, কম বেশি হলেও করি, সময়ে পড়ে কখনো কখনো করে ফেলি যে অন্যের সমালোচনা আপনার কাছে করছে, ওই ব্যক্তি আপনার সমালোচনা অন্য ব্যক্তির কাছে করবে, এটা জেনে রাখুন। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যে মেয়েটি খুবই বাজে মেয়ে বলে পরিচিত, আরেকটি মেয়ের সঙ্গে যদি কেউ মেলামেশা করে ওই মেয়েটি আবার বলবে ও যা বাজে মেয়ে, সে নিজের খারাপটা দেখতে পায় না, চট করে আরেকটি মেয়েকে খারাপ বলতে আটকায় না। সবাই সমালোচনা করুন, দুঃখ নেই, একটু ভালো সমালোচনা করুন, আর নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি কতটা ভালো। তবে হ্যাঁ, এটা শুধু মেয়েদের ক্ষেত্রে নয়, ছেলেদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।
1: অনেকেই লিখছেন, এবারে পড়ব শ্রীমতী বাণী চ্যাটার্জি, যিনি মালির বাগান চব্বিশ পরগনা থেকে লিখছেন, নিজের ভুল ও দুর্বলতা চিহ্নিত করার জন্যে নিজেকেও সমালোচনা করতে হয়। আত্মসমালোচনা মানুষকে আরও বেশি সচেতন ও দায়িত্বশীল করে তোলে। যে ব্যক্তি নিজের সমালোচনা করতে পারে সে সমাজে অহংকারী হয় না। আত্মসমালোচনা চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সফল মানুষেরা নিয়মিত নিজেদের কাজ মূল্যায়ন করেন। আমি মনে করি ব্যক্তিগত এবং সামাজিক উন্নয়নের জন্য আত্মসমালোচনা অত্যন্ত প্রয়োজনীয়।
0: আমাদের বন্ধুরা কিন্তু প্রচুর মেসেজ করছেন, স্টুডিওর সময়ও কিন্তু মানে আমরা আছি যে অনুষ্ঠানে, তার সময়ও আস্তে আস্তে অনেকটাই শেষ হয়ে আসছে। আর শুভ সন্ধ্যা আর যে বিশ্বজিৎ দাদাভাই ও আর যে সুস্মিতা দিদিভাই, নমস্কার জানাই। জানাচ্ছেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন।

0: আত্মসমালোচনা হলো জীবনের সবচেয়ে বড় উন্নতির চাবিকাঠি। নিজের সমালোচনা করা মানে নিজের ভেতর লুকিয়ে থাকা শক্তি ও দুর্বলতাগুলোকে সঠিকভাবে বিশ্লেষণ করা। আত্মসমালোচনা নিজের মনের অহংকার দূর করে, যা একজন মানুষকে বিনয়ী এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে সাহায্য করে। যে ব্যক্তি নিজের সমালোচনা করতে পারে, সে ভবিষ্যতে বড় কোনো ভুল করা থেকে বেঁচে যায় এবং ব্যর্থতাকে সাফল্যের শ্রেণীতে পরিণত করতে পারে। ঠিক তাই আমি মনে করি, আত্মসমালোচনা কোনো দুর্বলতা নয়, বরং এটি আত্মশুদ্ধি এবং মানসিক শক্তির প্রতীক। চলে যাই আমরা পরের বন্ধুর মেসেজে।
1: পরের বন্ধু লিখছেন, আমাদের নিজেকেও সমালোচনা করতে হয়। পক্ষে যুক্ত করলাম, খাড়া নিজের মতো করে, ছোট ভুলের সমালোচনা সঠিক পথ ধরে, আত্মবিশ্লেষণে বিনয়ী ভাব প্রকাশিত হয়, অপরের প্রতি সহানুভূতিশীলতা নিজেরই করে, কোথায় আছে কত ভুল খুঁজে বের করবে, ঠিক করো তবেই মান আসবে ফিরে। প্রভাতী ভট্টাচার্য, বেহালা।
0: আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করছেন 9903052992। চলে যাই একটা ছোট্ট মেসেজ। শ্রীমন্ত ধারা লিখেছেন পূজালী থেকে, অন্যের সমালোচনা করার থেকে নিজের সমালোচনা করা অনেক ভালো। জাস্ট ওয়ান লাইনার আর কি। আর তারপর অনেকেই এই যে, অন্যের ত্রুটি বা ভুলভ্রান্তি নিয়ে আলোচনা বা সমালোচনা করা আমাদের সমাজের একটি অত্যন্ত সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে। আমরা খুব সহজেই অন্য মানুষের জীবনের খামতিগুলো খুঁজে বের করি এবং তা নিয়ে মন্তব্য করতে দ্বিধা করি না। কিন্তু জীবনের গভীর দর্শন এবং প্রকৃত মনুষ্যত্ব আমাদের শেখায় যে, অন্যের সমালোচনা করার চেয়ে নিজের তীব্র আত্মসমালোচনা বা নিজের ভেতরের খামতিগুলো খতিয়ে দেখা হাজার গুণ বেশি প্রয়োজন। নিজেকেও যে প্রতিনিয়ত আত্মসমালোচনা করতে হয়, এই চরম সত্যটি আমরা অনেক সময়ই ভুলে যাই। মানুষ যখন অন্যের দোষ খুঁজতে ব্যস্ত থাকে, তখন সে নিজের অজান্তেই নিজের ভেতরের অহংকার আর অন্ধকারকে বাড়িয়ে তোলে। অথচ জগতের নিয়ম হলো, নিজেকে পরিবর্তন না করে সমাজ বা অন্য কোনো মানুষকে কখনোই পরিবর্তন করা সম্ভব না। তাই অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের আয়নায় নিজেকে দেখা এবং নিজের কঠোর আত্মসমালোচনা করাটা সবচেয়ে বেশি জরুরি। আমরা প্রায় অন্যের ব্যর্থতা বা ভুলভ্রান্তি নিয়ে বলি বলে উনি প্রচুর লিখেছেন। চলে যাই আজিম মন্ডল, ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে।
1: আমি কিন্তু গতদিনও আপনাদের বলেছিলাম যে বিষয় আমরা দেব, তার উপরে সুচিন্তিত ছোট্ট মতামত দিয়ে আপনারা লিখবেন। এত পড়ার সময় আমাদেরকে নেই। নিজের আত্মসমালোচনার কথা আরও অনেকেই লিখেছেন, যেমন রবীন মণ্ডল লিখেছেন আত্মসমালোচনার কথা। এছাড়া এই মুহূর্তে যারা টেক্সট করছেন, যারা আমাদের ইতিমধ্যে জানিয়েছেন, মোটামুটি যারা হোয়াটসঅ্যাপ করছেন তাদের কথাগুলো আমরা পৌঁছে দিয়েছি। দেখুন, আজকে ঘড়িকাটা বলছে আর সময় নেই, আমাদের আপনার কথা থেকে ছুটি নিতে হবে, কিন্তু আমরা আবার ফিরে আসবো বাংলার ক্যানভাস নিয়ে 9:30 বিশ্বজিৎ আর সুস্মিতা, থাকবো রাত 12টা পর্যন্ত 100.1 FM গোল্ডে।

সম্প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর

0: কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM Gold Day.

100.1 FM গোল্ডে এখন বাংলার ক্যানভাস। আর আজকের বাংলার ক্যানভাস জুড়ে শুধুই মনের পাল তুলে দিয়ে নৌকোয় চলে যাত্রা বাংলার বুকে, অর্থাৎ বাংলার ঐতিহ্যবাহী নৌকোর কথা। স্টুডিওতে আপনাদের সঙ্গে আছি বিশ্বজিৎ আর সুস্মিতা।

0: বাংলার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার জলপথ, আর সেই জলপথ জুড়েই রয়েছে নানান ধরনের নৌকা। বাংলাদেশ নদীমাতৃক দেশ, ছোট বড় নদী, খাল বিল, যাতায়াতের একমাত্র পথ ছিল নৌকা। আজকে বাংলার ক্যানভাস জুড়ে থাকবে তাই বাংলার বিভিন্ন ধরনের নৌকার কথা।
1: প্রথমেই যে নানান রকম নৌকার কথা বলছি, তার তো একটা ইতিকথাও থাকে। প্রাচীন বাংলার অন্যতম কেন্দ্র যে চন্দ্রকেতুগড়, তার কথা নিশ্চয়ই আপনারা জানেন। এই চন্দ্রকেতুগড়ে পাওয়া বেশ কিছু পোড়ামাটির সিলে নৌকার উল্লেখ আছে, আবার দুটো নৌকার নামও পাওয়া গেছে সেখান থেকে। একটা হলো এপ্প বা এপ্পগ, আর অন্যটা হচ্ছে জলধি শক্ল, মানে জলধি শত্রু। জলধি শত্রুটা ছিল সম্ভবত যুদ্ধ জাহাজ। খ্রিস্টাব্দের প্রথম শতকের পেরিপ্লাসের বিবরণীতেও এপ্পগ নামের জলযানের কথা উল্লেখ পাওয়া যায়। মনসামঙ্গল চণ্ডীমঙ্গলেও বাংলা অঞ্চলে নদীপথ আর সমুদ্রপথে চলাচলের উপযোগী ওই দাঁড় টানা পণ্যবাহী জলযান নৌকো বা ডিঙার কথা আমরা একাধিকবার খুঁজে পেয়েছি। আর তার উপর এই সমস্ত কিছু যা ইতিহাস, যা কিছু পৌরাণিক কথা, সব কিছু মিলিয়েই আমাদের কিন্তু নৌকোর, বাংলার নৌকোর গঠন, তার নাম, তার নানান যে বৈচিত্র্য, তার একটা ছবি আমাদের সামনে তৈরি হয়।
0: সেগুলো নিয়ে আমরা থাকব। নানা ধরনের নৌকো, নানা বৈশিষ্ট্যের নৌকা, এগুলো নিয়ে। তবে তার আগে নৌকার কথা যখন বলছি, সেই নৌকাকে নিয়ে গান শুনে আবার ফিরে আসছি বিশ্বজিৎ আর সুস্মিতা।

0: 哎呦哎呦。
1: বাংলার ক্যানভাসে আমরা রয়েছি রকমারি নৌকার কথা নিয়ে, কারণ এই নৌকাগুলো বাংলাদেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
2: বিভিন্ন রকমের নৌকার কথা আগেও বলছিলাম। গঠন শৈলী আর পরিবহনের উপর নির্ভর করে বাংলাদেশে বিভিন্ন ধরনের নৌকার প্রচলন রয়েছে, যেমন ছিপ, বজরা, ময়ূরপঙ্খী, গয়না, পানসি, কোষা, ডিঙি, পাতাম, বাচারি, রপ্তানি, ঘাসি, সাম্পান, ফেটি, নাইরি, সওদাগুড়ি, ইলশা, পালতোলা নৌকো, মানে শেষ নেই। হ্যাঁ, বেদে বা সাপুরিয়া নৌকো, ভোট নৌকো, বউচোরা নৌকো, লক্ষ্মীবিলাস, গণ্ডীবিলাস, খেয়া নৌকো, বাইচের নৌকো, এর মধ্যে অধিকাংশই প্রায় বিলুপ্তির পথে, কিছু আবার একেবারেই বিলুপ্ত হয়ে গেছে, আর বাকিগুলো এখন জাদুঘরে। একই সঙ্গে কমে যাচ্ছে মাঝি মাল্লা আর নৌকো তৈরির কারিগরের সংখ্যাও। তবে তার মধ্যেও অসামান্য কিছু নৌকোর কথা নিশ্চয়ই বলবো, তবে তার আগে শুনবো গান।

0: সুন্দর শাম্পানে চড়ে মাধবী এসেছে বলেই এসেই বলে যাই। রফিক আজাদের এই কবিতার লাইনের মতো এদেশের লোকগীতি আর সাহিত্যের পরতে পরতে শাম্পানের উল্লেখ আছে। বিভিন্ন ধরনের নৌকোর মধ্যে শাম্পান সবচেয়ে পরিচিত। সমুদ্রের উত্তাল ঢেউয়ে ভেসে বেড়ায় শাম্পান। এই যে নৌকোগুলো, এর সামনের দিকটা উঁচু আর বাঁকানো, আর পেছনটা থাকে সোজা। শাম্পান একটা ক্যান্টোনিজ শব্দ, যেটা শাম্প এবং পান থেকে উদ্ভব, অর্থাৎ তিন টুকরো কাঠ। একজন মাঝি এই নৌকাটা মাল, মানে মাল পরিবহনের কাজের জন্যই চালায় বা ব্যবহার করে বলা যেতে পারে। বড় আকারের শাম্পানও আছে, যাতে সাতজন মাঝি তিন কোণা আকারে তিনটে করে পাল থাকতো, এমন শাম্পানেরও কিন্তু দেখা গেছে।
1: সেই শাম্পান
2: শাম্পান ছাড়া অন্যান্য নৌকার কথায় আমরা থাকব, তবে একটা বিরতি নিতে হবে, সংবাদ বিরতি। গান শুনতে শুনতে যাব সংবাদ বিরতিতে।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ধারাবাহিকভাবে বিশ্বশান্তি, সংলাপ ও সহযোগিতার পক্ষে দৃঢ় মত পোষণ করেছে। আজ তিনি ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী আজ ওড়িশায় 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। আগামীকাল কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে। এই প্রথম কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠান হচ্ছে, প্রধানমন্ত্রী এতে যোগ দেবেন। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা 2026 কাল আবার নতুন করে নেওয়া হবে। জামাই ষষ্ঠী উপলক্ষে বাংলার ঘরে ঘরে চলেছে জামাইদের আপ্যায়ন। ভারত আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেট সিরিজ আজ 3-0 ব্যবধানে জিতে নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার রায়রংপুরে এক বিশাল জনসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী শাসন ও বিশ্বনেতাদের সঙ্গে গঠনমূলক যোগাযোগের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা ও প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রপতি আরও বলেন, যখন বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত ও অনিশ্চয়তা বিদ্যমান, তখন ভারত শান্তি, সংলাপ ও সহযোগিতার পক্ষে ধারাবাহিকভাবে দৃঢ় মত পোষণ করছে। শ্রীমতী মুর্মু শ্রী মোদীকে ধারাবাহিকভাবে ভারতের সর্বাধিক সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন জানান এবং তাঁর নিরলস দেশসেবার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী আজ রায়রংপুরে প্রায় 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি জানান, কেন্দ্রের পূর্বোদয় ভাবনা পূর্ব ভারতের দ্রুত উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে। শ্রী মোদী সুভদ্রা যোজনা, আয়ুষ্মান ভারত ও প্রধানমন্ত্রী জনমন যোজনার মতো কল্যাণমূলক উদ্যোগের

0: উল্লেখ করে জনস্বাস্থ্য ও নিকাশি ক্ষেত্রে রাজ্য সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। 1947 সালের 20 জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টদের প্রয়াসে আইনসভায় ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের প্রস্তাব গৃহীত হয়, সৃষ্টি হয় পশ্চিমবঙ্গ রাজ্যের। এর আগে এপ্রিল মাসে তারকেশ্বর মহাসম্মেলনে বঙ্গদেশের পশ্চিমাংশ হিন্দু বাঙালির জন্য চিহ্নিত করার দাবি জানানো হয়। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে হুগলির তারকেশ্বরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে ভাষণে বলেন, অপশাসনের অবসান ঘটায় পশ্চিমবঙ্গ ফের সমৃদ্ধির পথে ফিরেছে, পশ্চিমবঙ্গের হারানো গৌরব ফিরে এসেছে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের মানুষকে তিনি ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলার জন্য যে স্বপ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট মানুষরা দেখেছিলেন, সেগুলিকে এবার বাস্তব রূপ দেওয়ার সময় এসেছে। প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বাংলাকে যখন পাকিস্তানের অংশ করার চেষ্টা হচ্ছিল, তখন কংগ্রেস সেই ষড়যন্ত্রকারীদের সামনে আত্মসমর্পণ করেছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চেষ্টায় হিন্দুরা তাদের নিজস্ব জমি পেয়েছেন। তিনি স্পষ্ট বলেছিলেন যে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অংশ করা যাবে না।
1: ভাই বহনো, বিভাজন কে সময় যো কংগ্রেস বঙ্গাল কো লাওয়ারিস ছোড়না চাহতি থি, বিভাজন কে বাদ উসনে বচে হুয়ে পশ্চিম বঙ্গাল মে ভি তুষ্টিকরণ কে খেল খেলনে শুরু কর দিয়ে। পশ্চিম বঙ্গাল কে ইস ইতিহাস কো দবায়া গয়া। শ্যামা প্রসাদ মুখার্জি জনসংঘ কে সংস্থাপক বনে, ইসলিয়ে উনকে যোগদান কো নকারা গয়া। জিস ভাবনা কো লেকর উনহোনে বঙ্গাল কে লিয়ে লড়াই লড়ি থি, উস বিচার কো ভি খতম করনে কি কোশিশে হোতি রহি।
0: তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে মিশন পূর্বোদয় নীতি নিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। মানুষের অধিকার সুরক্ষিত করা এবং রাজ্যের সার্বিক উন্নয়নে এখন কেন্দ্রীয় সরকারের মূল ফোকাস বলে তিনি উল্লেখ করেন।
1: আজ ইহা সেকড়ো করোড় রুপিয়ে কি বিকাশ পরিযোজনাও কা উদ্ঘাটন আর শিলান্যাস হুয়া হ্যায়। রেল, রোড, কৃষি, মছলি পালন, ইসে জুড়িয়ে পরিযোজনায় বঙ্গাল কে বিকাশ কো নই গতি দেগি। ইন পরিযোজনাও সে ইহা কি গ্রামীণ অর্থব্যবস্থা কো মজবুতি মিলেগি। মে বঙ্গাল কে লোগো কো ইন বিকাশ পরিযোজনাও কি বধাই দেতা হুঁ।
0: তিনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করেন। সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের 45,35,000 বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাচ্ছেন।
1: আজ পিএম কিষাণ সম্মান নিধি কে তহত দেশভর কে 9 করোড় সে অধিক কিষানো কে ব্যাংক খাতো মে পয়সে ভেজে গয়ে। আর পশ্চিম বঙ্গাল কে কিষানো কে লিয়ে এক আর খুশি কি খবর হয়, আজ সে রাজ্য মে পিএম ফসল বীমা যোজনা শুরু কি যা রহি হ্যায়। ফসল বীমা যোজনা মুশকিল সময় মে কিষান কে পরিবার কো সহারা দেগি। ফসল কো নুকসান হোনে পর কিষান পর বোঝ নহিঁ পড়েগা।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের ভারত অন্তর্ভুক্তির জন্য শ্যামাপ্রসাদের নেতৃত্বে 1947 4-7 এপ্রিল তারকেশ্বরে হিন্দু মহাসম্মেলন হয়েছিল। আইনসভায় পশ্চিমবঙ্গের ভারত ভক্তির প্রস্তাব পাশ হয়। আগের কংগ্রেস বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসের সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ভুলিয়ে দিতে পশ্চিমবঙ্গ দিবস পালন করেনি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্য সরকার হুগলির জিরাটে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়ি অধিগ্রহণ করে সংরক্ষণ করবে। কলকাতায় শ্যামাপ্রসাদের 125 ফুট উঁচু মূর্তি প্রতিষ্ঠা করা হবে। 6ই জুলাই তাঁর 125তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করবে রাজ্য সরকার। এদিকে রাজ্য বিধানসভাতেও আজ যথাযথ মর্যাদায় পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রথীন্দ্র বোস। তিনি বলেন, এই বিধানসভাতেই পশ্চিমবঙ্গ গড়ে তোলার প্রস্তাবনা গৃহীত হয়েছিল। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসি এবং সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ প্রান্তে যৌথ উদ্যোগে আজ বিধাননগরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ড কল্যাণ চক্রবর্তী, ইজেডসিসির অধিকর্তা আশিস গিরি, সংস্কার ভারতী দক্ষিণবঙ্গের সভাপতি ড স্বরূপপ্রসাদ ঘোষ প্রমুখ। সংস্কার ভারতীর কেন্দ্রীয় সম্পাদিকা নীলাঞ্জনা রায় পশ্চিমবঙ্গ দিবস সম্পর্কে আকাশবাণীকে জানালেন,
2: পশ্চিমবঙ্গ দিবসে তো কি অপরিসীম গুরুত্ব রয়েছে, কারণ আজকে যে বাংলায় আমরা বাস করছি সেই বাংলাই থাকতো না যদি 1947 সালের 20 জুন আমাদের এই হিন্দু অধ্যুষিত পশ্চিমবঙ্গ প্রদেশটি ভারতবর্ষের অন্তর্ভুক্ত করার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উদ্যোগী না হতেন। তাই বাঙালি হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা আজন্ম এবং আগামী প্রজন্ম তার কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী হয়ে থাকবে।
0: পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে

0: কক্ষে আজ কলকাতার প্রিন্সেপ ঘাট মিলেনিয়াম পার্কে লেজার শো এবং ড্রোন শো এর আয়োজন করা হয়। আগামীকাল বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস 2026 উদযাপিত হবে। এবছর 12তম আন্তর্জাতিক যোগ দিবসের থিম সুস্থ বার্ধক্যের জন্য যোগ ব্যায়াম। সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করতে আজীবন চর্চা হিসেবে যোগব্যায়ামকে গ্রহণ করার গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে এই থিম বাছা হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস 2026-এর মূল অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমন যোগ প্রোটোকল অনুযায়ী যোগব্যায়াম অনুশীলনে জাতিকে নেতৃত্ব দেবেন। রেড রোডে আয়োজিত এই জাতীয় অনুষ্ঠানটি ভোর 5টায় শুরু হবে। আন্তর্জাতিক যোগ দিবস এবং নিট ইউজি পরীক্ষার জন্য কলকাতা মেট্রো রেল ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে আগামীকাল ভোর 4টে থেকে পরিষেবা দেবে। একই সঙ্গে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যাও। দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরামের মধ্যে 152টির পরিবর্তে 214টি, সল্টলেক সেক্টর 5 হাওড়া ময়দানের মধ্যে 108টির পরিবর্তে 173টি ট্রেন চলবে। খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আগামীকাল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি 2026-এর নতুন করে আবার পরীক্ষা নেওয়া হবে। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে 22,79,000-এরও বেশি পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করবেন। পরীক্ষার আগে ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রস্তুতির অংশ হিসেবে দেশজুড়ে মক ড্রিল বা পরীক্ষামূলক মহড়া চালিয়েছে। এনটিএ জানিয়েছে, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং আমেরিকার সংঘাত বন্ধের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে ইরান বলেছে যে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক কমান্ড সতর্ক করে দিয়েছে যে আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আজ জামাই ষষ্ঠী, বাংলার ঘরে ঘরে চলছে জামাইদের আপ্যায়ন। জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে এই উৎসব পালিত হয়। এবছর জ্যৈষ্ঠ মাস মলমাস হওয়ায় এই তিথি পিছিয়ে যায়। মঙ্গল কামনায় অনেক গৃহস্থের বাড়িতে আজ দেবী ষষ্ঠীর পুজো করা হয়। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত 3 ম্যাচের ওয়ানডে ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে 9 উইকেটের বড় জয় তুলে নিল ভারত। সেই সঙ্গে এই সিরিজের 3টি ম্যাচের সবকটিতেই তারা জিতল। এই ম্যাচে যশস্বী জয়সওয়াল অপরাজিত সেঞ্চুরি করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ধারাবাহিকভাবে বিশ্বশান্তি, সংলাপ ও সহযোগিতার পক্ষে দৃঢ় মত পোষণ করেছে। আজ তিনি ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী আজ ওড়িশায় 47,000 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। খবর শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি

0: সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM Gold-এ বাংলার ক্যানভাস
2: 100.1 FM Gold-এ এই মুহূর্তে বাংলার ক্যানভাস নিয়ে আপনাদের সঙ্গে স্টুডিওতে আছি বিশ্বজিৎ আর সুস্মিতা। আর আজকের বাংলার ক্যানভাস জুড়ে শুধুই নৌকোর ছবি, বাংলার নানান ধরনের নৌকোর যে ঐতিহ্য যা আজ অনেকটাই হারিয়ে গেছে সেই সব কথা নিয়েই আপনাদের সঙ্গে আছি বাংলার ক্যানভাস জুড়ে।

বাংলার ক্যানভাস নিয়ে বিশ্বজিৎ এবং সুস্মিতা আপনাদের সঙ্গে রয়েছি এবং বাংলার বিভিন্ন নৌকা, কখনো বজরা, কখনো ময়ূরপঙ্খী,

0: এখনো পাচ্ছি। আমরা সংবাদ বিরতিতে যাওয়ার আগে সম্পানের কথা বলেছি। প্রত্যেকটা নৌকা আলাদা আলাদা করে চিহ্নিত হয়ে আছে এবং প্রত্যেকের আলাদা আলাদা ব্যবহার রয়েছে। সেই সব নৌকাগুলো নিয়ে আমরা আজকের বাংলার ক্যানভাসে তুলে ধরছি সেই নৌকা চলার কথা। বাংলার সংস্কৃতিতে নৌকা আছে, জলপথ আছে, মাঝি আছে। এবারে যে নৌকার কথা বলবো সে নৌকা আসলে মন পাবনের নৌকা নয়, যে নৌকা নদীতে বাঁধা, যে নৌকা বয়ে চলে একদিক থেকে আর একদিক, তেমন নানান নৌকার কথা আমরা বলবো। এবার বলবো ময়ূরপঙ্খী নৌকার কথা। ওসব ময়ূরপঙ্খীর কথা তো আমরা বিভিন্ন সময় পড়েছি বিভিন্ন ক্ষেত্রে, আর জমিদারদের প্রসঙ্গে বজরা নৌকা নিয়ে তারা বেরোতেন, সেটাও কিন্তু বাংলার নিজস্ব নৌকা।
1: সেই আগেকার দিনে বাংলার জমিদার বিত্তশালীদের যে নৌকার ভ্রমণের শখ, তার বাহনই ছিল এই বজরা। এতে খাবার দাবার, ঘুমনো সহ নানান সুবিধে থাকত, কোনোটাতে পালও লাগানো হতো। এতে চারজন করে মাঝি থাকত। যাতায়াত ব্যবস্থার উন্নতির কারণে বহু আগেই এই নৌকার কদর কমেছে, কিন্তু সেই অর্থে এর যে একটা অন্যরকমের গ্ল্যামার ছিল সেটা কমেনি।
0: নৌকার কথা যখন বলছি, সেই নৌকার গান শুনতে শুনতে আবার আমরা ফিরে আসবো বজরা ছেড়ে অন্য নৌকায়।

0: 100.9 FM গোল্ডে বিশ্বজিতা সুস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে বাংলার ক্যানভাস নিয়ে। আর বাংলার ক্যানভাসের কথা যখনই বলছি, সেই নৌকার কথা, এক একটা শব্দ যখন উচ্চারণ করছি তখনই নানান নৌকা আমাদের সামনে চলে আসছে। আমরা বাজরার কথা শুনলাম এবং এবারে বিভিন্ন প্রসঙ্গে আমরা শুনেছি ময়ূরপঙ্খী নৌকা। সেই ময়ূরপঙ্খী নৌকার কথা আমরা শুনব, কারণ নানান সাহিত্যে গানে ময়ূরপঙ্খী নৌকার প্রসঙ্গ আছে।
1: প্রাচীনকালে রাজা বাদশাদের সৌখিন নৌকার নাম ছিল ময়ূরপঙ্খী। এর সামনের দিকটা দেখতে ময়ূরের মতো বলেই এর নাম এরকমই দেওয়া হয়েছিল। নৌকোতে চারজন মাঝিকে চালাতে হয়। এই নৌকোয় থাকতো দুটো করে পাল। 1950 সালের পর থেকে একেবারেই বিলুপ্ত হয়ে গেছে এই ময়ূরপঙ্খী নৌকো।
0: এই ময়ূরপঙ্খী নৌকা বেঁচে আছে বাংলার লোকগানে, বেঁচে আছে বাংলার লোককথায়, বেঁচে আছে বাংলার সাহিত্যে। আজ আমরা বাংলার ক্যানভাসে তাই তুলে আনলাম ময়ূরপঙ্খী নৌকা বা ময়ূরপঙ্খী নাওয়ের কথা। হাসান রাজা থেকে শুরু করে এই প্রজন্মের যারা লোকগান গিয়েছেন, তারাই ময়ূরপঙ্খী নাওকে নিয়ে এসছেন বাঙালির হৃদয়ে অন্তরে। গান শুনে আবার আসছি নৌকার কথায়।

ময়ূরপঙ্খী নৌকার ইতিহাস প্রায় 250 থেকে 300 বছরের পুরনো। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা ঠাকুমার ঝুলিতে ময়ূরপঙ্খী গানের কথার উল্লেখ রয়েছে। লোক গবেষক রফিকুল ইসলাম এই গানকে নিয়ে লিখেছেন ময়ূরপঙ্খীর গান নামের একটা বই। ময়ূরপঙ্খী গান মূলত সেখানেই শোনা যায় যেখানে এই নৌকোর উপস্থিতি রয়েছে। বাংলাদেশ, আমাদের পশ্চিমবঙ্গ, কিছু অঞ্চলে লক্ষ্য করা যায় এই নৌকা, এর গান। হুগলির বলাগড় তার মধ্যে অন্যতম একটা জায়গা। এখানে আজও নৌকো বানানো হয়। স্থানীয়রা বলেন, সিরাজদৌল্লার আমলে এখানে ময়ূরপঙ্খী বজরা তৈরি হতো। এখন অবশ্য ছোট নৌকো, মাছ ধরার বজরা তৈরি হয়। এই ময়ূরপঙ্খী গান নদীভিত্তিক অবস্থানের হিসেবেই গড়ে ওঠে। রাঢ়ের দামোদর নদীতে এই সব শিল্পীদের এখনও দেখতে পাওয়া যায়। গঙ্গা, পদ্মা, এই সব নদীগুলোতেও ময়ূরপঙ্খী গানের শিল্পীরা রয়েছেন। নদিয়ার শান্তিপুরের রাসকে কেন্দ্র করে শিল্পীরা তৈরি করেন ময়ূরপঙ্খী মঞ্চ বা নাও। শান্তিপুরের পাশ দিয়েই বয়ে চলেছে গঙ্গা নদী। অতীতে হয়তো এই গঙ্গার মধ্যেই চলত নৌকোর আছাড়ি পিছাড়ি, দুটো নৌকোকে কেন্দ্র করে চলত কবিয়ালদের গানের লড়াই। এখনও ময়ূরপঙ্খী নৌকোতে উঠেই পালা গানের আসর জমান কবিয়াল সম্প্রদায়ের বহু কবি গায়করা। আর সেই পালা গান রচনা হয় নানান বিষয় নিয়ে, সাম্প্রতিক নানান বিষয় নিয়ে। ব্যঙ্গাত্মক, রসাত্মক ভঙ্গিতে গাওয়া হয় এই সব গান। এগুলোকে ময়ূরপঙ্খী গানও বলা হয়। এক একটা নৌকোয় 1 থেকে 4 জন পর্যন্ত থাকে। ভাঙা রাসের শোভাযাত্রায় এই ময়ূরপঙ্খী নৌকোকেও সামিল করা হয়। ভ্যান বা ছোট ট্রাকের উপর তৈরি হয় এই নৌকো। অতীতে নদীতে হতো, পরবর্তীকালে এই গরুর গাড়ির ওপর বেঁধে রাসে দুটো নৌকোকে পাশাপাশি রেখে এই গানের তরজা চলত। এখন নৌকোর উপর বাঁশ দিয়ে তৈরি হয় রাসমঞ্চের মতো ছোট মঞ্চ। এখানে গায়করা ওঠেন মাথায় গামছা বেঁধে, গান করেন একজন, সঙ্গে বাজনদার থাকে একজন। হ্যাঁ, আর এই সবটাই সেই ময়ূরপঙ্খী গানের যে গায়করা তাদের যে লড়াই সেই নিয়েই। কোথাও যেন এখানে মূল বিষয় ময়ূরপঙ্খী, যার ইতিহাস খুব প্রাচীন।

0: একেবারে অনবদ্য একটি লোকসঙ্গীত আপনাদের শোনালাম, এবং যখন এই লোকযান হিসাবে নৌকার কথা বলছি, আসলে শোনাতে চেয়েছিলাম ওরে কানাই পার করে দে আমারে, আর শোনালাম এই গান। কোথায় যেন লোকজীবনের সঙ্গে একটা মিল হয়ে গেল। আমরা যে নৌকার কথা বলছি, সেই নৌকাও তো লোকজীবনের প্রতিচ্ছবি। বাংলার ঐতিহ্যবাহী নৌকাগুলোকে যদি দেখি, এবং এই নৌকাগুলো এখন সংগ্রহশালায়, আমরা জানি আমাদের এই শহরেই কাকুরগাছিতে নৌকা সংগ্রহশালা তৈরি হয়েছে। সারা বাংলা জুড়ে যে যে নৌকাগুলোর কথা আমরা বলছি, তার প্রত্যেকটি নৌকা আপনি দেখতে পাবেন সংগ্রহশালায় গিয়ে। আর সেই নৌকাগুলোর কথা বলতে গিয়ে আমাদের বারবার বাংলার একান্ত নিজস্ব যে নৌকা, সেই নৌকাগুলোর কথা বলছি। সবগুলোকে হয়তো নৌকা নামে অভিহিত করাও যায় না, তাদের আলাদা পরিভাষা রয়েছে। যেমন অনেক নৌকা, আমরা বাজরা বললাম, ময়ূরপঙ্খী বললাম, আরও অনেক নৌকা বলার জন্য অপেক্ষা করছে সুস্মিতা।
1: যেমন একটা বেশ পরিচিত নাম ডোঙা। এই গোড়ালি শুদ্ধ তালগাছ দিয়ে তৈরি ছোট নৌকো বিশেষ এটা ডোঙা। এটা তালের নাও বা কুন্দা এই নামেও পরিচিত। ডোঙা কিন্তু বেশ টেকসই, কিন্তু প্রস্থটা এতটাই কম যে এতে খুব বেশি মানুষ বা খুব মালপত্র বয়ে নিয়ে যাওয়া যায় না। একটু বেসামাল হলেই ডোঙা উল্টে যাওয়ারও সম্ভাবনা থাকে। তালগাছের কোন্দা সহজে পচে না বলে ডোঙা বেশ কয়েক বছর ব্যবহার করা যায়।
0: এই ডোঙার কথা হলো, ডোঙা তো ব্যবহার করা যায় এটা আমরা শুনলাম, কিন্তু এই নৌকা ব্যবহার করেই বহু মানুষ আছে নদীমাতৃক এই বাংলাদেশে, বর্ষার সময় তারা নদী পার হয়, আর নদীর সঙ্গে সঙ্গে যে বাওড় থাকে, সেই বাওড়গুলোতে বা যে উপনদীগুলো থাকে ওখান থেকে বেরিয়ে আসে, সেই নদীগুলোতেও কিন্তু তাদের বিচরণ থাকে। তাই এই ডোঙার কথাটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ। নদী মানে নদীর সঙ্গে নৌকার যে সম্পর্ক, সেই নৌকার কথা বলতে গিয়ে ডোঙার কথা আমরা বলছি। আমরা পরপর দুটো গান যেখানে নৌকা রয়েছে এরকম গান শুনতে শুনতে যাবো সংবাদ বিরতিতে, ফিরে আসবো 11:10, আরও অনেক অনেক নৌকার কথা শোনাবো আপনাদেরকে।

0: Start of preparations for the NEET UG 2026 re-examination. The NTA said it is fully prepared for the smooth, fair and transparent conduct of the examination. At least 5 devotees lost their lives and 40 others were injured today after a portion of the temple structure collapsed in Manvad Taluka of Maharashtra's Parbhani district. The incident occurred when a large number of devotees had gathered at the temple for darshan. Rescue operations were launched immediately following the collapse, with 20 to 25 people rescued from the debris. Around 15 injured devotees are currently undergoing treatment at a nearby hospital. Prime Minister Narendra Modi and Maharashtra Chief Minister Devendra Phadnavis expressed deep sorrow over the tragedy and announced financial assistance of Rs 5 lakh each for the families of those who lost their lives in the accident. International Yoga Day 2026, IDY 2026, will be celebrated tomorrow to mark the 12th International Day of Yoga with the theme Yoga for Healthy Aging, which highlights the importance of adopting yoga as a lifelong practice for healthy, active and dignified aging. The main event of International Day of Yoga 2026 will be held at the historic Red Road in Kolkata in West Bengal, where Prime Minister Narendra Modi will lead the nation in the practice of the Common Yoga Protocol. In cricket, India completed a clean sweep of the three-match one-day international series with a comprehensive 9-wicket win over Afghanistan in the final match at the M.H. Chidambaram Stadium in Chennai today. Chasing a modest 219-run target, India raced to victory in just 28.4 overs, losing 1 wicket. India Meteorological Department has issued a red colour warning for extremely heavy rainfall over sub-Himalayan West Bengal and Sikkim for tomorrow. The Met Department has predicted heavy to very heavy rainfall over Assam and Meghalaya for the next 2 days. And that is the end of this news bulletin.
1: Gaane Kothay Golden Shomoy. Aapni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold.
2: মন কি বাত জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড। FM গোল্ড।
3: বাংলা সংস্কৃতির কিছু জানা, কিছু অজানা কথা।
1: শুনছেন বাংলার ক্যানভাস।

0: 100.1 FM Golde Banglar Canvas
1: বাংলার ক্যানভাস নিয়ে বিশ্বজিৎ আর সুস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে। আর বাংলার ক্যানভাসে কখনো বাজরা, কখনো ময়ূরপঙ্খী, কখনো ডিঙা, কখনো ডিঙি, একের পর এক নতুন নতুন নৌকার কথা নিয়ে আমরা আসছি। তবে শুরুতে একটা গান, তারপরে আসবো নৌকার গল্পে বাংলার ক্যানভাসে।

0: যে ডিঙ্গা ভাসানোর কথা হলো, সেই ডিঙ্গা বাংলার এক সময়ের অন্যতম নৌকা। এবং এই ডিঙ্গা নৌকা নিয়ে নানান উপাখ্যান রয়েছে, আখ্যান রয়েছে। তার গঠন, তার আকৃতি, সেটাও কিন্তু বাংলার সংস্কৃতির, অর্থাৎ জলযানের যে সংস্কৃতি তার একটা অংশ।
1: সবচেয়ে পরিচিত নৌকোই হচ্ছে এই ডিঙি নৌকো। যারা নদীর বা হাওড় বাঁওড়ের তীরে বাস করে, তারা নদী পারাপাড়, মাছ ধরা আর অন্যান্য নানান ছোটোখাটো কাজে এই নৌকোটা ব্যবহার করে। আকারে ছোট বলে এই নৌকোটা চালাতে মানে একজন মাঝেই যথেষ্ট। যেমন এর আগের নৌকোগুলোতে বলছিলাম অন্তত চারজন চালায় কি সাতজন চালায়, এই ডিঙি চালায় একজনই। মাঝে মধ্যে এতে পালও লাগানো হয়। এখনও কিন্তু গ্রামেগঞ্জে এই ডিঙির দেখা মেলে।
0: এই ডিঙি নৌকা আমাদের অন্যতম, অর্থাৎ গ্রাম বাংলার জীবনের সঙ্গে একেবারে সম্পর্কিত। তাই এই ডিঙি নৌকা নিয়ে নানান আখ্যান যেমন রয়েছে, ডিঙি নৌকা নিয়ে নানান গানও কিন্তু রয়েছে। এবং এই ডিঙ্গা, একটু আগে বলছিলাম যে ডিঙ্গা ভাষাও সাগরে যে গানটা শুনছিলাম, সেই ডিঙ্গা ডিঙ্গি নৌকাকেই অনেক সময় ডিঙ্গা বলা হয়। এবং লোকগানে বিশেষত ওই ঘাটে লাগাইয়া ডিঙ্গা, এরকম অনেক গান রয়েছে যে গানগুলো একেবারে অন্য ধরনের। আমরা দুটো গান শুনে আবার ফিরছি অন্য নৌকার আখ্যানে।

0: এবারে আমরা আমাদের যে সময় অল্প অনেকগুলো নৌকার কথা বলবো খুব তাড়াতাড়ি এবং অনেক গান শোনাবো আপনাদের।
1: প্রথমেই চলে যাই পালতোলা পানসি নৌকার কথায়। নৌভ্রমণে দূরে কোথাও যাওয়ার একমাত্র আর অন্যতম মাধ্যমই ছিল একসময় এই পালতোলা পানসি। সম্রাট আকবরের আমলে এই নৌকোয় করে জমিদাররা বিভিন্ন দেশে বাণিজ্য করতে যেতেন। বর্ষায় ভাটি অঞ্চলে নাইয়রি বহনে এই নৌকোর জনপ্রিয়তা ছিল। এই যে জনপ্রিয় নৌকো, এই পানসিতে চড়ে মাঝিমাল লাড়া, ভাটিয়ালি, মুর্শিদি আর মারফতি গান গেয়ে মন কেড়ে নিত যাত্রীদের। বিভিন্ন অঞ্চল, আমাদের বাংলার বিভিন্ন অঞ্চলে কিন্তু ভীষণভাবে এই যাত্রী নিয়ে পারাপার করতে দেখা যেত এই নৌকোকে। আর গ্রামগঞ্জের নৌপথে চলাচলের সময় ইঞ্জিন চালিত নৌকোর জায়গা দখল করে নেওয়ার ফলেই এর চাহিদা এখন আর নেই, কিন্তু অত্যন্ত কাজ

0: জের এবং যাত্রী পরিবহনে সক্ষম একটা নৌকো ছিল এই পানতোলা পানসি।
1: নৌকার বিশেষত্ব বিভিন্ন রয়েছে। এবারে যে নৌকার কথা বলবো সে নৌকা একেবারে একটা নির্দিষ্ট উদ্দেশ্যেই যায়। ইলিশ মাছ ধরতে যায় জেলেরা যে নৌকা ব্যবহার করে থাকে এর নামকরণ করা হয় ইলশা নৌকা। আর এসব নৌকাও পাল লাগানো থাকে, তাই ইলশা নৌকা বাঙালির মানে বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যখন মাছ ধরতে যাবে 7 দিন 10 দিন 15 দিন 1 মাস এই ইলশা নৌকাগুলো মাছ নদীতে বা মোহনায় চলে যায়, মাছ ধরে নিয়ে ফিরে আসে। এই নৌকাও কিন্তু বাংলার একেবারে লোকসংস্কৃতির একটা অংশ। আমরা এরকম আরও নৌকার কথা বলবো, তবে তার আগে ইলিশের কথা যখন বললাম তখন সেই গান শুনে চলে আসছি।

কল কল করে নদীর পানি, ভাই কোন বাদেশের তুফানে জানি, ভাই কল কল কল করে নদীর পানি, ভাই কোন বাদেশের তুফানে জানি।

0: রাস্তা চলে, পানি চলে, নৌকা চলে, পানি চলে।
1: এভাবে নৌকা এবং পাঞ্ছি চলে গ্রাম বাংলার জলপথে, নদীতে, বাঁওড়ে, যেখানে যেখানে জল আছে সেখানে কিন্তু নৌকা বয়ে চলে। আবার অনেক নৌকাই রয়েছে যেভাবে বয়ে চলে, তার গতিপথ, তার আকৃতি সব আলাদা আলাদা, ভিন্ন পথে কিন্তু নৌকা পৌঁছে যায় গ্রাম বাংলার জলপথের প্রত্যন্ত অঞ্চলে।
2: বলি ছুঁইওয়ালা বা একমালাই নদীর কথা। পালতোলা পানসির মতো ছুঁইওয়ালা একমালাই ছিল দূর পাল্লার নৌকা, আজও এর দেখা মেলে। বরিশালের দুশমি গ্রাম আর এর আশপাশের এলাকায় সহ উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন, এরকম বহু জায়গায় শতাধিক পরিবারের সদস্যরা এই ছুঁইওয়ালা নৌকার মাঝি হিসেবে বাপদাদার পেশাকে এখনও আঁকড়ে ধরে রেখেছেন। আর এরপর চলে যাব কোষা নৌকোর কথায়। বর্ষাকালে বিভিন্ন চরে বা বিলে ডোঙা দেখা যায়। অন্যান্য নৌকোর মতো এর গলুয়ের কাঠ বড় থাকে না, অঞ্চল বিশেষে এর আকার ছোট বড় হতে থাকে। কোষা মূলত পারিবারিক নৌকো হিসেবেই ব্যবহার হয়। হাট বাজার, এই কাছাকাছি দূরত্বে একটু চলাচল করার দরকার আছে কোনো কারণে, এই ধরনের কাজে কোষার ব্যবহার হয়। একটা আদর্শ কোষা নৌকোতে 8 জনের মতো যাত্রী কিন্তু উঠতে পারে। সাধারণত কোষাগুলোতে ছই থাকে না, কোষা বৈঠা দিয়ে চালানো হয়। তবে অগভীর জলে লুগি ব্যবহার করেই কিন্তু অনায়াসে কোষাকে চালানো যায়।
1: কোষার পরে যে নৌকার কথা বলবো সেটা গয়না নৌকা। মাঝারি বা বড় আকারের গয়না নৌকা মূলত যাত্রী পারাপারের কাজেই ব্যবহার করা হতো। এর ওপর বাঁশ দিয়ে তৈরি মাচার ছাঁদ থাকে, একসঙ্গে প্রায় 20-25 জন যাত্রী বহন করার ক্ষমতা এই নৌকার।
2: এরপর চলে যাই বাতনাই নৌকায়। দক্ষিণাঞ্চলে মালামাল মানে সমস্ত মালটাল পরিবহনে যে নৌকোর ব্যবহার হয় সেটা হচ্ছে বাতনাই বা পদি। এই নৌকোগুলো চালাতে 17 থেকে 18 জন মাঝি লাগত। এতে 140 থেকে 160 টন মাল বওয়া যায় আর কি, বওয়া যেত। এই ধরনের নৌকোয় থাকতো বিশাল আকারের চারকোনা একটা পাল। যান্ত্রিক নৌকোর ব্যবহারের যখন যান্ত্রিক নৌকো এসে গেল, তার যে ব্যবহারের কম খরচ হয় এবং কম সময় লাগে, অথচ অনেক বেশি মাল বহন করা যায়, সেই সুবিধের কারণে কিন্তু এই নৌকোর ব্যবহার কমে গেছে।

0: সব নৌকা এখন আর দেখাই যায় না।
1: একেবারে যে নৌকার কথা হচ্ছিল, এবারে বলবো ঘাসি নৌকার কথা। ভারী এবং বেশি ওজন বহন করার উপযোগী নৌকা হলো ঘাসি নৌকা। এটি মাল পরিবহনের কাজে ব্যবহার করে, তবে এখন আর ঘাসি নৌকা তেমন দেখা যায় না। আর তার পরিবর্তে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মলার নৌকা, মানে এটিও মাল পরিবহনের জন্য ব্যবহার করা হতো বলে একে আমরা মলার নৌকা বলি। এই মলার নৌকা কিন্তু কোনো কোনো অঞ্চলে দেখা যায় 15-56 টন ওজনের দাঁড় বহনের ক্ষমতা রাখে। এই ধরনের নৌকা এখন প্রায় বিলুপ্ত বলা যায়। গানের বিরতির পর আবার চলে আসব, যেখানে বালার নৌকা, সৌদাগিরি নৌকা, বাচারি নৌকা, পাতাম নৌকা, বাইচের নৌকা, শ্যালো নৌকা, বেদের নৌকা, এসব নানান নৌকার গল্প আপনাদের বলবো।

0: মাঝিরা এভাবেই নৌকা বয়ে চলে আমাদের এই বাংলাদেশে। বলছিলাম আরো অনেক নৌকার কথা বলা বাকি আছে।
1: বলি বালার নৌকোর কথা। কুষ্টিয়া অঞ্চলের যে ঐতিহ্যবাহী নৌকো সেটা ছিল বালার। এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের জন্য সেই প্রাচীনকাল থেকেই নৌকো ব্যবহার হয়ে আসছে। এই নৌকোগুলো আকারে হয় অনেক বড়, দৈর্ঘ্যে 12 থেকে 18 মিটার পর্যন্ত, বৈঠা বায় 10 থেকে 12 জন মাঝি। তাহলে বুঝুন কত বড় নৌকো। আর এই নৌকোয় পাল থাকে 2। এরপরে চলে যায় সওদাগরী নৌকোয়। ব্যবসা বাণিজ্য করার জন্য সওদাগররা এই নৌকো ব্যবহার করে দেশ দেশান্তরে ঘুরে বেড়াতেন। এসব নৌকোয় অনেক লোক বহন করার ক্ষমতা ছিল, এতেও পাল লাগানো থাকতো। এও কিন্তু এখন বিলুপ্ত। এবার বাচারি।
0: বাচারি নামের নৌকা আসলে বাণিজ্যের নৌকা। 40 টন ওজনের ভার বহন করতে সক্ষম। এটা বেশ কিছুদিন আগে থেকেই এ নৌকা আর দেখা যায় না। আর বাচালির পর যে নৌকার কথা বলবো সেটা হচ্ছে পাতাম। পাতাম এক ধরনের যুগল নৌকা, মানে দুটো নৌকাকে পাশাপাশি রেখে পাতাম নামের লোহার কাঠ দিয়ে এদেরকে যোগ করা হয় এবং এই দুটো নৌকা তৈরি করা হয়। একে অনেক সময় জোড়া নাও বলা হয়। এই নৌকা মূলত মালবহন পরিবহনের সঙ্গে সঙ্গে অন্যান্য কাজেও ব্যবহৃত হয়। এতে মাঝি ছাড়াও 4 জন দাঁড় টানার লোক থাকে। এতে একটা পাল খাটানোর ব্যবস্থা থাকে এবং একসময় এই নৌকা অনেক অঞ্চলে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই নৌকা দেখা যেত। এখন এই নৌকা দেখা যায় না বললেই চলে।
1: এরপর যে নৌকোর কথা যাব তা হলো শ্যালো নৌকো। 20 শতকের শেষে 90 দশকের দিকে যে নৌকোয় মোটর লাগানো শুরু হয় সেটা ছিল এই শ্যালো নৌকো। এর ফলে নৌকোটার যান্ত্রিক একটা নৌযানে রূপান্তরিত হয়। জল সেচে যে ব্যবহার, শ্যালো পাম্পের মোটর দিয়ে জলে এই নৌকো চালানো হতো। এই পদ্ধতিতে মোটরের সাহায্যে চালানো এই যে নৌকো সেই হলো শ্যালো নৌকো।
0: এমন নৌকার কথায় থাকবো, তবে তার আগে যখন নৌকার কথাগুলো বলি না, বেশি সময় ধরে নৌকার কথা আর আমাদের শুনতে মন বসে না, মন চলে যায় ওই নৌকার গানে। তাই এবার আবার সেই গান, যেখানে নৌকা আছে, যেখানে নৌকার সঙ্গে বাঙালির পুরাণ, লোককথা, বাঙালির প্রেম, বাঙালির খুনসুটি, কোথাও রাধাকৃষ্ণর অনুষঙ্গ, সেগুলোও চলে আসে।

0: অনেক মানে গান মানে গান শোনাবো ভেবেছিলাম সঙ্গে সেই নৌকার কথা, সময় খুব অল্প, খুব ছোট ছোট করে দুটো নৌকার কথা বলে আজকে বাংলার ক্যানভাস শেষ করব।
1: বেদের নৌকা, বেদে মানে ভ্রমণশীল বা ভবঘুরে যে সম্প্রদায় তাদের যে নৌকা তাই হচ্ছে বেদের নৌকা। তো বলা হয়ে থাকে যে 1638 খ্রিস্টাব্দে শরণার্থী আরাকান রাজার সঙ্গে এরা ঢাকায় এসে যায় প্রথমে, সে সময় তো তারা বিক্রমপুরে বসবাস শুরু করে, তারপর সেখান থেকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, শুধু পশ্চিমবঙ্গে না আসামেও ছড়িয়ে ছিটিয়ে পড়ে। যাদের নৌকোতেই ঘর বাড়ি, নৌকোতেই বসতি ছিল, এদের এটাই বৈশিষ্ট্য। তাই নৌকোই এদের অত্যন্ত মূল্যবান সম্পদ। বছরের অধিকাংশ সময়, বিশেষ করে ফসল তোলার মৌসুমে ব্যবসার উদ্দেশ্যে এরা এই গ্রামগঞ্জে ঘুরে বেড়াতো। নদী নির্ভর যে দেশ বাংলা, তার সেই বাংলাদেশে নৌকো বেদেদের বাহন। তারা ছোট সাইজের ছুঁচওয়ালা নৌকো নিয়ে, মানে ছুঁইওয়ালা নৌকো নিয়ে ঘুরে বেড়ায় দেশ দেশান্তরে। সাধারণভাবে এই নৌকোকেই বাদিয়া বাইদ্যা বা বেদের নৌকো বলা হয়ে থাকে।
0: এবারে আসবো বাইচের নৌকার কথা। এই বাইচ অর্থাৎ নৌকা অনেক মজার খেলা। নৌকা বাইচ এখন একটি জনপ্রিয় খেলাও, বর্ষাকালে সাধারণত এই খেলার আয়োজন করা হয়। বাইচের নৌকা লম্বায় 150 থেকে 200 ফুট এবং প্রতিযোগিতার সময় এদের আকার ভেদে 25 থেকে 100 জন পর্যন্ত মাঝি থাকতে পারে। এসব বাইচের নৌকার আবার নাম দেওয়া হয়, যেমন পক্ষীরাজ, দ্বীপরাজ, সোনাত্তরি, এইসব। এখনও মাঝে মাঝে বিভিন্ন অঞ্চলে গ্রাম বাংলায় এই নৌকার বাইচ বা খেলা আমরা দেখতে পাই। আরও অনেক অনেক নৌকার গল্প বলার ইচ্ছে ছিল, কিন্তু ঘড়ির কাঁটা বলছে আজকে বাংলার ক্যানভাস থেকে ছুটি নিতে হবে। তাই নৌকার কথা যখন, বাইচের কথা যখন, তখন সারি গান শুনতে শুনতে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন,
1: শুভরাত্রি।

আকাশবাণী কলকাতা, আধুনিক বাংলা গানের অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শিল্পী আশা ভোসলের কণ্ঠে শুনবেন কয়েকটি আধুনিক বাংলা গান।

0: শিল্পী আশা ভোসলের কণ্ঠে শুনছেন আধুনিক বাংলা গান ডিটিএইচ বাংলা পরিষেবায়।
1: তুমি যেখানে তোমার 100% দেবে সঠিকভাবে, সেটা তো সহজ ইকুয়েশন।

0: চলো কোথাও পালিয়ে যাই।
1: কোথায় যাবো?
0: চাঁদ মামার বাড়িতে।

আধুনিক বাংলা গানের অনুষ্ঠানে এখন শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনবেন কয়েকটি আধুনিক বাংলা গান। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন বাংলা ছায়াছবির গানে অনুষ্ঠান। প্রথমে আপন আমার আপন ছবি থেকে শুনবেন পরপর কয়েকটি বাংলা গান। প্রথম গানটি গেয়েছেন শিল্পী আশা ভোসলে।

0: শুনছেন আপন আমার আপন ছবির গান, পরবর্তী শিল্পী রাহুল দেব বর্মণ।
1: এই যা, এই যা, গোল, মন্ডল ভন্ডুল আর গন্ডগোল। শোনো শোনো, হাই হাই, শোনো শোনো শোনো শোনো, গপ্প শোনো, ভীষণ যে মজার। এক যে ছিল মেইলে

0: আসছে, দেখো দেখো দেখো দেখো দেখো দেখো দেখো দেখো ওই আসছে। একদিন এক জংশনে সে কি কাণ্ড হলো, মেল গাড়িটা দাঁড়িয়ে আছে, মাল গাড়িটা এলো,
1: চিকি চিকি চিকি চিকি চিকি চিকি চিকি চিকি চিকি চিকি জগ জগ জগ জগ জগ জগ হাস হাস।
0: একদিন এক জংশনে

0: গণ্ডগোল গণ্ডগোল সব গণ্ডগোল।
1: একই ছায়াছবি থেকে পরবর্তী গানটি শুনবেন শিল্পী রামানুজ দাশগুপ্ত, রানু মুখোপাধ্যায় এবং অমিত কুমারের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে ত্রয়ী ছবি থেকে শুনবেন পরপর কয়েকটি বাংলা গান। প্রথম শিল্পী আশা ভোসলে।

ত্রয়ী ছবি থেকে পরবর্তী গানটি শুনবেন কিশোর কুমার, রাহুল দেব বর্মণ এবং আশা ভোসলের কণ্ঠে।

শুনছেন বাংলা ছায়াছবির গান। পরবর্তী কয়েকটি গান শুনবেন অনুরাগের ছোঁয়া ছবি থেকে। প্রথম গানটি শুনবেন অমিত কুমার এবং আশা ভোসলের কণ্ঠে।

রাগের ছোঁয়া ছবি থেকে পরবর্তী গানটি শুনবেন আশা ভোসলের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনবেন নানা রঙের গান। নানা রঙের গানে অনুষ্ঠানে প্রথম শিল্পী অনুপম রায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এবারে পরপর কয়েকটি গান শুনবেন ভূমি ব্যান্ডের পরিবেশনায়।

0: ¡O reposaré!
1: Nazong, nazong, nazong, nazong, nazong, nazong.

Nazam, nazam, nazam, nazam, nazam, nazam.

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। পরবর্তী গানটি শুনবেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন নানা রঙের গানে অনুষ্ঠান। এখন পরপর কয়েকটি নজরুল গীতি শুনবেন শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

একুশে জুন রবিবারের চিরন্তনীতে আপনাদের থাকবে, আপনাদের জন্য থাকবে যোগ দিবস নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ প্রথম শুনব খেয়াল শিল্পী খগেশ কীর্তনিয়া, তবলায় রূপক মিত্র, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী, রাগ বৈরাগী।

বৈরাগীর আগে খেয়াল শুনলেন শিল্পী ছিলেন খগেশ কীর্তনিয়া, তবলায় রূপক মিত্র, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী অনুষ্ঠানে এখন সেতার বাদন। শিল্পী পণ্ডিত দেবপ্রসাদ চক্রবর্তী, তবলায় অরূপ চ্যাটার্জি, তানপুরায় মেরা চ্যাটার্জি, হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। রাগ দেশী।

এতক্ষণ সেতারে শুনলেন রাগদেশী, শিল্পী ছিলেন পণ্ডিত দেবপ্রসাদ চক্রবর্তী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে, ভোর ঠিক 5টায় চিরন্তনী, প্রতি শুক্র শনি রবি ভোর 5টায় আপনাদের জন্য চিরন্তনী হয়। আজ চিরন্তনীর বিশেষ অনুষ্ঠান যোগ দিবস নিয়ে, সঙ্গে আমি থাকব উজ্জ্বল।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।

কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনই চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 21 জুন রবিবার, চিরন্তনীতে আমি আপনাদের সঙ্গে রয়েছি উজ্জ্বল। আজ এটি বিশেষ দিন, যোগ দিবস। সে যোগ দিবস নিয়ে আমাদের এই চিরন্তনীতে থাকছে একটি বিশেষ অনুষ্ঠান। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠান বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। যোগ দিবস, যুক্ত হওয়ার দিন। কিসের সঙ্গে যুক্ত হওয়ার? আসবো সে কথাতেই তো আসবো, তবে শুরুতেই প্রণাম মন্ত্রে উদ্বোধিত হোক আজকের চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: সেদিন তিতলিদের বাড়িতে ভীষণ মজা। তিতলির দাদার কথা বলেছিলাম উজ্জ্বল,

পিসির দাদা উজ্জয়ন কলেজের ছুটি পড়েছে তার, সে বাড়িতে আছে এই সময়। তিতলি থেকে তার জ্যাঠাতো দাদা উজ্জয়ন অনেকটাই বড়, কিন্তু খুনসুটির কোনো অসুবিধে নেই। আর তিতলি দাদুর সঙ্গে থেকে থেকে এত কিছু জিনিস জেনে গেছে এবং

এতটাই পাকা পাকা কথা বলে যে উজ্জয়নের সঙ্গে মাঝে মাঝে ওর খুব লেগে যায়। যাই হোক, গতকাল 20 জুন ওদের বাড়িতে গিয়েছিলাম, তো ওদের বাড়িতে অনেকেই ছিল, পাড়ারও কয়েকজন এসেছিলেন, বয়স্ক মানুষ। সেখানে বেশ সুন্দর একটা আলোচনা হচ্ছিল এবং তিতলি উজ্জয়নও কিন্তু সেখানে ছিল। আমার এই তিতলি আর উজ্জয়নকে না ভীষণ ভালো লাগে জানেন, কারণ তিতলি ছোট হলেও ও দাদুর সঙ্গে থেকে থেকে এত কিছু জেনে গেছে, আর উজ্জয়ন তার ডাক্তারি পড়ার পাশাপাশি বিভিন্ন বিষয়, বিশেষ করে ভারতীয় সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস এগুলো নিয়ে তার একটা অদ্ভুত পড়াশোনা রয়েছে। তো যাই হোক, সেদিনকে তিতলিদের বাড়িতে কালকে কথা হচ্ছিল আজকের ব্যাপারে, অর্থাৎ এই 21 জুন যোগ দিবস নিয়ে। তো তিতলি হঠাৎ প্রশ্ন করলো দাদুকে, আচ্ছা দাদু, 21 জুনটা কেন বেছে নেওয়া হয়েছিল বলতো এই যোগ দিবস হিসেবে? দাদু তখন বললেন, আসলে কি জানো, এই যোগ দিবস আজকের 21 জুনটা বেছে নেওয়ার কারণ, তুমি তো জানো যে পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘোরে তখন সূর্য একটা সময় ধীরে ধীরে উত্তর গোলার্ধের কাছাকাছি এসে পৌঁছয়, আবার সেখান থেকে ধীরে ধীরে দক্ষিণ গোলার্ধের দিকে তার যাত্রা শুরু হয়। যদিও সূর্য যাত্রা করে না, কিন্তু পৃথিবী ঘুরে বলে এটা হয়। তো পৃথিবী উত্তর গোলার্ধের, পৃথিবীর উত্তর গোলার্ধের সব থেকে কাছে এসে পৌঁছয় 21 জুন, তারপর থেকে আবার তার দক্ষিণ গোলার্ধের দিকের যাত্রা শুরু হয়, যার জন্যেই 21 জুনটাকে বলা হয় গ্রীষ্মকালীন অয়ন। এটা উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন। আর এর পাশাপাশি এই 21 জুনটাকে যে দক্ষিণায়ন শুরু হয়, এই দক্ষিণায়নকে বলা হয় আত্মবিশ্লেষণ, সাধন এবং আধ্যাত্মিক চর্চার জন্য শুভ মনে করা হয়। সেই জন্যে 21 জুন এই যোগ দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল। তখন উজ্জয়ন বলল, হ্যাঁ দাদু, আমি এটা অবশ্য জানি যে এবছর 2026-এর থিম হচ্ছে যোগ ফর হেলদি এজিং, অর্থাৎ বার্ধক্যজনিত সমস্যা এড়াতে সময় থাকতেই যোগ ব্যায়ামের অভ্যাস এবং অনুপ্রেরণা যোগানোর জন্য। দাদুর অনেক বন্ধুরা সেখানে ছিল, দাদুরই বয়সী, তারা প্রত্যেকেই দারুণ খুশি হলো এই কথাটা শুনে। এবং তাদের বক্তব্য হলো যে এই যে আমরা বিভিন্নভাবে যখন পেছন ফিরে তাকাই তখন উপলব্ধি করি যে যেদিন আমি এই যোগকে জীবনে গ্রহণ করেছিলাম সেদিন আমার এক নতুন সত্তার জন্ম হয়েছিল। কিরকম সত্তা, সেটা নিয়েই তো আমরা শুনব আজকে দাদু, তিতলি, উজ্জয়ন এবং অন্যান্য যেসব লোকজনরা রয়েছেন সেখানে, তাদের সবার বক্তব্য, সবার কথা। তবে তার ফাঁকে ফাঁকে তো কিছু গানও শুনবো, তাই না? দেবব্রত বিশ্বাসের কণ্ঠে আজকের এই মুহূর্তে রবীন্দ্রনাথের একটি গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজ রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আজকে আমি যে গল্পটা আপনাদের বলছি, গতকাল গেছিলাম তিতলি আর তার দাদুর বাড়িতে। সেখানে অনেকজন এসেছিলেন, দাদুর অনেক বন্ধুবান্ধব উজ্জয়নও ছিল। তাদের মধ্যে কিছু আলোচনা হচ্ছিল, সেগুলি শুনে এসেছি আপনাদের সঙ্গে, সেই কথাটাই বলছি। তিতলি দাদুকে প্রশ্ন করলো, আচ্ছা দাদু, এই যোগের ব্যাপারে আমি বারবার পতঞ্জলির নাম শুনেছি, পতঞ্জলি কে গো, আর এই যোগসূত্র ব্যাপারটাই বা কি? তখন দাদুর বন্ধুরা বললেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলো এই ব্যাপারটা, কারণ তুমি তো অনেক ব্যাপার নিয়ে জানো। তখন তিতলি দাদু উজ্জয়নকে বলল, আরে উজ্জয়ন, তুই তো অনেক বিষয়ে পড়াশুনো করিস, তো তুই এ ব্যাপারে কিছু বল না। তখন উজ্জয়ন বলতে শুরু করল, পতঞ্জলি আসলে একজন না অনেকজন, সেই নিয়ে কিন্তু ঐতিহাসিকদের ভিন্ন ভিন্ন মত রয়েছে। তবে হ্যাঁ, এটা খুব সত্যি কথা, পতঞ্জলির নামে আমরা তিনটে জিনিস পাই। পতঞ্জলির যোগসূত্র পাই, পতঞ্জলির একটি মহাভাষ্য বলে বইয়ের কথা জানা যায়, যে মহাভাষ্যের মাধ্যমে তিনি পাণিনির ব্যাকরণের ভাষ্য তৈরি করেছিলেন। আর তাছাড়া পতঞ্জলির উপরেই আমরা পাই আরেকটি আয়ুর্বেদের বই, পতঞ্জলি তন্ত্র বলে। তো এই তিনজন পতঞ্জলি আলাদা কি না বা এক কি না, সেই নিয়ে অবশ্য বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে

তর্ক আছে। তবে হ্যাঁ, এটা খুব সত্যি কথা, এই তিনটে জিনিস আমাদের তিনটে অশুদ্ধতা কাটিয়েছে। এই বিষয়ে ভোজরাজার কথা বলতে হয়। এই ভোজরাজা, যিনি একাদশ শতাব্দীতে রচনা করেছিলেন রাজমার্তণ্ড নামের একটা গ্রন্থ, আসলে সেটা পতঞ্জলির যোগসূত্রেরই একটি ভাষ্য, সেই গ্রন্থের ভূমিকায় তিনি পতঞ্জলিকে ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ বলে প্রণাম জানিয়ে বলেছিলেন যে পতঞ্জলি যোগের মাধ্যমে মনের অশুদ্ধতা, ব্যাকরণের মাধ্যমে বাক্যের অশুদ্ধতা এবং ওষুধের মাধ্যমে শরীরের অপবিত্রতা দূর করেছেন। এ থেকে বোঝা যাচ্ছে যে এই যে পতঞ্জলি, যিনি যোগসূত্র মহাভাষ্যকার এবং চিকিৎসাবিদ্যার পতঞ্জলি তন্ত্রের লেখক, তাকে তিনি কিন্তু এক ব্যক্তি বলেই মনে করেছিলেন। তবে যাই হোক না কেন, তিনি একজনই হন বা অনেকেই হন, এটা তো বলাই যেতে পারে যে ভারতের একটা কাল্টিভেট যে ইন্টেলিজেন্সি আছে তার একটা কিন্তু রূপ আমরা পাচ্ছি এখানে। সবাই তো উজ্জয়নকে বললো, বাহ তুই দারুণ বলিস তো। তিতলি বললো, হ্যাঁ দেখতে হবে না, কার দাদা। তিতলি মাঝে মাঝেই না খুব ফোড়ন কাটে, আর উজ্জয়ন সেজন্য খুব রেগে যায়। তিতলি বললো, আসলে কালকে তো যোগ দিবস, আজকে বিয়োগ দিবস, জানো তো দাদা সকাল থেকেই বারবার যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। আসলে মাঝখানে এই গরমের জন্যে উজ্জয়নের একটু শরীর খারাপ হয়েছিল, নিজেই যেহেতু ডাক্তারি পরে সেজন্য ওষুধপত্র নিজেই খেয়ে নেয়। কিন্তু তবুও তিতলি এটা যে ফাঁস করে দিল, এই নিয়ে উজ্জয়ন তিতলিকে এক চড় মারতে উঠলো, তিতলি দৌড়ে পালালো। তখন দাদু বললো, আরে শোন শোন শোন, তুই যে কথাটা বললি খুব সুন্দর বলেছিস জানিস তো, তবে এই পতঞ্জলিকে নিয়ে একটা মজার গল্প আছে। তখন তিতলি বাইরে থেকে বলল, দেখো না দাদা আমাকে মারছে, আমি যদি ওখানে না বসি তাহলে আমি গল্পটা শুনবো কী করে। তো যাই হোক, দাদু তখন বললো তিতলিকে, হ্যাঁ ঠিক আছে তুই আয় আমার পাশে বস, আর তুই তো যখনই আমার গল্প শুনিস তখনই সেটা পরের দিন তো স্কুলে বলতে হবে, যদিও কালকে রোববার স্কুল ছুটি, কিন্তু সোমবার দিন গিয়েই তো তুই এই গল্পটা বলবি। আসলে তিতলি কেন, আমিও কিন্তু এই দাদুর কাছ থেকে অনেক গল্প শুনে নিয়ে আপনাদেরকে বলি। তো যাই হোক, পতঞ্জলির জন্মবৃত্তান্ত নিয়ে একটা বেশ মজার কিংবদন্তি গল্প আছে। শেষনাগের সঙ্গে তার একটা যোগ রয়েছে, আদি শেষনাগ। সঙ্গে সঙ্গে তিতলি ফোন কাটল, উনি কি কেশবনাগের কোনো পূর্বপুরুষ হবেন? উজ্জয়ন বলল, শোন তুই যদি এইভাবে কথা বলিস মাঝে মাঝে আমি কিন্তু তোকে এক চাটি মারবো। দাদু বলে, আচ্ছা ঠিক আছে শোন না, মজা করিস না, এখন শোন ভালো করে। শেষনাগের ওপর ভগবান বিষ্ণু বসে আছেন অনন্ত সাগরে, সেখানে ভগবান শিবের নৃত্য দেখছিলেন ভগবান বিষ্ণু। দেখতে দেখতে হঠাৎ বিষ্ণুর ওজন এতই বৃদ্ধি পায় যে শেষনাগের পক্ষে বিষ্ণুকে বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তখন আদি শেষনাগ বিষ্ণুকে তার কারণ জিজ্ঞেস করল। বিষ্ণু বললেন, যোগ অনুশীলনের কারণে শিবের শক্তির সঙ্গে তার সমন্বয়ের কারণেই এটা ঘটেছে। তখন এই যোগের মূল্য আর উপকারিতা অনুভব করে শেষনাগ বিষ্ণুর কাছে বললেন, তিনিও শিবের মতো এই অমূল্য নৃত্য শিখতে চান, যোগ শিখতে চান। বিষ্ণু তাকে বললেন যে একদিন শিব শেষনাগের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করবেন, যাতে এই অমূল্য যোগ জ্ঞান একদিন আদিশেষ সমস্ত মানুষের মধ্যে বিতরণ করতে পারেন। এবং তখন স্বাভাবিকভাবেই এই শেষনাগকে যদি পৃথিবীতে জন্মাতে হয় তাহলে মানুষ রূপেই জন্মাতে হবে, তো মর্তে কার গর্ভে জন্মাবেন তাই নিয়ে শেষনাগ কিন্তু খুব চিন্তিত হয়েছিলেন। সেই সময় এই যোগের প্রতি আত্মনিমগ্ন এক নারী গণিকা তার সন্তান আকাঙ্ক্ষা দেখে শেষনাগ বিষ্ণু এরা সবাই বুঝতে পারেন যে সঠিক মানুষকে পাওয়া গেছে। একদিন সকালবেলায় গণিকা যখন হাতের অঞ্জলিতে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে উদ্যত হলেন, তখন হাতের দিকে তাকিয়ে দেখেন একটা ছোট্ট সাপকে নাড়াচাড়া করতে। সেই সাপ ক্রমে মানুষের রূপ ধারণ করে। সেই কারণেই কখনো কখনো পতঞ্জলিকে অর্ধেক সাপ এবং অর্ধেক মানুষ হিসেবে চিত্রিত করা হয়। আসলে এই সাপের গল্পটা কেন এসেছে জানিস? উজ্জয়ন এবং তিতলি সমস্যার বলল,

কেন গো দাদু? দাদুর বন্ধুরাও বললেন, হ্যাঁ এটা কিন্তু আমরা জানি না, কেন বলো তো? তখন দাদু বললেন, আসলে আমাদের এই যে যোগের মধ্যে কুলকুণ্ডলিনী শক্তি বলা হয়, যেটা আমাদের মূলাধার থেকে সহস্রারে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেটাও কিন্তু সাপের মতোই দেখতে কুণ্ডলিনী পাকিয়ে রয়েছে, এবং সেটা এই মেরুদণ্ডের মধ্যে ধরা হয়। বিভিন্ন রকমের চক্র আছে, সেই চক্রগুলোকে ভেদ করে আস্তে আস্তে ওপরে ওঠে যোগের মাধ্যমে। তো এইভাবে যখন আস্তে আস্তে বিভিন্ন রকম কথাবার্তা চলছে, তখন এক বন্ধু দাদুর প্রশ্ন করল, আচ্ছা এই যে পতঞ্জলির যোগসূত্র বলো, এই যোগসূত্রর বইটা ঠিক কি আছে বলো তো, আমি তো বারবার শুনেছি, আমি সব ঠিক জানি না। দাদু বললেন, দাঁড়াও বলছি, তিতলি মাকে একটু জল নিয়ে আসতে বলতো, অনেকক্ষণ ধরে কথা বলে বলে আমার গলাটা বড্ড শুকিয়ে গেছে, একটু জল খেয়ে নি। দাদু ততক্ষণ জল খান, আর আমরা শ্রীকান্ত আচার্যের কণ্ঠে একটি গান শুনে নিই।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: রবিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আর আজকে দাদু, তিতলি, উজ্জয়ন এবং তার দাদুর বন্ধুবান্ধব যারা দাদুর বাড়িতে বসে বিভিন্নভাবে আলোচনা করছে, সেই আলোচনার গল্পগুলো আমি শুনে এসে আপনাদের কাছে বলছি। তো দাদুর এক বন্ধু যখন জিজ্ঞেস করলো যে আচ্ছা এই পতঞ্জলির যোগসূত্রে ঠিক কী লেখা আছে বলো তো, তখন দাদু বললেন, আসলে জানো তো এই যোগসূত্র 4টি অধ্যায় আছে যেটা পাদ বা অধ্যায় নামে পরিচিত। প্রথম হচ্ছে সমাধিপাদ, দ্বিতীয় সাধনপাদ, তৃতীয় বিভূতিপাদ এবং 4 নম্বর কৈবল্যপাদ। সমাধিপাদ এই অধ্যায়ে চেতনার স্বরূপ আর সমাধির বিভিন্ন রকম প্রাপ্তি নিয়ে আলোচনা করা হয়েছে, বিভিন্ন সমাধির বর্ণনা আছে এর মধ্যে। এটা সাধারণের শুরুর জন্য কিন্তু নয়, সাধারণের শুরুর জন্য সাধনাপাদ দ্বিতীয় অধ্যায় যেটা, সেখানে বিভিন্ন সাধনার কথা, প্রয়োজনীয় ব্যবহারিক বিভিন্ন কথা এবং এখানে অষ্টাঙ্গিক একটি যোগের কথা বলা হয়েছে। এই অষ্টাঙ্গিক যোগটা অবশ্য আমরা অনেকেই জানি, আমি আসছি এটায়, বাকি দুটোর কথা একটু বলে দিই। বিভূতিপাদ আর যেটা তৃতীয় অধ্যায়, সেখানে এই 19 যোগ সাধনার ফলস্বরূপ কী কী হতে পারে, কিছু অসাধারণ শক্তি বা সিদ্ধি সেই নিয়ে আলোচনা করেছেন, যেগুলো আমাদের বাস্তব চিন্তাভাবনায় অনেক সময় মনে হয় অসম্ভব। দিব্য দৃষ্টি, শূন্যে ভেসে থাকা, টেলিপ্যাথির মতো ক্ষমতা। তবে পতঞ্জলি বারবার করে জোর দিয়েছেন যে সাধকদের এই সিদ্ধিগুলোর প্রতি আসক্ত হওয়া উচিত নয়, কারণ প্রকৃত যোগের প্রকৃত উদ্দেশ্য থেকে কিন্তু সেখানে বিচ্যুতি ঘটাতে পারে। আর কৈবল্যপাদে এই যে যোগের পরম লক্ষ্য অর্থাৎ মোক্ষ লাভ, কৈবল্য, তার উপর পতঞ্জলি আলোক প্রদান করেছেন। তবে এই যে অষ্টাঙ্গিক যোগের কথা বললাম, সেই অষ্টাঙ্গিক যোগের 8টি ধাপ আছে। একদম শুরুতে যেটা সমাধিপাদ, তার শুরুর যে লাইনটা, যোগশ চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ যোগ মানে হচ্ছে চিত্তবৃত্তি নিরোধ করা। এই করতে গেলে ঠিক কী কী পথে অগ্রসর হতে হবে সেই নিয়ে 8টা ধাপ আছে। প্রথমে হচ্ছে ইয়াম, পরে হচ্ছে নিয়ম। এটাকে আমি আমার মতো করে ভেঙে ভাবি, ইয়াম মানে হচ্ছে যে না কোন কোনটা করব না, ডোন্ট, ডুজ অ্যান্ড ডোন্টস আছে না, আর না ইয়াম মানে কোনটা কোনটা করব। করব না অহিংসা, মানে করব যেটা ইয়াম সেটা হচ্ছে অহিংসা, সত্য, অস্তেয় অর্থাৎ চুরি না করা, ব্রহ্মচর্য, অপরিগ্রহ অর্থাৎ লোভ না করা, এসব আচরণগুলো। আর যেগুলো করব না সেগুলোর উপরেও কিন্তু আমাদের কিছু কিছু কথা বলা আছে নিয়মের মধ্যে, শৌচ যেটা করব, সন্তোষ, তপস্যা ইত্যাদি। এরপরে যেটা আছে বিভিন্ন আসন, শারীরিক বিভিন্ন ব্যায়াম, তারপরে শরীর থেকে আস্তে আস্তে অন্তঃকরণের দিকে যাওয়ার পথ আমাদের শ্বাস, শ্বাসের ব্যায়াম, প্রাণায়াম চতুর্থ। এবং এই শ্বাসের ব্যায়ামের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে আমরা যে আহার করি, অর্থাৎ শুধু তো মুখে আহার নয়, আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আহার করি, সেই আহারটাকে ধীরে ধীরে নিজের ভেতরে গুটিয়ে নেওয়া, বাইরের বিষয় থেকে গুটিয়ে নিয়ন্ত্রণ করা, যেটাকে বলা হয় প্রত্যাহার। এবং এই প্রত্যাহারের পর ধীরে ধীরে একটা বিষয়ের ওপরে 100 জায়গায় যে মন আমাদের ছড়িয়ে থাকে, সেখান থেকে একটা বিষয়ের ওপরে মনকে নিবিষ্ট করা, যেটাকে বলা হয় ধারণা, একাগ্রতা। এবং তারপরে সেই চিন্তাটাকে শূন্য হয়ে যাওয়া, যেটাকে বলা হয় ধ্যান। অনেকেই অবশ্য ধ্যানকে একাগ্রতা বলে, এটা কিন্তু ঠিক না। ধারণাটা হচ্ছে একাগ্রতা, ধ্যান হচ্ছে চিন্তা শূন্য অবস্থা। আর এই চিন্তা